কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা?

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ রবিবার, একুশে আষাঢ়, উনিশে মহরম, পাঁচই জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব, জুলাই জাতীয় সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রমবর্ধমান দেশি বিদেশি বিনিয়োগ এবং সরকারের উন্নয়ন কৌশলের বদৌলতে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে দেশ, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বৈচিত্র্য ও ভিন্নমতের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধি চর্চা একান্ত জরুরি, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আগামী পাঁচ বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের, বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। দেশটির 250তম স্বাধীনতা দিবসের মাইল ফলক স্পর্শ করায় যুক্তরাষ্ট্র ও সেদেশের জনগণকে তারেক রহমানের শুভেচ্ছা। তাপপ্রবাহ উপেক্ষা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের দ্বিতীয় দিনে রাজপথে কোটি মানুষের ঢল, বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। এবং ফিফা বিশ্বকাপে কানাডা ও প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো এবং ফ্রান্স। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন জুলাই শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি প্রদান, আহতদের জীবনমান নিশ্চিত করা এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদান সরকারের পবিত্র দায়িত্ব। অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবারের সদস্যদের হাতে জুলাই স্মৃতিস্মারক তুলে দেন তারেক রহমান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ২০২৪ সালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলন দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে। এরপর সরকারের দমন পীড়ন ও নানা বৈষম্যের বিরুদ্ধে রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। পরবর্তীতে এই আন্দোলন সরকার বিরোধী গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং টানা 36 দিনের আন্দোলনের পর 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। সেই গণ অভ্যুত্থানে নিহত হন শত শত মানুষ, আহত হন কয়েক হাজার।
3: আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি,
2: জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে শনিবার দুপুরে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জুলাই জাতীয় সম্মেলন। অনুষ্ঠানে শহীদ পরিবারের হাতে জুলাই স্মৃতি স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদ পরিবারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর হাতে স্মৃতি স্মারক তুলে দেওয়া হয়। সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অন্যায় ও অবিচারের কথা স্মরণ করে বলেন সব অন্যায়ের বিচার হবে কিন্তু তিনি প্রতিশোধ পরায়ণ হবেন না।
4: এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায় যে অবিচার হয়েছে তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন।
2: অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্টের অর্জনকে কোনো একক ব্যক্তি বা দলের নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা তার সরকারের পবিত্র দায়িত্ব।
4: 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন।
2: এ সময় ফ্যাসিস্ট শাসনামলে বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন নির্যাতন মামলা হামলার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীদেরকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
4: আজকে আপনাদের সকলের কাছে একটি সহযোগিতা চাই আমি।
2: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দুবছর পূর্তিতে গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলন শুধু স্মরণ নয়, হয়ে ওঠে শহীদ পরিবারের স্বজন ও আহত যোদ্ধাদের হৃদয় বিদারক অভিজ্ঞতা তুলে ধরার এক মঞ্চ। একই সঙ্গে উচ্চারিত হয় জুলাই হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি। আরো শুনুন প্রতিবেদনে।
5: দুই বছর পেরিয়েছে কিন্তু
2: বাংলাদেশ বেতার।
0: এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দুবছর পূর্তিতে গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলন শুধু স্মরণ নয়, হয়ে ওঠে শহীদ পরিবারের স্বজন ও আহত যোদ্ধাদের হৃদয় বিদারক অভিজ্ঞতা তুলে ধরার এক মঞ্চ। একই সঙ্গে উচ্চারিত হয় জুলাই হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি। আরো শুনুন প্রতিবেদনে।
5: দুই বছর পেরিয়েছে কিন্তু সময় মুছে দিতে পারেনি সেই 2024 সালের জুলাই।

0: মুক্তিযোদ্ধাদের শরীরে এখনো বহন করতে হচ্ছে আন্দোলনের নির্মম স্মৃতি। শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা তুলে ধরেন তাদের না বলা কষ্টের কথা। ছেলের কথা বলতে গিয়ে কান্না আটকে রাখতে পারেননি চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম। তিনি বলেন, আর কোনো বাবা মাকে যেন এমন শোক সইতে না হয়। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান।
1: আজকে দুই বছর পরও আমরা কোন একটা শহীদের অগ্রগতি আমরা দেখি না, আদৌ আমাদের ছেলে মেয়েদের বিচার পাবো কিনা আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, আমাদের ছেলে মেয়ের যেকোন একজনের বিচার হলে করে আপনারা দেখান।
0: আবু সাইদের ভাই আবু হোসেন বলেন, শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে হলে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে।
2: তার এই আত্মত্যাগ সারা জাতি দেখেছে এবং সারা বিশ্ব দেখেছে। তারা এই আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করেছিল। তো আমরা আমাদের স্বজন হারাইছি জুলাই শহীদ ফ্যামিলি, যারা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে। সবার আগে তাদেরকে গুরুত্ব দিবেন।
0: শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ্জোহরা বলেন, বড় ছেলেকে হারানোর শোকের মধ্যেই ছোট ছেলের ক্যান্সারের চিকিৎসা নিয়ে চরম সংকটে পড়েছেন তারা। এ সময় তার পাশে দাঁড়ান বিএনপি ও আমরা বিএনপি পরিবার।
3: আমার বড় ছেলে 5ই আগস্ট মারা যায়। 10 তারিখ আগস্টে আমি পিজি হসপিটালে ভর্তি হই। 19 তারিখে আমার ছোট ছেলের ক্লোন ক্যান্সার ধরা পড়ে।
0: আহত জুলাই যোদ্ধা সুজন মোল্লা, আলামিন ও মেহেদী হাসান মিরাজেরা তুলে ধরেন তাদের বাস্তবতা। তাদের ভাষ্য, জুলাইয়ের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তখনই যখন নিশ্চিত হবে হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সম্মানজনক পুনর্বাসন। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
4: প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশি বিনিয়োগের মাধ্যমে লোকসানি ও বন্ধ রাষ্ট্রীয় মালিকানাধীন কারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব কারখানা পুনরায় চালুর পদ্ধতিগত অগ্রগতি পর্যালোচনায় তিনি এ নির্দেশ দেন। বৈঠকে কর্মকর্তারা জানান, অনেক বেসরকারি প্রতিষ্ঠান ওই কারখানাগুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। শিল্প কারখানাগুলোর পুনরুজ্জীবনের জন্য তাদের প্রস্তাবগুলো যাচাই করে দেখা হবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, পুরো প্রক্রিয়াটি অবশ্যই স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশি বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে তাতে প্রতীয়মান হয় বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি গতকাল চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব হিসেবে গড়ার পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এখানে একটি চাইনিজ ইকোনমিক জোন সহ আনোয়ারায় 600 একর জমিতে একটি ফ্রি ইকোনমিক জোন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ফিরতে দেওয়া হবে না এবং রাজনৈতিক দল হিসেবে শিগগিরই তাদের বিচার হবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে, রাজনৈতিকভাবে পরাজিত ও বিলীন হয়ে গেছে। আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তিনি রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ব্যবহার না করার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, যারা আন্দোলনের চেতনা বিক্রি করে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করবে ইতিহাস তাদের বিচার করবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বৈচিত্র্য ও ভিন্নমতের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে আলুম্মা জার্নাল ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। বর্তমান বিশ্ব এক গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে কোনোভাবেই একক কোনো আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানব সভ্যতার জন্য স্থায়ী সমাধান আনতে পারে না। এদিকে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণে বাংলা কিউআর কোড ব্যবহার উদ্বুদ্ধকরণ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে একটি প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশের দিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সরকারি কাজে কোন রকম দুর্নীতি এবং অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে প্রশাসনের

0: প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই স্থানে স্থানীয়ভাবে গঠিত শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরণকালে ইয়াসির খান চৌধুরী বলেন, অনগ্রসর ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষা সহায়তা ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, নীরব ঘাতক ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নেই। তিনি গতকাল নরসিংদী জেলা শিশু একাডেমি মিলনায়তনে স্থানীয় ডায়াবেটিক সমিতির 31তম বার্ষিক সাধারণ সভায় একথা বলেন। মন্ত্রী আরও বলেন, ডায়াবেটিক রোগীদের উন্নত মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সৌর বিদ্যুতের উপর বিশেষ মনোনিবেশ করেছে। তিনি গতকাল যশোর জিলা স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও জিলা স্কুলের 10-তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার আগামী 5 বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে 10,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি গতকাল গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উৎসবের অংশ হিসেবে আয়োজিত আমেরিকান ফেয়ার বা মার্কিন মেলা পরিদর্শনের সময় গুরুত্ব আরোপ করেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুই দেশের পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করতে বাংলাদেশে মার্কিন ইতিহাস ও মূল্যবোধ আরও বেশি করে তুলে ধরতে চায় তার দেশ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসে দেশটির প্রেসিডেন্ট ও জনগণের প্রতি উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, ডোনাল্ড ট্রাম্পের বাস্তববাদী নেতৃত্বে আগামী কয়েক দশকে যুক্তরাষ্ট্র আরও এগিয়ে যাবে। তিনি বলেন, স্বাধীনতা লাভের পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু ও সহযোগী হিসেবে কাজ করছে এবং দেশের গণতান্ত্রিক উন্নয়নে ভূমিকা রাখছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। দুঃসহ তাপপ্রবাহ উপেক্ষা করে লাখ লাখ ইরানি দেশটির নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের দ্বিতীয় দিনে শহর ও নগরে জমায়েত হয়েছে। শতাধিক দেশের প্রতিনিধিসহ 1 কোটির বেশি মানুষ তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। গত 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রথম দিনই আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, খামেনির জন্য রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে কোন হামলা করা হবে না। 7 দিন ধরে চলা এই অন্ত্যেষ্টিক্রিয়ার পর উভয় দেশের মধ্যে আলোচনা শুরু হবে। ট্রাম্প আরও বলেন, আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক হবে। এদিকে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত ভাব গাম্ভীর্যপূর্ণ এই অনুষ্ঠানে আলী খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোক সন্তপ্ত ইরানে জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোক বার্তা পৌঁছে দেন। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমদ সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন। এর আগে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাবের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে স্পিকার ইরানের সর্বোচ্চ নেতার নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানান। পাশাপাশি ইরান ও বাংলাদেশের মধ্যকার শতাব্দী প্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। পরে তিনি ইরান রেডিওর বাংলা বিভাগের সাথে এক সাক্ষাৎকার দেন। উল্লেখ্য, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার তেহরান পৌঁছান স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম। কনসার্ট, আতশবাজি ও সামরিক বাহিনীর কুচকাওয়াজের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে 250তম স্বাধীনতা দিবস। অবশ্য বিরূপ আবহাওয়ার কারণে কোথাও কোথাও দেশটির উৎসব আমেজে বিঘ্ন ঘটে। বজ্রঝড়ের আশঙ্কায় দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় অংশগ্রহণকারীরা নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়। 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করায় বাড়ির বাইরে অনুষ্ঠান আয়োজন বিঘ্নিত হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসি ন্যাশনাল মলে আয়োজিত প্রধান সমাবেশে কয়েক ঘণ্টার মধ্যে ভাষণ দেবেন বলে আশা করা যাচ্ছে। এখানে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হাজার হাজার মানুষ সমবেত হবে বলে ধারণা করা হচ্ছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো ফ্রান্স। ১৬ দলের দ্বিতীয় নক আউট পর্বে গতকাল যুক্তরাষ্ট্রের টেক্সাসে কানাডা 3-0 গোলে মরক্কোকে ও ফিলাডেলফিয়ায় ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে আজ রাত 2টায় ব্রাজিল নরওয়ের এবং মেক্সিকো সিটিতে আগামীকাল সকাল 6টায় ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হবে। ক্রিকেট। নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। লর্ডসে বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘু আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:16 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব, জুলাই জাতীয় সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ধমান দেশি বিদেশি বিনিয়োগ এবং সরকারের উন্নয়ন কৌশলের বদৌলতে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে দেশ, জানালেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। বৈচিত্র্য ও ভিন্ন মতের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধি চর্চা একান্ত জরুরি, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। দেশটির 250তম স্বাধীনতা দিবসের মাইল ফলক স্পর্শ করায় যুক্তরাষ্ট্র ও সেদেশের জনগণকে তারেক রহমানের শুভেচ্ছা। তাপ প্রবাহ উপেক্ষা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের দ্বিতীয় দিনে রাজপথে কোটি মানুষের ঢল, বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। এবং ফিফা বিশ্বকাপে কানাডা এবং প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল এ মরক্কো ও ফ্রান্স।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে 90.4 এক নেশন।

0: 104.4 FM.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। এই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামা তামা কি বলতেছেন? টানে বুঝছেন না কি চলে?
4: ফিল করেন ঢাকা FM 90.4।

0: আসেন তো ফিলে,
1: মাগার কথা জন্য আছে দিলে, থাকেন চিলে।
0: কারণ চক্কর বক্কর বাচ্চা নিয়ে সিভাদাজি প্রতি রবিবার দুপুর দুইটাতে
1: জয়েন করলেন কিন্তু।

0: Transformation Action.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: খুব
5: খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
6: Haka FM 90.4 app. Just download, install and enjoy.

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আরো একটি নতুন সপ্তাহ শুরু, নতুন একটি দিন শুরু, এবং বলা যায় মাসেরও শুরু, কারণ আজকে মাত্র 5 তারিখ। এবং এই মাসের শুরুর দিকটা কিন্তু মানে একটা অন্যরকম মন ভালো কাজ করে, তাই না? কারণ সবারই হচ্ছে মাসের শুরুর দিকে একটু স্যালারি এন্ট্রি হয়, দেন একটু দেখা যায় যে সবকিছু একটু হাত খোলা খোলা একটা ভাব থাকে, তাই না? মনটা একটু ফুরফুরা থাকে। এবং তাছাড়াও আজকের ওয়েদারও কিন্তু অসাধারণ একটা সুন্দর ওয়েদার, কারণ আজকে বাইরে কিন্তু প্রচুর বাতাস এবং গরম কিন্তু একদমই নেই বলা যায়, আর ঠান্ডাও হালকা হালকা ঠান্ডা আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তবে মানে বলা যায় না আর কি, রোদ উঠে যেতে পারে একটু পরে, এখনো তো মাত্র সকাল। সো আজকে কিন্তু আপনাদের তানহাপু একটু লেট করে ফেলেছে, আসলে একটু ভালো ওয়েদার ছিল তো একটু বেশি ঘুমিয়ে ফেলেছি, আই এম সো সরি এটার জন্য। বাট আমি জানি যে যারা আমাকে শুনেন, যারা আমাকে ভালোবাসেন, তারা আমাকে একটু হলো আজকের এই সময়টাতে একটু কনসিডার করবেন, তাই না? যাই হোক, মর্নিং মাইক শুরু করব। আমি আছি আর যে তানহা, আপনাদের সাথে থাকব সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও আছি এবং অনেক গল্প করব, আড্ডা দিব, মজার মজার অনেক গসিপ শেয়ার করব, কারণ গত দুই দিনে অনেক কিছু জমা হয়ে গেছে, তাই না? সো সব কিছু শেয়ার করব। তো চলুন এখন একটু গান শুনে আসি, কারণ গান দিয়েই মর্নিং মাইক শুরু করব, তাই না? ভালোবেসে কোনো ভুল করিনি। আমি এই গানটি শুনবো, অরিন্দম এবং শর্মালির এই গানটি। ওকে, সো চলুন গানটি শুনে আসি এবং মর্নিং মাইক শুরু করি। সো একটা ব্রেক নেব এবং নেক্সট আওয়ারে আবার ফিরে আসবো, সো স্টে টিউনড।
2: টাইম চেক, এখন সময় সকাল 9টা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি অ্যাপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি অ্যাপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আপনাদের এই সার্ভিসটি আমার মনে হয় অনেক বেশি কাজে লাগবে এবং এই সার্ভিসটি আপনাদের নিয়ে নেওয়া উচিত, কারণ আমি তো এই সার্ভিসটি অলরেডি নিয়ে নিয়েছি। যাই হোক, মর্নিং মাইক শুরু করেছি এবং আশা করি সবাই জয়েন হয়ে গেছেন এবং সবাই আমাকে শুনছেন। সো যারা যারা জয়েন হয়ে গেছেন এবং আমাকে শুনছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক

ভালোবাসা আমার তরফ থেকে। এবং কেমন লাগছে আমাকে শুনতে এবং মজার মজার অনেক গসিপ শেয়ার করব এখন একটু। বাই দ্য ওয়ে ফেসবুকে পোস্ট এখনো আপলোড হয়নি, আমি এই মুহূর্তে এখনই আপলোড করে দিব, কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে। সো আই থিঙ্ক আপনারা তখন পোস্টটা কমেন্ট করতে পারবেন। এছাড়া SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে চাইলে ইনবক্স করতে পারেন facebook.com/ILoveDhakaFM। তো চলুন এখন আবার একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরে আপনাদের সাথে মজার মজার গসিপ আড্ডা শেয়ার করবো এবং আপনাদের পাঠানো SMS কমেন্টগুলো পড়বো। সো স্টে টিউনড।

0: আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল স্ট্রি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
0: মুকুল স্ট্রি স্টল,
2: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: অনেক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আজকেও সকাল 11টা পর্যন্ত থাকবো। মর্নিং মাইকের পোস্ট কিন্তু আপলোড হয়ে গেছে ফেসবুক পেজে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন বা ফেসবুকে ইনবক্স করতে পারেন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। এছাড়াও চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 নম্বরে। ওকে, তো আমরা এখন একটু গসিপ আড্ডায়, মানে একটু মজার মজার গল্পে চলে যাই, দেখি কি চলছে। আজকে কিন্তু রাত 2টা বাজে, ব্রাজিলের খেলা আছে। তো এই আমি একটু জিনিস খেয়াল করলাম যে এখন কিন্তু ব্রাজিল বা আর্জেন্টিনার ম্যাচ নিয়ে বা পর্তুগালের ম্যাচ নিয়ে কিন্তু ভালোই একটা বাজি ধরাধরির একটা সিস্টেম কিন্তু আমি দেখতে পাচ্ছি। যদিও সেটা করা উচিত না, কিন্তু তারপরে অনেকে কিন্তু বাজি ধরছেন এবং বাজি ধরে কিন্তু জিতে যাচ্ছেন অনেক অনেক টাকা। যাই হোক, আমরাও সেই দেখবো যে আজকের ম্যাচে কে জিতে, মানে ব্রাজিল নাকি নরওয়ে জিতে। বাই দ্য ওয়ে, নরওয়ের হালান্ড কিন্তু অনেক বেশি ফেমাস হয়ে গেছে, তাই না? তার অ্যাক্টিভিটি, তার পার্সোনালিটির কারণে সে কিন্তু মানে নেইমার এবং আর মেসির থেকেও বলা যায় যে ফেমাস বেশি হয়ে গেছে, আই মিন ভাইরাল হয়ে গেছে, তাই না? তার হেয়ার স্টাইল অ্যান্ড তার এক্সপ্রেশন অ্যান্ড তার ওভারঅল পার্সোনালিটি সবকিছু মিলিয়ে সে কিন্তু ভালোই খুব ভাইরাল একটা পার্সন বলা যায়। সো আপনার কি মতামত এই হালান্ডকে নিয়ে, যে ওর এই পার্সোনালিটি আপনার কেমন লাগে এবং তার পার্সোনালিটি কেন আপনার ভালো লাগে, এটা চাইলে আমাকে SMS এবং কমেন্ট করে জানিয়ে দিন। বাই দ্য ওয়ে, মেসি এবং আর্জেন্টিনা টিমকে অনেক অনেক শুভকামনা, কারণ গতকালকের ম্যাচে কিন্তু আর্জেন্টিনা জিতে গেছে ক্যাপ ভার্ডের সাথে। কিন্তু এর মধ্যে আরও একটি মজার ঘটনা কিন্তু ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে মেসিকে নিয়ে যে ঘানা যে তান্ত্রিক একটা মতবাদ দিয়েছিলেন বা একটা ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে ক্যাপ ভার্ডের কাছে হেরে যাবে আর্জেন্টিনা এবং বাদ পড়ে যাবে ফিফা থেকে, সেই মানে ভবিষ্যৎবাণী কিন্তু মিথ্যা প্রমাণ করে দিয়েছেন আর্জেন্টিনার দল। যদিও একদম লাস্ট মোমেন্টে আর্জেন্টিনা গোল দিতে পেরেছিল, নয়তো হয়তো ড্র হতো ম্যাচটা। সো আমি মনে করি যে কাছাকাছি চলে গিয়েছিল তার ভবিষ্যৎবাণী, তাই না? মানে খুব হয়তো বা তার মন্ত্রে একটু পাওয়ার একটু কম ছিল, কিন্তু এছাড়া তার কিন্তু প্রায় হয়ে যাচ্ছিল এই ভবিষ্যৎবাণী, সত্য। যাই হোক, কেপ ভার্ডের জন্য অনেক অনেক শুভকামনা রইল, কিন্তু আসলে দল ফিফা থেকে বাদ পড়ে গেছে। সব থেকে ছোট দল, ছোট কান্ট্রির হিসেবে কিন্তু পরিচয় পেয়েছিল কেপ ভার্ডে, এবং শুধু যে ছোট কান্ট্রি থেকে ছোট মানে দেশ হিসেবে পরিচয় পেয়েছে তা কিন্তু না, খুব পাওয়ারফুল একটা টিম হিসেবেও কিন্তু ফিফাতে আলাদা একটা জায়গা করে নিয়েছিল কেপ ভার্দে। বিশেষ করে কেপ ভার্দের গোল রক্ষক কিন্তু 41 বছর বয়সে যেভাবে সে গোল রক্ষা করছে এবং সে যেভাবে মানে কি বলে, যে কি বলে, গোল রক্ষকের পোস্টে যেভাবে সে খেলছে, এটা কিন্তু আসলে অসাধারণ। মানে লাইক রিয়েলি, মানে সে কি বলবো, আমি নিজেও যখন খেলা দেখছিলাম আমার এত ভালো লাগছিল যে লিটারেলি আমি ফ্যান হয়ে গিয়েছিলাম তার। সো এটা তার জন্য অনেক শুভকামনা রইল, যদিও এই ফিফাতে সে জিততে হয়তো বা পারবে না বা বাদ হয়ে গেছে, কিন্তু আগামী ফিফাতে অবশ্যই আমরা কেপ ভার্দেকে একটা ভালো প্লেসে দেখতে চাই, যদিও সেই গোলরক্ষক হয়তো বা আর আগামী ফিফা খেলতে পারবে না, এটার জন্য একটু মন খারাপ আছে। যাই হোক, আরো এমন মজার মজার গল্প গসিপ আড্ডা শুনতে এবং করতে চলে আসুন মর্নিং মাইকে, আমি থাকবো 11টা পর্যন্ত, এবং SMS কমেন্ট করতে থাকুন। আবার একটু পরে ফিরছি বিরতি নিয়ে, সো স্টে টিউনড।
2: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত। আমাকে চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমার সাথে গল্প করতে পারেন লাইভে। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। চাইলে SMS ইনবক্স করতে পারেন এবং পোস্টও কমেন্ট করতে পারেন। আর আমার কণ্ঠ শুনে কি বোঝা যাচ্ছে যে আমি অনেক খুশি? কেন খুশি জানেন? এই ফুটবল খেলার মধ্যে, মানে এই ফিফা কাপের মধ্যে, আরও একটি গুড নিউজ কিন্তু আমাদের আরো একজন ফুটবলার দিয়ে দিয়েছেন। শুধু যে ফুটবলার গুড নিউজ দিয়েছেন তা কিন্তু না, অনেক ছেলেদের মনের হার্ট থ্রব টেইলর সুইফটও কিন্তু গুড নিউজ দিয়ে দিয়েছেন। আপনি কি জানেন যে বিশ্ববিখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গত 3 জুলাই, মানে শুক্রবার দিন এই ঘটনা কিন্তু ঘটে যায়। এবং এটা নিয়ে কিন্তু মানে সেই রকম হলিউডে এবং পুরো বিশ্বে কিন্তু না, মানে বিভিন্ন রকমের জল্পনা কল্পনা এবং মানে অনেক স্টোরি শেয়ার হচ্ছে। এবং তার থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই টেইলর সুইফটের বিয়ের প্রোগ্রামে সেলেনা গোমেজকে কিন্তু দেখা গেছে অনেক হ্যাপি মোমেন্টে। এবং তার এই হ্যাপি মোমেন্ট কিন্তু টেইলর সুইফট নিজেই শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম আইডিতে। তো সেই পোস্টগুলো যদি দেখে থাকেন তাহলে তো দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে কিন্তু চাইলে আপনারা ইনস্টাগ্রাম থেকে দেখে ফেলতে পারেন। তবে আমার মতে মনে হয় যে মানে লাইক সবারই লাইফে একবার হলো বিয়ে করা উচিত, তাই না? বিয়ে করে দেখা উচিত যে বিয়ের মধ্যে কি আছে, করলে কি, না করলেই বা কি। এবং ওই যে একটা কথা আছে না, শাদি কা লাড্ডু জো খায়া ও ভি পাচতায়া, জো না খায়া ও ভি পাচতায়া। তো আমার মনে হয় যে না খেয়ে তো পচতানোর প্রায় অনেক বছর চলে গেছে, সো এখন খেয়ে একটু পচতানোটা আসলে দরকার, তাই না? সো টেইলর সুইফট এবং মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির জন্য অনেক অনেক অনেক অনেক শুভকামনা রইল, অনেক অনেক ভালোবাসা রইল, দোয়া রইল তাদের বিবাহ যেন সারা জীবন অটুট থাকে। কারণ বর্তমানে এবং হলিউডে কিন্তু, যাই হোক আমি এসব অশুভ কথা বলতে চাচ্ছি না। আপনার এই ব্যাপারে মতামত কেমন, কি এই বিয়ের খবর শুনে আপনার কেমন লাগছে, এবং কি কিছু কোনো মতবাদ আছে কিনা, বা এমন কোনো মজার কোনো স্টোরি আছে কিনা, সেটা কিন্তু চাইলে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। ওকে, তো চলুন এখন আবারও একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ফিরবো। সো স্টে টিউন, কারণ আমি কিন্তু আবার নেক্সট আওয়ারে ফিরবো। ওকে, সো আমার কাছে কিন্তু বেশি সময় আর নেই, কারণ 11টা পর্যন্ত, তো এখন অলরেডি 9:49 বেজে গেছে। সো আপনারা কিন্তু একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে এবং গানের রিকোয়েস্ট করতে পারেন। আমি একটা আমার খুব পছন্দের একটা গান এখন প্লে করে দিব, তো সেই গানটি শুনতে থাকুন এবং একটু পরে ব্যাক করছি।
5: উফ, শান্তি নাই রে।
6: আছে।
5: কই?
6: ঢাকা এফএম টিউন করেন।
5: তারপর?
6: পাবেন।
5: কি?
6: শান্তি।
7: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সুরে সুরে।
8: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা এফএম 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি দানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। অলরেডি এখন 10:10 বাজে, মানে বেশিক্ষণ সময় কিন্তু আমি আর থাকতে পারছি না, মানে খুব অল্প সময় আছে। তবে এর মধ্যে কিন্তু অনেক গল্প, অনেক আড্ডা শেয়ার করবো এবং আপনাদের পাঠানো SMS কমেন্টগুলো পড়বো। তবে তার আগে বলে দিই, আজকে কিন্তু বলিউডের সুপারস্টার মিস্টার পারফেকশনিস্ট আমির খানের আজ জীবনের তৃতীয় ইনিংস সে শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্রাটকে বিয়ে করছেন তিনি। তো আজকে কিন্তু বলিউডে বলা যায় যে বিয়ের মৌসুম চলছে এবং সবাই হয়তোবা আজকে সন্ধ্যার মধ্যে আমরা পেয়ে যাব যে কে কে হচ্ছে তার এই ইভেন্টে জয়েন করছে এবং কার কি লুক, সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। আর যদি সে ঘরোয়াভাবে বিয়ে করতে চায়, কারণ আমির খান কিন্তু অলওয়েজ একটু অন্যরকম, মানে আনকমন থাকতে পছন্দ করে, সো সে এত বেশি মানে মানুষজন বা ওরকম কিন্তু কখনো দেখা যায় না। সো দেখা যাক কি হয়, এবং হতে পারে যে খুব ঘরোয়াভাবে সিম্পলভাবে সে বিয়ে করতে পারে। কিন্তু তার থেকে মজার ব্যাপার হচ্ছে তার প্রাক্তন দুই ওয়াইফ, মানে তার কিরণ রাও এবং তার প্রথম স্ত্রী, দুজনেই কিন্তু হচ্ছে বিয়েতে উপস্থিত থাকবেন। মানে কি বলা যায় বলুন তো, মানে প্রগতিশীল হওয়ার যে একদম লেটেস্ট যে ভার্সনটা আছে সেই ভার্সন কিন্তু আমির খান ক্রস করে ফেলেছেন। তার বয়স হয়তো বা 50-এর বেশি বা 60-এর বেশি, কিন্তু তার মন মানসিকতা কিন্তু এখনো জেনজিদের মতো বলা যায়, তাই না? খুব বেশি ওপেন মাইন্ডেড, এবং তার সঙ্গীগুলো আমার মনে হয় যে এরকম ওপেন মাইন্ডেডই আছে। যাই হোক, আমরা হয়তো বা তার মানে কি বলে, আমরা হয়তো আরো একবার তার বিয়ে খেতে পারবো, যদিও ইসলামে কিন্তু চারটি বিয়ে করার সুন্নত আছে, সো করতেই পারে আরেকটা, তাই না? তো দেখা যাক কি হয়, তাই মজা করলাম, কিন্তু চারটা বিয়ে করার ইয়ে থাকলেও কিন্তু করা উচিত না, ঠিক আছে? একজনকে সারা জীবন ভালোবেসে যাওয়া আমার মনে হয় যে এটাই একটা পুরুষের লক্ষণ, তাই না? যেমন শাহরুখ খানকে আমরা চিনি যে ওয়ান ওমেন ম্যান হিসেবে, তাই না? সো তাকে ফলো করা উচিত, আমির খানকে নয় আমার মনে হয়। মানে এইদিকে শাহরুখ খান বেস্ট, আই থিঙ্ক। যাই হোক, এ ব্যাপারে আপনাদের কি মতামত জানিয়ে দিন SMS এবং কমেন্ট করে। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। তো চলুন দেখি আমাকে কে কে হচ্ছে কমেন্ট করেছেন, SMS করেছেন, মেসেজ করেছেন। আমি একটু কমেন্টে আগে যাই, ফেসবুকের কমেন্টে একটু আগে যাই। আমাকে অনেকেই কমেন্ট করছেন, ও বা খুব ভালোই, মানে মোটামুটি ভালোই কমেন্ট করেছেন। আমার ছবিটা কেমন হয়েছে জানিয়ে দিবেন কিন্তু, ওকে? যদিও এটা একটু কিছুদিন আগের ছবি, তখন একটু স্লিম ছিলাম, আই থিঙ্ক এখন একটু মোটা হয়ে গেছি। স্লিম হওয়ার জন্য কি কি করা যায় বলেন তো। অর্ণব আলী, গুড মর্নিং সিস, গুড মর্নিং জনি শেখ কমেন্ট করেছেন। আজিমুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলামিন চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। ফরিদ আহমেদ, গুড মর্নিং, ওকে, গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং কিন্তু অনেক আগেই জানিয়ে দিয়েছি, তারপর আরো একবার জানিয়ে দিচ্ছি, যারা এখনো ব্রেকফাস্ট করেননি তারা কিন্তু অবশ্যই ব্রেকফাস্ট করে নেবেন, ওকে? সো ব্রেকফাস্ট ছাড়া কিন্তু ঘর থেকে বের হওয়া যাবে না, বা সকালবেলা ব্রেকফাস্ট ছাড়া থাকা

0: হবে না আমার কাছে মনে হয়। ওকে, যারা একটু লেট করে ঘুম থেকে ওঠেন, যারা একটু 12টার দিকে ঘুম থেকে ওঠেন, তারা কিন্তু ব্রাঞ্চ করতে পারেন, কিন্তু আমার মনে হয় সকালবেলা খালি পেটে থাকা আসলে উচিত না, তাই না? যাই হোক, এই ব্যাপারে আপনাদের কি মতামত এবং মানে লাইক কোনো মতামত থাকলে বা কোনো টিপস থাকলে জানাতে পারেন। হোয়াটসঅ্যাপে মাত্র একটা মেসেজ করেছে 4-4 লাস্টে, কেমন আছেন আপু, অনেকদিন পর এসএমএস দিলাম, ওকে থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আপনার নামটা তো লিখে পাঠানি, নামটা লিখে পাঠান। ওকে, তো আমরা এখন আবার বিরতিতে যাব, বিরতি থেকে ফিরবো একটু পর, সো স্টে টিউনড।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেট টক মোর মিউজিক হাউস মিউজিক
1: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

94.4 আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত। যদিও এখন প্রায় 11টা বেজে গেছে, কিন্তু আরো কিছুক্ষণ আমি থাকবো, আড্ডা দিব, গল্প করব আপনাদের সাথে, গসিপ শেয়ার করব। এখন এই মুহূর্তে আপনাদের সাথে যেই মানে মজার একটা গল্প শেয়ার করব, সেটা হচ্ছে শিল্পী সমিতির নির্বাচন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেই শিল্পী সমিতির নির্বাচনের রেজাল্ট কি সেটা কি আপনি জানেন? সেটা আমি আপনাদেরকে বলে দিই। চলচ্চিত্র শিল্পী সমিতির পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। এবং এই ব্যাপারে আরো অনেকের কিন্তু মতামত আমি দেখতে পাচ্ছি, আরো অনেক অনেক নায়ক নায়িকারা, অনেক অনেক শিল্পীরা কিন্তু বিভিন্ন রকমের মতামত দিয়েছেন। ভোট গণনা শেষে 17টি ব্যালট বাতিল ঘোষণা করা হয় বলে জানানো হয়েছে, হয়তোবা উল্টাপাল্টা কোনো কিছু ছিল ওই সেই ব্যালটের মধ্যে। এছাড়াও 573 জন ভোটারের মধ্যে 480 জন মানে তাদের ভোট আর কি দিতে পেরেছেন বা তাদের ভোট কাউন্ট করা হয়েছে। সেই ক্ষেত্রে শিবা সানু ভোট পেয়েছেন 243টি এবং প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর অভিনেতা আরমান পেয়েছেন 173 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে 237টি ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী আর প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন 179 ভোটে। সো এই ব্যাপারে আপনাদের কি মতামত, মানে এই ভোটের শিল্পী সমিতির ভোট হওয়ার পরে কি হয় এবং সেই ভোট নিয়ে কিন্তু আমাদের অনেক ভাইরাল ভাইরাল ভিডিও দেখি, সো এটা নিয়ে আপনাদের কি মতামত আমাকে জানিয়ে দিন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakaFM। এখন আমি যে গানটা প্লে করবো সেই গানটার মধ্যে আমার নাম আছে, বলুন তো কি গান হতে পারে, গেস হয়তো বা করে ফেলতে পেরেছেন। তানহা হুম এই গানটি আমরা এখন প্লে করে দিচ্ছি আপনাদের জন্য, সো গানটি শুনুন এবং ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: মর্নিং মাইক।
1: গল্প করতে করতে আজকে এখন বিদায় নিতে হচ্ছে। আগামীকাল ঠিক আবার 8টা বাজে কিন্তু চলে আসবো গল্প করতে, আড্ডা দিতে। এবং যেহেতু আজকে রাতে ব্রাজিলের ম্যাচ হবে, সো কালকের আড্ডাটা কিন্তু আরো বেশি জম্পেশ হবে বুঝাই যাচ্ছে। বাই দ্য ওয়ে, ব্রাজিলের ম্যাচ কিন্তু এক ঘন্টা পেছানোর একটা রিউমার দেখতে পাচ্ছি, একটা নিউজ দেখতে পাচ্ছি। সো দেখা যাক কি হয়, 2টা বাজে শুরু হওয়ার কথা, সো এক ঘন্টা কেন পিছানো হবে এটাও কিন্তু একটা জানার বিষয়, তাই না? যাই হোক, আমাদের ফেসবুক পেজে কিন্তু প্রেডিকশন পোস্ট পেয়ে যাবেন, সো সেখানে কিন্তু কমেন্ট করে যেতে যেতে পারেন আজকের ম্যাচের কি কয়টা গোল দিবে এবং কোন গোল কোন দল জিতবে সেটা মেসেজ বা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ওকে, তা আমাদের SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। আজকে বিদায় নিচ্ছি, আমি তানহা ছিলাম, মর্নিং মাইক নিয়ে থাকি প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ। সো এখন বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য ওয়েট করবেন, আগামীকাল ঠিক সময় মতো চলে আসবেন। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ listening sunchan
2: hello
3: ha bolo
2: ei tomar bazare liste to jhamela ache
3: acha net e call dao to
2: aha ekhane ki holo
3: are emni hater obostha emnitei bhalo na tar modhe ghonta por ghonta kotha bole taka noshto korar dorkar ache
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
6: আচ্ছা,
5: সব থাকবে, তুমি আমি মনমতনো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
6: এই কথা তো, চলো এখনি।
5: কিভাবে?
6: টিউন ঢাকা FM 90.4, আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
7: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার
2: এত বড় প্রতিষ্ঠানে এত

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: destination, Act Station.
1: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করালেন কিন্তু।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন। আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Taka FM 90.4
1: সারা দেশে
3: সবার সাথে।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

0: বাইজা বুঝা তামা তামা
1: জন্ত মগর কি বলতেছেন পুরাই 101 টানে বুঝছেন না কি চলে
0: ওহো লিয়া লিছে রে
1: দিল দিয়া ফিল করেন ঢাকা FM 90.4

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: টাইম চেক, এখন সময় দুপুর একটা,
1: সবার সাথে 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে, সমুদ্র আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করা লাইন কিন্তু।

0: তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড। অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হা হা।
1: Tuesday to Wednesday from 5 p.m.

0: சக்கரவக்கல்
1: சக்கரவக்கல்
0: சக்கரவக்கல் பாத்சியத்
2: আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাইতেছি ঢাকা এফএম 90.4 এ। শুরু হয়ে গেল গায় রবিবারের বিশেষ শো চক্কর বক্কর বাতচিত, ঢাকাইয়া চক্কর বক্কর বাতচিত। সিফাতের লগে যত সমস্যা আছে, দিলের মধ্যে খেলাধুলার লগে যত কথাবার্তা আছে, সব কথাবার্তা আমার লগে শেয়ার করে ফলো করতে পারেন। একটা পোস্ট করছি আমগো ফেসবুকের ফ্যান পেজে, দেখেন ছবিটা দেখে কিছু মনে পড়ে কিনা। এই যে পাড়া মহল্লার ভিতরে যেন আমরা ফুটবল খেলতাম, স্পেশালি পুরান ঢাকার ধূপখোলা মাঠ, অসাধারণ ওই জায়গার মধ্যে। তো ওই জায়গায় হাট হয়, তো সব এলাকার মধ্যে এরকম আসলে ছোটখাটো মাঠ থাকে বা বড় মাঠ থাকে, ওই জায়গার ভিতরে সবতে যায়। আমরা তো খেলতাম, এখন তো অনেকে কম্পিউটারে ফিফা খেলে বা মোবাইলে খেলে। তো আপনার এরকম কোনো স্মৃতি আছেনি অথবা এরকম কোনো কথা মনে পড়েনি মহল্লার কথা? অনেকে আবার এখনও খেলেন, তো ওই স্মৃতিগুলি আমগুলো কিন্তু বা কথাটি শেয়ার করতে পারেন। ওই জায়গার কিছু কমন ফ্যাক্ট থাকে পাড়া মহল্লায় খেলতে গেলে, তো ওগুলো নিয়েও মজার কোনো কথাবার্তা থাকলে আলবত্ত কিন্তু আপনি আমার লগে শেয়ার করতে পারেন। আমগো ফেসবুকের ঠিকানা রয়েছে গিয়া facebook.com/ilovedhakafm, এবং চাইলে SMS হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কথাবার্তা শেয়ার করতে পারেন 01841904904। এটা লোক আমগো নম্বর। আমগো বন্ধু আশরাফুল ইসলাম ফাহিম, আপনি মিয়া ফাউল, আমি কেমনে ফাউল হইলাম? ফাউল তো এক প্লেয়ার আরেক প্লেয়ারে করে জীবনটা। আপনি যে মিয়া, আপনি আমার অবিবাহিত জীবনটা তছনছ করে দিচ্ছেন। যাক, ভালো হয়েছে আপনার বাচ্চা গেছেন ফাহিম, অবিবাহিত জীবন তছনছ করছে। আর বউয়ায় সব কিছু মনে করেন আবার গুছিয়ে দিবেন, আরে কি করবেন যে তুমি এসে আমার জীবন গুছিয়ে দিয়েছো, এটা কারে করবেন, কেমনে করবেন? এর লেগে আমি সুবিধা করে দিলাম আপনাদের, শুভকামনা আপনার লেগে। আচ্ছা, এদিকে আমগুলোকে হোয়াটসঅ্যাপে অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছেন, সপ্তাহের স্বাগত জানিয়ে যাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। বিকাল পাঁচটা পর্যন্ত এই সিফাত আপনার লগে আছি, চক্কর বক্কর বাতচিত দেয়া, যত কথাবার্তা দিলের যেই কোনো আপনাকে লেগে সুন্দর করে আমার কাছে পাঠিয়ে দিবেন, যাতে সুরসুর করে আমার কাছে আয় পরে। অনেকে আবার SMS করবো না যে হ্যাঁ SMS এ সুরসুর শব্দ হয় না, না আপনি পাঠান, আমার এই জায়গার মধ্যে এমনি আইব। অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভদুপুর শুভদুপুর অমৃত বোস, আছেন কি মন? আচ্ছা, এটা আমি জাহাঙ্গীর না, হ্যাঁ আসসালামু আলাইকুম মোহাম্মদ জাহাঙ্গীর, নারায়ণগঞ্জ পাগলা থেকে শুনছি, কেমন আছেন সিফাত ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি জাহাঙ্গীর, আমি ভালো আছি, শুনছি, থাকবো পুরো সময়, আর লিখতে পারবো না তবে থাকবো পাঁচটা পর্যন্ত। ওকে জাহাঙ্গীর, আপনার ফোনের সমস্যা দূর হয়েছে, আপনার তো ফোন গেছিল কেমন হয়? আচ্ছা, এই জায়গার মধ্যে আরও যারা আছে একক কথাবার্তা একটু পড়ি, আমগুলোকে SMS আছেন অনেক বন্ধুরা। আমগো সালিহুরে দেখবার পাঠাচ্ছি, সালিহুর রহমান, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো, একদম ফাটাফাটি, গত দুই দিন গরম ছিল তবে আজ আকাশ মেঘলা আর বেশ ঠান্ডা হয়েছে, আর কই না আজকের ওয়েদার, উঠতে মন চাইতেছিল না ঘুমের থেকে, পরে বিছানায় আমাকে উঠালা, তুই তো আমাদের মানে বিছানায় আমার লগে কি শেয়ার করতেছে আমি কই আপনাদের, কয় কি এবার তুই উঠা, আমাকে কেলা, আমি আবার ঘুরা কইছি কেলা, আমার কেলেকে উঠতে হবে, কয় তুই তো সারা রাত হইলি, এখন তুই নিচে হো আমি উঠতে হই, কন এটা কোনো কথা? আমি এই জাজিম তো সুগুলো হইবার পারমু, পরে আয় পড়ছি উঠটা কি করমু। আচ্ছা, এই জায়গার মধ্যে আছে আমগো বন্ধু নুসাইবা, যুক্ত হয়েছে আমগুলোকে। ভাইয়া আজকে তাড়াতাড়ি জয়েন হলাম, সুক্রিয়া, স্বাগত জানাই দিচ্ছি বন্ধু আমার নুসাইবা। আরও আছে আমগুলোকে হালিমা রংপুর থেকে, শুভদুপুর ভাইয়া, কেমন আছো? তোমার মিষ্টি আড্ডায় জয়েন হয়ে গেলাম, সুক্রিয়া বন্ধু। একটু আত্মাদি করে এবার মিষ্টি শিরা উড়া লাগবার পরে পরে কিন্তু মানে কইবেন যে হে ভাইয়া আপনাকে ওই জায়গায় কল কই। ওকে ভাই, আপনাদের কতবার বলছি, আপনারা আপনার কথা একবারও শুনেননি, তা একবারও যেহেতু শুনতেছেন না বারবার কেলিয়া কইতেছেন, আপনার তো মেয়ে ঠেটা কম না, একবারও যেহেতু কেউ ওইটাছে না ওইটা তাহলে বাদ দেন, ওইটা মানে ওইটা ওইটা ওইব না। আচ্ছা পাগলু ভাইয়া কেমন আছেন? ভাইয়া জানেন আপনার শো যখন থেকে শোনা শুরু করছি তখন থেকে আজ অব্দি একদিনও আমার বার্থডেতে আপনার স্পেশাল উইশটা নিতে পাই নাই, খালি ঝামেলা হয়েছে। ভাইয়া 7 জুলাই আমার বার্থডে, আজ উইশটা করে দেন রানী হাতিবান্ধা থেকে। অবশ্যই রানীর লেগে আমার মানে বার্থডে উইশ, তারপর আমি জমকা গানে, তারপরে আরো বাকি কথাবার্তা যা আছে এটি আয়কম, সারাদিনই তো আছি, সারাদিনই কথা মানে বিকাল পাঁচটা পর্যন্ত আর কি এই কথাবার্তা আমি ওই বাতচিত চলতে থাকবো আর কি। তো বার্থডের কথা যেটা, ঠিক আছে উইশটা করে দিই। হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ রে, ও হ্যাপি বার্থডে টু ইউ রে, হ্যাপি বার্থডে টু ইউ ইউ। হেলছেন কি টান্ডা দিচ্ছি, হ্যাঁ বুঝতে হইব। যাকে খেলাধুলার কথা হইব, আর্জেন্টিনা কেপারদের খেলা তো হইলো, সেরকম খেলা হয়েছে বাপ রে বাপ, মনে করেন যেই লেভেলের টান টান উত্তেজনা ছিল। আজকে আবার আরেকটা খেলা আছে, ব্রাজিল এবং নরওয়ে, দুই দলের মধ্যে আমার পছন্দের প্লেয়ার আছে, ব্রাজিলে আছে নেইমার ভিনি, ওই জায়গার মধ্যে আছে নরওয়ের আছে হালান্ড, তো এবার দেখা যাক যে আসলে কে দৌড়ে বেশি জিতে বা কারা আজকে করে, কারণ কেউই তো সেরা খেলবো না। সবচেয়ে নেক্সট রাউন্ডে যাওয়ার একটা প্রবল ইচ্ছা আছে। অবশ্যই এর লেগেই হারাইছে এই জায়গায় খেলতে, তো দেখা যাক এই ফাইটের মধ্যে কে জিতে। এই মুহূর্তে যে গানে জিতেছে এটার পর আবার দেখা হবে, অবশ্য গানের নামে এটা আবার দেখা হবে। অ্যাপিয়ারেন্স ফিচারিং ঋতুরাজ, শুনতে থাকেন, লগই থাকেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

এক মুঠো স্বপ্ন, এক মুঠো স্বপ্ন থাকবো গেলে দুই মুঠ বড় থাকবো স্বপ্ন, তুই পায়ের ভিতরে থাকবো, বুঝতে পাও মুঠ করণ যায় না, তারপরও থাকবো, সমস্যা কি, পায়ের ভিতরে থাকবো। তো স্বপ্ন সবসময় থাকতেই হবে আর কি, স্বপ্ন না থাকলে হয় না, স্বপ্ন না থাকলে জিন্দগিতে আপনি পিছিয়ে যাবেন গা। স্বপ্ন আমরা দেখি দেখি ওই স্বপ্ন বাস্তবায়নের লেগে আমরা মনে করেন সকালবেলা বেড়ে যাই। তো স্বপ্ন দেখে যদি যদি স্বপ্নই না থাকতো তাহলে ধরো স্বপ্ন দেখি নাকি আর একটু ঘুমাই হয়তো আইবো কোনো স্বপ্ন, এরকম হইবার পারতো আর কি। যাই হোক, তো এই লেখা স্বপ্ন দেখতে হবে বেশি বেশি করে, আর অবশ্যই পজিটিভ স্বপ্ন, যেই স্বপ্ন আপনাদের সামনে আরো কাজ করার লেগে উৎসাহিত করবো। শুনতেছেন ঢাকা এফএম 90.4, জেনে সিফাত আপনার লগে আছি, ঢাকাই আসো চক্কর বক্কর বাতচিত দিয়ে। বন্ধু বান্ধব আছেন, বহুত কথাবার্তা লিখতেছেন, আর লিখবেনই তো কারণ ভালোবাসার শোনো, আমিও তো আয়া পড়ছি লোড দিয়া মনে করেন। এই ফুটবলের লেগা রাইতে ঘুম উম ঠিক মতো হয় না, ঠিক আছে, আমি ফিফার কাছে জরিমানা চাই, মানে দিব না, আমি চাইতাম, চাইতে তো সমস্যা নেই, কোন একদিন হয়তো কইতে পারবো যে আমি চাইছিলাম 2026 সালে, আমি তো ফি ভালো লাগে মনে করেন, অনেক অনেকে থাকে এরকম যে আমার তো হ্যাঁ লোক অনেক ভালো কারণ আমার একটা ভাবি আছে অন্যরকম, কেমনে আমি তো আমার লোকের শাহরুখ খানের ছবি আছে কেমনে, পরে দেখা যায় এই যে একটা ছবি আর কি, আবার অনেকে এটা বিশ্বাসও করে যে আচ্ছা আছে। ওকে, আফরোজা পলি, শুভদুপুর শিবাদ ভাই, শুভদুপুর ইতি, আপনার নতুন শ্রোতা জান্নাত, যদি আপনি পুরান হইবেন না, গত দুই মাস ধরে শুনতেছি আপনার নতুন, কিও আপনি লেমিনেটিং করে আছেন নিজের নিজের জায়গায়, যদি আপনি আমগো এমনি দিলের ফ্রেন্ড হয়ে গেছেন, নতুন পুরন কোনো বিষয় না। আচ্ছা, এই জায়গার মধ্যে আরো যারা আছে আমগুলোকে হোয়াটসঅ্যাপে দেখবার পড়তেছে আমগো যে বন্ধুগো। আচ্ছা, হোয়াটসঅ্যাপের এস এম এস মানে ইনবক্স পড়ানোর আগে আমি একটু নাম্বারটা আরো একবার কইতে চাই, 01841904904, এটা লোকে আমগো নম্বর, এই নম্বরে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ বা এস এম এস করবার পারেন। আর যদি লিখবার চান ফেসবুকে কমেন্ট আকারে, ওই জায়গায় একটা পোস্ট করা আছে মহল্লার ভিতরে ফুটবল খেলা হইতেছে একটু নস্টালজিক টাইপের আর কি, ওই জায়গায় ওইটার মানে নিচে আপনি কমেন্ট আকারে আপনার কথাবার্তা লিখবার পারেন। তো আমগো এই জায়গার মধ্যে যারা আছে একটু দেখি আমগো বন্ধু কেটা এটা, ও বন্ধু নুসাইবানি, ও হো আচ্ছা নুসাইবাই, তো নুসাইফা এটা, আচ্ছা আসসালামু আলাইকুম ভাই, আমি নুসাইফা রংপুর থেকে, প্রায় শোনা হয় তবে আজ মেসেজ করলাম, অনেক অনেক শুক্রিয়া বন্ধু, অনেক খুশি হলাম, তবে নিয়মিত এস এম এস করলে আরো বেশি খুশি হবো, কারণ তখন জানা যাবো যে বন্ধুর কি অবস্থা, কি হালচাল, কই আছে না আছে। ওই সিফাত কি খবর, আজকের এক্সামটা বুঝছো আমার মন মতো হয়েছে, এখন ঘুমাবো টাটা, এলেগে তো হয় না ঠিক মতো পরীক্ষায়, এই কথাটা হেনে কনের কে ছিল, এখন ঘুমাবো টাটা, এখন যদি একটা অভিশাপ দিয়ে দিই পরের টাই তো হবো না মন মতো, কারণ আপনার লেগা, আপনার লেগা খারাপ, আমি ওই ঘানার ওই তান্ত্রিকটা ভণ্ডতান্ত্রিক আমি জানাই দিচ্ছি আর কি, মানে আটকা মনে পড়ে গেল লোকটার কথা, মানে দেখেন অল্প বয়সে এই তান্ত্রিকটার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল, দরকার কি আছে হুদতে, এত এত ম্যাচ হইতেছে, তুই নিজের দেশে বাঁচাইবার পারস নাই, নিজের দেশের ব্যাপারে কোনো ইনফরমেশন তুই দিবার পারস নাই একমাত্র হ্যানিকেন ছাড়া, তারপর আবার তো দরকার কি, এত ম্যাচ হইতেছে যে স্পেন আছে, জার্মান আছে, ব্রাজিল আছে, আরো আছে মনে করো নরওয়ে আছে, কত কত পর্তুগাল আছে, সব থুয়ে আর্জেন্টিনা বলে আরে যাবো গা, আল্লাহ আল্লিনা আরালিনা বেটা, খালি তান্ত্রিক হইল হয় না, একটা একটা দূরদর্শী চিন্তা ভাবনা থাকতো যে আমি কারেলয়া কথা কমু, কারেলয়া ভুল হইলো সমস্যা নেই এইটা সেটা, এমন একজন লোক হচ্ছে ভুল হচ্ছে জিন্দগি তামাতামে, ওর ঘরের মানুষজন হয় না, ওর তান্ত্রিকতা বিশ্বাস করবো না, ফাউল। যাই হোক, আজকে লোকে আর কেটে আছে আমাকে কোন বন্ধু, অনেকদিন পর শুনছি সিফু ভাই, এটা লোক আমাকে বন্ধু অন্তর, অন্তর কইয়াছিলেন এতদিন বন্ধু। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন, ঢাকা এফএম ঢাকা থেকে নয়ন কইতেছি, নয়ন স্বাগত জানাইতেছি বন্ধু আপনারা এই আমগো চক্কর বক্কর বাতচিতে, আশা করি বিকাল পাঁচটা পর্যন্ত থাকবেন, দিলের কথাবার্তা শেয়ার করবেন, দিল হালকা করে হেনতে যাবেন। আচ্ছা, আর এদিকে আছে আমগো বন্ধু, ছোটবেলায় আম্মু মায়ের দিলে লুকায় পড়তাম আলমারির চিপাত, এখন দেখি আয়া পড়ছে আমগো প্রিয় আর্যে সিফাত, ও হো করা করা কিতা খবর, ভালো নিয়ে আয়া পড়ছি তমা ফ্রম সিলেট, তমা আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার কি অবস্থা, বৃষ্টি বৃষ্টি অনেক হয়েছে আমগো, হেনে তো মনে করেন বৃষ্টি না এলো যে বাতাস হু হু কইরা, ও আহা কই যেমন যা ঠান্ডায় জায়গা। আচ্ছা হ্যালো ভাই, কেমন আছেন, অনেকদিন পর আপনার সাথে যুক্ত হয়ে গেলাম সিলেট, কি সিলেট, সিলেটে এখন অনেক রোদ, আরমান সিলেট থেকে, ইয়তাসা আইমান সিলেট থেকে, একটা জাপানি ফিল আছে আপনার মধ্যে, ইয়তাসা ইয়তাসা সুন্দর, শুকরিয়া বন্ধু, কিন্তু সিলেটে কি লেগে এখন এরকম ই থাকবো, এই জায়গায় সব জায়গায় ঠান্ডা হয়ে যেতেছে কা, আচ্ছা আবার সব জায়গায় যখন গরম থাকে তখন তো আবার হনে ঠান্ডা থাকে, ঠিক আছে এটাই হয়তো ম্যাচ করতেছে আর কি। তহিদুল আছি তোমার সঙ্গে পুরোটা সময়, আমাকে বনশ্রী থেকে আমাকে বন্ধু জয়েন করছে, উস্তাদ কেমন আছেন, উস্তাদ সবাইকে জানাই চক্কর বক্কর বাতচিতে স্বাগত, আপনার এই বন্ধু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। রংপুর থেকে সানিম, শুভদুপুর সিফাত ভাই সাথে আছি পুরো সময়, অনেক সুন্দর হয়েছে সানিম, আপনার লেখা অনেক ডেভেলপ হয়েছে, এখন খালি ওই যে সাথে আছি ওই দুইটা একখানা গেছে, আর ওরা দুজনে আসলেই সাথে আছে আর কি, ওগুলো একটু আলাদা করতে হইব আর কি, ওগো দেখা পুরো লাইনটার মধ্যে মনে হইতেছে কি সবাই আলাদা আলাদা ফ্যামিলির, খালি সাথে আছে ওরা ইন এ রিলেশনশিপে আছে,
তো আপনার আমি ক্লিয়ার কইলাম সানিমের এস এম এস আমি প্রথম থেকে যতবার দেখছি সানিম লিখে ঠিক আছে, কিন্তু সানিম দেখা যাচ্ছে স্পেস গুলো দেয় না, দ্যাটস ওয়াই লিখতে গেলে অনেক সময় এক কথা আরেক কথার লোকে মিলে যায়। ঠিক আছে, এমনি তো আমার কথা কইতে কইতে মনে হয় চোপার আড্ডি বিষ হয়ে যায়, তার মধ্যে আবার এরকম এস এম এস তখন অনেক কষ্টসাধ্য হয়। তো এটা সানিমরে কইতে কইতে সানিম অনেক ডেভেলপ করছে, বুঝাইতে যে সানিম এটা নিয়ে মোটামুটি একটু পড়াশোনা করে যে না এটা আমার ডেভেলপ করতে হইব, এবং অনেক ডেভেলপ হয়েছে। রংপুর থেকে সানিম ও শুভ দুপুরও তো এনার রিলেশনশিপে আছে বন্ধু, অগো আলাদা করতে হইব। শুভ দুপুর সিফাত ভাই সাথে আছে পুরো সময়, বাট এটা বুঝাইতে সানিম আপনার অনেক অনেক শুক্রিয়া, এমনি আপনি চেষ্টা করতে থাকেন আলবত আপনার সামনে আপনি দেখবেন যে লেখায় আপনি পুরো ফাটাফাটি হয়ে যাবেন গা। ঠিক আছে, অনেক অনেক শুভকামনা বন্ধু, খুব ভালো লাগলো। ইয়ো ইয়ো সিফাত ভাই জয়েন করলাম, মুতাসিম ফ্রম রংপুর, হ্যাঁ ইয়ো মুতাসিম। হ্যাঁ, তারপর খুব ভালো লাগে যখন তুমি আমার এস এম এস পড়ো, নামটা ভুলো না বন্ধু, কারণ বারবার এস এম এস করবো, মুতাসিম ইয়ো মুতাসিম ইয়ো মুতাসিম। আরে গানায় বলবো আমি এরকম কইতে কইতে থাকবো, আপনি নাম সবসময় করলে আমার আলবত মন থাকবো নাম। আচ্ছা আরো কে আছে দিদি, ভাইয়া কেমন আছো? আজ একটু তাড়াতাড়ি জয়েন করলাম, তাবাসুম ফ্রম রংপুর, কই একটু তাড়াতাড়ি, টাইমলি জয়েন করছেন আজকে, মানে তাড়াতাড়ি করলেন কি, মানে তাড়াতাড়ি যাবেন কি, এই ধরনের কোনো প্ল্যান আছে নি আপনার? জানেন তো শান্তা আছে রংপুর থেকে আমগুলোকে, আরও আছে ভাইয়া ভালো আছো, বাসা সবাই ভালো আছে, সবচেয়ে ভালো আছে বন্ধু, আমিও ভালো আছি। হাই মিনহা সিফাত ভাই, ওয়াটস আপ, গেস করুন তো খেয়ে আমি, ও মা গো ইস্পিতা, আগের সেন্স দেখে বললাম শুক্রিয়া ইস্পিতা। তবে আমি আমার বন্ধু করে কই আমার এই ধরনের কোনো ইদিয়ান না, যে কি বলো তো আমি কে, কারণ সবার লেখে এই জায়গার মধ্যে একই রকম, ওই একই ফোনটায় তো বুঝার কোনো ওই না। আগে তো একটা সময় তো চিঠি দেখা বা লেখা দেখা মানুষজন বুঝতো যে আচ্ছা এটা মনে উই লিখছে, অরাতের লেখা এমন, অরাতের লেখা বাউমরা একটু কাইত হয়ে থাকে, অরাতের লেখা ডাইনমোর একটু কাইত হয়ে থাকে, অরাতের লেখা ছোট বুঝে, তো এই জায়গায় বুঝার কোনো চান্সই নেই, সব হাতের লেখা এক। আসসালামু আলাইকুম, আমি সাফা, ওকে আজকে আপনাকে ফার্স্ট এস এম এস করলাম, বাট আগে আগে থেকেই শুনি, অনেক অনেক শুক্রিয়া সাফা, স্বাগত জানাইতেছি বন্ধু আমি এস এম এস জগতে, আশা করি আমি থেকে নিয়মিত আমি এস এম এস করবেন, জানাইবেন আপনার দিলের বাতচিত। সালিহুর রহমান লিখছে, ভাই আপনার বিছানার গল্প শুনে আমার একটা কথা খুব মনে পড়লো, প্লিজ শেয়ার। একটা ছেলে তার দুলা ভাইকে বলছে আমি বিয়ে করব। আচ্ছা, তখন দুলা ভাই বললো তুমি যে বিয়ে করবা কাকে বিয়ে করবা? ছেলেটা বলল কেন আমি কি তোমার বোনকে, আচ্ছা বিয়ে করে, দুলাই বলল এটা কেমন কথা? ছেলেটা আনসার করলো তুমি যদি আমার বোনকে বিয়ে করতে পারো তাহলে আমিও তোমার বোনকে বিয়ে করতে পারো। এটা হয় অনেক সময়, এরকম একটা জোকা ছিল ওই জায়গাটা ছিল যে ভাই আপনি বিয়ে করছেন? হ্যাঁ একটা মেয়েরে তো বিয়ে করছি। আপনি মেয়েরে বিয়ে করছেন? হ্যাঁ ছেলেদেরকে বিয়ে করা জানি। হ্যাঁ আমার বোনই তো একটা ছেলেদের বিয়ে করছে। তো হয় অনেক সময় আমার কথার মাঝখানে অনেক অনেক ফানি কন্টেন্ট থাকে, এটা সবার কথার মধ্যেই, যে আর কি যেভাবে এটা প্রেজেন্ট করতে পারে। সিবাদ ভাই কেমন আছো? আমি হাফসা বিনতে হাদি, আমি রংপুর থেকে শুনছি তোমাকে, আচ্ছা আছি পাঁচটা পর্যন্ত, অনেক অনেক শুক্রিয়া বন্ধু আমার হাফসা। আশা করতেছি আজকে বাইরে গরম নাই ভ্যাপসা, অনেকদিন পরে কবিতা বললাম, ঠিক আছে তোকে এই হয়েছে। আচ্ছা রানী ভাইয়া থ্যাংকস এর লট, লাস্ট অবধি থাকতে পারবো না, খুব মিস করবো, এই কথাটা আগে করলে কিন্তু আমি অর্ধেক উইস করি, কি পরিমাণ চালু। আচ্ছা কাল ইংলিশ ফার্স্ট এক্সাম, অনেকগুলো পড়া আছে, আমার খুব গলা ব্যথা, দোয়া করবেন। অনেক অনেক দোয়া রইল বন্ধু রানী, আপনার পরীক্ষা অনেক ভালো হোক, আমার দোয়া সবসময় আছে আপনার লোকে। যাক এখন আবার একটু গানে যাবো, অনেকক্ষণ কথাবার্তা কয়ে ফেলাইলাম, গান গুন হইনা আবার আইতাছি, যে গানটা শুনবো সেরকম একটা গান, ওটা লোকে কনার গান খামো খাই ভালোবাসি। ঠিক আছে, তো ওই যে মনে করেন আমার কাছে এটা মনে হয় যে আমার আপনারা খামো খাই ভালোবাসে, আমার মধ্যে কি আছে ভালোবাসার মতো না, মানে আছে আর কি, ই কই না আমি আর কি। যাই হোক, ওকে সো কনার গান খামো খাই ভালোবাসি, শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা এফ এম 90.4 এর।

0: চা খেয়ে ব্যাকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। চক্করবক্কর বাতচিত। অনেক বন্ধুরা জিগেছিলেন যে আয়োজনটা কবে কবে হয়, মিস করতে চায় না। ওকে, অনেক অনেক সুক্রিয়া, ভালোবাসা। আমরা চাই না আপনি মিস করেন, আমরা চাই যে সপ্তমিল্লাই জয়েন করি আমরা এবং আড্ডাটা দিই। আচ্ছা, এদিকে যারা যারা লিখছেন হ্যাঁ কথাবার্তা তো কইতে। আর গতকালকের ম্যাচগুলো দেখেছিলাম, প্রথমে দেখলাম কানাডা এবং মরক্কোর ম্যাচ, হেভি ফাটাফাটি মারামারি হয়েছে ওই জায়গার মধ্যে, এবং ফাইনালি যায় মরক্কো। অবশ্যই এটা আমার ধারণা ছিল যে মরক্কো নেক্সট ইয়ে যাবে, কারণ মরক্কো যথেষ্ট স্ট্রং টিম। গতবারই তারা একও কিন্তু মানে প্রমাণ দিচ্ছে, আর এবার তো ওই শক্তি নিয়েই আবার আছে এবং ম্যাক্সিমাম প্লেয়ারই আছে আর কি গতবারে, তো এরা অভিজ্ঞ। সাথে কানাডার খেলা তো আমি কইছিলাম যে প্রথম দিক দিয়ে আমার ভালো লাগে নি, মাঝখানে বেশ কয়েকটা খেলে হেরা উঠেও গেছিল, এটা জাস্ট আমার ব্যক্তিগত মতামত। আর দ্বিতীয় খেলাটার ভিতরেও কিন্তু ফ্রান্স প্যারাগুয়ের যেটা, ওইটার ভিতরেও কিন্তু মোটামুটি ভালোই মারামারি হয়েছে আর কি। পরে এটা আবার কিন্তু এমবাপ্পে কইছে যে আমরা আসলে কুৎসিত ফুটবলও খেলতে পারি, সবসময় যে আমরা অ্যাগ্রেসিভ ফুটবল বা আর্টিস্টিক ফুটবল খেলবো এরকম না বিষয়টা, তো এটা বুঝাইলো আর কি যে হ্যাঁ গো ভালো লাগে না বিষয়টা। ও তো ভালো লাগবো খেলে, খেলতে গেছি পাও দিয়ে, এই জায়গায় যদি মনে করেন কোমরটা ধাক্কা এটা হইলো, তাহলে তো ভাই তুই রূপ বানানো আছে কোমর দুলায় নাচ, তাই না? যোগা সিফাত আছি আপনার লোকে চক্করবক্কর বাতচিত লিয়া। এই জায়গার মধ্যে বন্ধুরা লিখছেন অনেক কথাবার্তা, অনেক অনেক সুক্রিয়া আমার সকল বন্ধুগুলো যারা ফেসবুক হোয়াটসঅ্যাপ SMS এর মাধ্যমে আমার লোকে জয়েন করছেন। অহনা ইসলাম, আসসালামু আলাইকুম, শুভ বৃষ্টি বিঘ্নিত দুপুর আপনার রবি। অহনা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে জিগেছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। রিয়া আছে, আমি আয়া পড়ছি ভাইয়া সিলেট থেকে আছি। ওকে বন্ধু, জাওয়াদ আছে, ওকে। আবিরা সুলতানা চাঁদনি, হ্যালো ভাইয়া, হাই, ওকে। আর এদিকে আমগুলোকে আছে হলো গিয়া হোয়াটসঅ্যাপে অনেক বন্ধুরা আছেন, কি লিখছেন আমি, আচ্ছা এটা কেটা, ভাই আমি একটা প্রেম করতাম, তার নাম ছিল লিমা, এখন ব্রেকআপ হওয়ার পরে আমি অনেক বছর পরে বিয়ে করলাম, বিয়ের পরে দেখি আমার বউয়ের নামও লিমা, এতে কি কোনো পাপ হবে? আরে পাগলা, পাপ হইব গেলে তো ভাই চাইছেন কে, বিভিন্ন জায়গায় লিখছিলেন নি আবার গাছগুছের ভিতরে লিমা টিমাইডি, যে N+L অথবা Nayan+Lima, আপনার লেগে তো সুবিধা এটা, ট্যাটু টুটুও যদি আঁকেন আপনার লেগে সুবিধা। হ্যাঁ জিজ্ঞানা লোক যে তোমাকে যে আমি পাবো, এটা আমি আমি স্বপ্নে দেখেছিলাম, তুমি আমার স্বপ্নের মানে মানে ড্রিম গার্ল, তো ওই ক্ষেত্রে আমি আগে থেকেই লিখে রাখছি, এটা তো আরো সুবিধা। যদি মানে আপনি চিন্তা করেন লিমা না হয়ে যদি রিমা হইতো বা অন্য কিছু হইতো, পরে তো এই জবাব দিতে করতে করতে পাগল হইতেন, ও আচ্ছা তোমার আগে কেউ আছিল, এমন করবেন তুমি আছিল পাগল নেই আপনি, হ্যাঁ নয়ন এত সুন্দর একটা, আপনি খুঁজে খুঁজে ভাই করছেন, মাইসে খুঁজে যে গার্লফ্রেন্ডের লোকে ইয়ে হয়ে গেছে, তাহলে ওই নামে একটা খুঁজে মাইসে আর ইয়ে করবো না, কারণ অভ্যাস খারাপ তো। প্রেম অনের আগে মেয়ে চাইছে ও আমার দিকে তাকিয়েছে, ইনে রিলেশনশিপ হইতে, ফেসবুকে বাপ দাদা 14 সপ্তাহে জানা দেয়, যখন ওই মেয়া জায়গা ব্রেকআপ কইরা ঠিক তখনই ও, আবার এর মাঝখানে তো কতটি স্ট্যাটাস তো আছেই যে তোমাকে পেলাম দুনিয়া পেলাম, কি ছিলাম দুনিয়ার ভিতরে, দুনিয়া তো বুঝিনি, তোমাকে পেয়েই আমি পৃথিবী খুঁজে পেলাম, এই পৃথিবী লয়ে ওই পলায়, তখন ফেসবুকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। তো ওই ক্ষেত্রে তো আপনি তো গচক পাইলাম ইয়া, মানে কংগ্রেচুলেশন, আমি কই সংগ্রেচুলেশন কই বলেছিলাম। আজকে আসসালামু আলাইকুম, আমি আব্দুল ওয়াহিদ, অনেক বছর পর আমাকে যদি ভুলেও গেছো কিন্তু এখন চিনতে পারবে 100%, সিলেট থেকে আমি আগে SMS দিতাম, এখন হোয়াটসঅ্যাপে প্রথম, ওকে স্বাগত জানাতেছি না, মানে আমি আলাদাভাবে আমি ব্রেনে প্রেসার দিতেছি না, কারণ অনেক বন্ধুকে SMS আছে তো আমি পড়ি, আপনি নিয়মিত থাকলে আলবত আপনার কথা মনে থাকবো সবসময়। লোডশেডিং এর জন্য শুনতে পারি না, কি আপনি কারেন্টে চলেন অন্তর? লোডশেডিং এর লগে আপনার মানে এই আমগোটে সোনার কি সম্পর্ক? লোডশেডিং এর কারণে ফ্যান বন্ধ হয়ে যাবো, লাইট বন্ধ হয়ে যাবো, ঘরে কারেন্ট থাকবো না, মানুষ বন্ধ হয়ে যায় নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মারিয়া মাহি রংপুর থেকে। গতকাল পর্যন্ত এক্সাম হইল দুইটা, আগামীকাল আবার এক্সাম, ইংলিশ ফার্স্ট পেপার। সো হে মিস্টার এক্সপার্ট, প্লিজ টেল মি হাউ ক্যান আই গেট এ ফাটাফাটি রেজাল্ট ইন ইংলিশ। বন্ধু, আমি ইংলিশের ব্যাপারে করছিলাম, আমি যতটুকু বুঝি, মানে আমি যে ইংলিশ অনেক ভালো বিষয়টা এমন না, তো যতটুকু বুঝি এইটুকু আপনারা আমি আসলে কইবার চাই। ওটা লোক যে আপনি ইংলিশটা কঠিন লাগে কি, আমরা অনেক সময় বুঝি না যে আসলে কি প্রশ্ন করছে ইংলিশ। এটা না বোঝার কারণ লোকে ইংলিশের ওই শব্দের অর্থগুলো আমরা জানি না। তো সবচেয়ে বেটার হয় আপনার যে প্রশ্নটা করবো আপনি ওটা বাংলা করে আগে মানে বুঝার চেষ্টা করেন বা পড়েন আগে, ঠিক আছে, যে এটার বাংলাটা কি চাইছে। তারপরে লোকে আপনি যে আপনি ধরেন চেয়েছে যে গরুর রচনা লিখো, হ্যাঁ, তো একটা গরুর রচনা বাংলায় আপনি কি কি লিখতেন, যে গরু গরুর চারটা পা একটা ল্যাঞ্জা ইত্যাদি ইত্যাদি লিখতেন। এখন যখন আপনি বাংলাটা মোটামুটি মাথার ভিতরে মনে করেন যে বুঝে যাবেন কি আমি বাংলাটা এমনি লিখতাম, ঠিক ওই বাংলাটার ইংলিশ কি কিরকম হইতে পারে, হ্যাঁ, তখন আপনি শব্দগুলো যখন জানবেন, ওই বাংলার ইংলিশটা যখন জানবেন, যেমন আই নো আমি জানি, এটা যখন আপনি জানবেন তখন স্বাভাবিকভাবেই কিন্তু আপনি যখন লিখবেন যে আমি জানি আমাদের গরু, তখন লিখবেন আই নো, মানে এই যখন আপনি বাংলার ইংলিশটা বুঝে যাবেন গে বা ইংলিশটা জানবেন, ওই শব্দগুলো আপনি অটোমেটিক্যালি আপনার দেখবেন যাইতে থাকবো, যে তখন আর ইংলিশে ইংলিশ মনে হইব না, তখন ইংলিশে মনে হইব এই তো আমগো ভাষা, ঠিক আছে। তো এই লেগে সবচেয়ে বড় যদি একেবারে শর্টভাবে করতে চাই, আপনি যেটাই পড়তেছেন ইংলিশে আগে বোঝার চেষ্টা করেন ইংলিশে ওটা কি চাইছে, এবং উত্তরটা আপনি যেটা লিখবেন ওটা মোটামুটি আগে মানে মাথার ভিতরে সেট করেন যে বাংলাটা কি লিখবেন, ওই বাংলাটা আপনি ইংলিশ ট্রান্সলেট করতে থাকেন, তাহলেই দেখবেন যে জিনিসটা ইজি হয়ে গেছে। অনেক অনেক শুভকামনা বন্ধু আপনার লেগে, আপনার পরীক্ষা অনেক ভালো হোক দোয়া করি। আচ্ছা, এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আজ রেইনি ডে। আচ্ছা আচ্ছা ফাইন, তাহলে তো আপনি সেই রকম ওয়েদারে আপনি পুরো ফিলে আছেন, হ্যাঁ, ওকে, না এই হুম করলে আবার অনেক অনেক কিছু বুঝে না, এই ধরনের কোনো কিছু না, মানে ফিলে আছেন মানে আপনি নিশ্চয়ই কফি টফি খাইতেছেন এরকম আর কি। ইন্টারনেট না থাকলে শুনবো কি হতো, ইন্টারনেট কি আর হুদা ইয়ে কারেন্টের ইয়ের মধ্যেই চলে নাকি? আপনি এমবি কিনেন, এমবির ভিতরে তো কারেন্ট লাগে না, এমবির ভিতরে মোবাইলে চার্জ লাগে, এখন যদি মোবাইলে চার্জ না থাকে ওইটা অন্য হিসাব, ঠিক আছে। তখন আবার একটা রেডিও কিনা মনে করেন, রেডিও তো শুনতে পারেন যদি আপনি চান আর কি, আমি এটা করলাম আর কি। অনেক অনেক শুকরিয়া বন্ধু। আর এদিকে এস এম এস এ যারা যারা আছেন, অনেক বন্ধু আবার দিয়ে কষ্ট পাইতেছেন, কিন্তু বন্ধু এত এত এস এম এস আপনি ওই পর্যন্ত আমার যাইতে যাইতে তো একটু সময় লাগবেই। কি গো শিফু ভাই, রংপুর শহর থেকে মাসুদ, মাসুদ আচ্ছা ভুলে গেছো নাকি, কি সুরঙ্গ মাসুদ, আচ্ছা অনেকদিন পর যুক্ত হয়ে গেলাম, থাকবো না শেষ পর্যন্ত, কেমনে থাকবেন সুরঙ্গ, নিশ্চয়ই খুঁজতে আছেন আপনি। আচ্ছা এই জায়গায় হ্যালো সুগত ভাই, কি মনে হচ্ছ সকাল থেকে চারটা পর্যন্ত কি বুঝিনি কে স্কুল থেকে, আচ্ছা ওকে সুগত ভাই কেমন আছো, স্কুল থেকে চারটা পর্যন্ত তাই জয়েন করতে পারি না, আমার মন খুব খারাপ কারণ ইংরেজি পরীক্ষায় 10 মার্ক ছেড়ে দিয়ে এসেছি, আমার কি মনে আছে আমি মুমতাহিনা, আজ একা শুনছি মুমতাহিনা, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, 100 এক্সাম আছে নাকি, ওই জায়গার মধ্যে 10 ছাড়ছেন মানে কি তাহলে 90 আনসার করছেন, তো 90 আনসার যদি ঠিকঠাক মতো করেন তাহলে তো টেনশনের কোনো কারণ নেই, আর যদি পরীক্ষার 10 আর ওই 10 আপনি ছাড়েন তাহলে তো বন্ধু পুরো কপাল আপনার। আমার জ্বর একটু কমছে তাই আবারও জয়েন হলাম, আর আমি ক্লাস 4 পড়ি তাই আমাকে তুমি করে বলবা, আরিয়ান ফ্রম সিলেট। আরিয়ান অনেক অনেক শুকরিয়া বন্ধু। আরে মিয়া আপনি আপনি কইতাছি এটাতে খুশি হন, আমরা আপনি হনুর লেগা পাগল হতাম, কাস্টমার কেয়ারে ফোন দিতাম স্যার হনুর লেগা, আর আপনি কইতাছি আপনি কোন তুমি কোন লেগা, এটা আমাকে বন্ধ করে আমরা আসলে ওই সম্মানটা দিয়ে সবাইরই আপনি কই, এটা ক্লাস 4 বা মাস্টার্স করা এটার উপর বেস করে না। হ্যালো ভাই কেমন আছো, আমি রিয়াদ জয়েন হয়ে গেলাম সিলেট থেকে, স্বাগত জানাইতেছি আমাকে বন্ধু রিয়াদ রে। বুসরা আমাকে জয়েন করছে, হাই সিফাত ভাই আমি বুসরা, ওকে বুসরা, ও সিফু ভাই আয়া পড়ছি আমি সাফা তিতল, এখন থেকে এস এম এস করবো, সিওর সিওর এস এম এস তো করবেনি, হাই আই এম আফাস এফ এস সাপোর্টার, প্লিজ প্লে দেহকান সং, তো এই আর্জেন্টিনা সাপোর্টার লোকে দেহকানের প্লে করার কি সম্পর্ক? আচ্ছা ইয়া মাবুদ, মিনহাজ সিফাত ভাই এত ঢং করে তো আমিও কথা বলি না, বিলিভ করুন, হাসতে হাসতে কান্না চলে আসছে, ও হ্যাঁ ইস্পিতা বলছিলাম, ইস্পিতা শুকরিয়া আপনাদের, স্বাগত জানাইতেছি, আমি দেখছি আপনার আগের এস এম এস থেকে দেখছি আর কি। নুসাইবা ভাইয়া লাঞ্চ করেছেন? বন্ধু আমার আসলে রবিবারে লাঞ্চ করতে একটু লেট হয়, আর তার মধ্যে এখন খেলা দেখতে দেখতে কখন যে কি করতেছি, ডিনারের সময় ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের সময় লাঞ্চ। আচ্ছা ভাইয়া আমার মনে হয় ব্রাজিলের ফ্যানরা আর্জেন্টিনাদের খুব জেলাস ফিল করে, এটা আপনার এতদিন পর মনে হলো, তো যুগ যুগ ধরে চলে আসছে। আচ্ছা, বিকজ আমার সাইডের মানুষগুলো আর্জেন্টিনাকে বদদোয়া দেয়, তা আপনি ইয়ে দেখায় দিবেন, ওই যে ঘানার যে তান্ত্রিকা ছিল ভণ্ডতান্ত্রিক, ওরে দেখায় দিবেন যে দেহ বদদোয়া দেওয়ার পর রেজাল্ট দেহ, বেচারা পাউডার দিয়েছিল, পাউডার শেষ, দোয়াও কাম হয়নি। হ্যাঁ, বারবার SMS করবো, তারপর নামটা ভুলো না বন্ধু, মুতাসিম, ইয় মুতাসিম, আপনি নামের আগে ইয় দিবেন, ইয় মুতাসিম, তাহলে একটা মজা হইব জিনিসটা। সালিহুল, রানী অগ্রিম, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে। রানীকে খাওয়াবেন, রানী কি খাওয়াবেন, রানী কি খাওয়াবো, রানী আনকি আমার পরীক্ষা, আমি পরীক্ষার পরে খাওয়াবো না, পরীক্ষার পরে দেখবেন আর নাই, একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গেছে ক্যামেরা রানী। আমার হাতের লেখা দেখতে কেমন ভাইয়া বলো, খুব কষ্ট করে লেখা শিখেছি, চমৎকার হাতের লেখা, চমৎকার, মানে মানুষজন ধাম কইরা লিখা ফেলায় ফেসবুক বা মোবাইলের ভিতরে, আর আপনার প্রচুর সময় লাগছে, সময় পাওয়ার পরও আপনি ফেসবুকের মতোই লিখতেছেন, অসাধারণ, আমি ভাল লাগছে খুব বিষয়টা। ভাইয়া গো ভাইয়া, ও ভাইয়া গো গা গো ভাইয়া গো, আরে দৌড়ো দৌড়, কি করছো, কেমন আছো, আজকে পরীক্ষা একেবারে খুব খুব, যেটা আমি ভাবিনি অনেক খারাপ হয়েছে, কারণ পরীক্ষার হলে অসুস্থ হয়ে গেছি, আমি সিওর যে গোল গোল মিষ্টি পামু ওইখান থেকে তোমার জন্য একটা রাইখা দিব, রংপুর থেকে নকশি রাইখা দিয়েন, কিন্তু তার আগে তো আপনার নিশ্চয়ই বাবা মার হাতে একটা আপনার একটা প্রাপ্য, আপনার একটা সম্পদ, মানে গাড়ে গোড়তানে খাইতে হইব, ওটি খায়া যদি আপনার মনে হয় দেওয়ানের লেগা দিবেন, সমস্যা নেই। যাই হোক, আমরা গানে যাবো, এই ঘন্টার শেষ হয়ে পড়ছি, পরবর্তী ঘন্টার শুরুতে আবার বাকি কথাবার্তা কইতেছি। যে গানটা হল মোটা লোকের সান্তনা আক্তারের কণ্ঠে, সেরকম একটা গান, তুমি পান খাইলা, শুনতে থাকেন, লগেই থাকেন।

ചക്രവക്കർ. চক্রবকরের নয় ঘন্টা শুরু হয়ে গেল বন্ধু, আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4 কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, এবং আপনার বন্ধু সিফাত আপনার লগে আছে। দুইটা থেকে কথাবার্তা কইতাছি বন্ধুকে, এত এত সমস্যা, ওই সমস্যার একটা করে থেরাপি দেওয়ার চেষ্টা করতেছে। আর আমার এত সুন্দর এত ব্রিলিয়েন্ট সব বন্ধু যে এগো, মানে আমি মনে প্রাণে চাই এগো সমস্যা হইতেই থাক, মানে আর কি সমস্যা না হোক আমি সমাধান দেওয়া যাবো আর কি, সমস্যা নাই আমার দিক থেকে। তো আপনারা আলবত আমার কোন ধরনের থেরাপি অ্যাপ্লাই করার আগে একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, কারণ অনেক সময় মানে যাই হোক ইসলাম বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, এমন দিনে সিফাত ভাইয়া শুধু উস্তা খান, ও হো করা করা। ইমরান তুহিন ভাইয়া নতুন ফোন কিনবো, সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার, তারপর থেকে তোমাকে আরো বেশি বেশি শুনবো, বিকজ তুমি আমার ভাই, লাভ ইউ ম্যান, অনেক অনেক ভালোবাসা রইল। ইমরান তুহিন নতুন ফোন কিনেন, আপনি আপনার ফোন যেন নতুনের চেয়ে নতুন হয়, পাল্লাবার ডিটারজেন্ট দিয়ে ধুতে যায় না। আচ্ছা লামিয়া জান্নাত আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যুক্ত হয়ে গেছি রংপুর থেকে, আপনার শো শুনবো পুরো সময়। আর্জেন্টিনা কেপ ভার্দের ম্যাচটি ছিল অসাধারণ, কি আর বলবো ভাইয়া, ভোজেনিয়া যেভাবে খেলেছে এক কথা যাকে বলে আউটস্ট্যান্ডিং। আমি যদি আর্জেন্টিনা সাপোর্টার না হতাম তাহলে কেপ ভার্দের সাপোর্টার হতাম, না সাপোর্টার হইতে তো কোনো দোষ নাই, ওরা ভালো খেলছে আমরা তো কইবার জানি যে না ভালো খেলে। আমি নিজেও কিন্তু স্ট্যাটাস দিয়েছি যে কংগ্রেচুলেশন আর্জেন্টিনা, কিন্তু কেপ ভার্দে এটা অসাধারণ, এবং যদিও মানে হয়তো আমরা এই গোল কিরে এই ওদিনারে আমরা হয়তো বা পাবো না নেক্সট ওয়ার্ল্ড কাপে, কারণ ওনার যথেষ্ট বয়স হয়ে গেছে, তবে ওনার মাধ্যমে মানে এত এত উনি মেবি 24টা সেভ করছে কয়টা ম্যাচে জানো, যেটা অসাধারণ। নতুন একটা দল নতুন মানে প্রথমবার ওয়ার্ল্ড কাপে আওয়ার পরে এরকম পারফরমেন্স অসাধারণ, এবং সবচেয়ে বড় বড় দলগুলারে দেখেন আপনি মানে ওনারা কিন্তু ফাঁপড়ে ভালাই দিচ্ছে, পয়লা স্পেনরেই মনে করেন আটকাই দিচ্ছে পয়লা, তো আমরা মনে করছিলাম স্পেন বুঝি ভালো খেলে না এই কারণে, কিন্তু তার পরবর্তীতে উরুগুয়ে বাদি করে দিল, তারপরে ওই জায়গার মধ্যে লোকে সৌদি আরবের লোকে ড্র করলো, তারপরে আয়া খেললো লোকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার লোকে, আর্জেন্টিনার 120 মিনিট খেলতে হইল, জনি গোল করতেছে আবার রিটার্ন দিতেছে, তো এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার, ঠিক আছে। তো কেপ ভার্দে মরক্কো জাপান এই দলগুলারে নিয়ে সামনে আসলে এই দলগুলো আরো বেশি ভয়ঙ্কর হয়ে ফিরবো, যদি ভোজেনিয়ার মতো এরকম আসলে ভোজেনিয়ার মতো আর কি এরকম গোল কি যদি আগে থাকে, এবং যথেষ্ট প্লেয়ার আছে, আপনারা যদি দেখে থাকেন আর্জেন্টিনা লোকের যে সেকেন্ড গোলটা ছিল অসাধারণ ছিল, কি পরিমাণ সুইং এর মাধ্যমে কেউ কল্পনা করতে পারেনি যাতে একটা গোল হইবার পারে, ঠিক আছে। তো অনেক অনেক শুভকামনা কেপ ভার্দের লেগে, কেপ ভার্দের সামনে অনেক আগায় যাক, আমরা আসলে চাই সুস্থ ফুটবল খেলা দেখতে, এবং আর্জেন্টিনা এবং কেপ ভার্দের যে খেলাটা ছিল আপনারা দেখবেন কত সুন্দর ভদ্রভাবে খেলা হইতেছে, ঠিক আছে, কোনো মারামারি নেই, একদল আরেক দলের রেসপেক্ট করতেছে, এটা খুবই ভালো, যেটা আমরা গতকালকের বা গতকালকে আজকের ভোরের দিকে যে ম্যাচগুলো ছিল ওই ম্যাচগুলোর ভিতরে কিন্তু আমরা পাইনি, যথেষ্ট পরিমাণ অ্যাগ্রেসিভ ছিল একজন আরেকজনের প্রতি। আচ্ছা ভাই দেবে আমরা কি ফুটবলের ফুসও করতেছি নি করতেছি চক্কর বক্কর পাচ্ছি তার তো সরি, ওকে এই জায়গার মধ্যে যারা আছে আমগুলোকে হোয়াটসঅ্যাপে আমাকে অবসান যুক্ত হয়েছে অবসান। আচ্ছা অবসান বলছি গাজীপুর থেকে, ছোট ভাই ছোটবেলায় এলাকার তো সেই খেলাধুলা হতো, বৃষ্টি আসতে তো কথাই নেই, খেলা আর মায়ের কোনোটাই কম হয় না, ফুটবল খেলতে গেলে কাপড় শেষ আর বাড়িতে ঢুকলে মার মাইট শুরু। ইয়াস মানে ফুটবল খেলার শুরুতে গেলে বাড়িতে আয়া ফ্রেশ হওয়ার এক পর্যন্ত একটা মোটামুটি মারামারিও চলে, এবং সবচেয়ে মজার ব্যাপার ছিল ফুটবলের যে বার থাকতো আর কি বার পোস্ট, ওইটা একই লোক তো স্যান্ডেল দিয়া নাহলে ইটা দিয়া, ঠিক আছে, এটা একটা মজার জিনিস ছিল। ওকে তো এস এম এস এ যাই, জামুকে লেগে এস এম এস তাই পড়ছে আমাকে, সরি এস এম এস পড়ি আমরা, আমি যে যে বন্ধু বান্ধব আমার এস এম এস করছিল কই করছিল, ও আমারই তো করছে, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, একটু ওয়েট করেন হালকা একটু সময় তো লাগবেই, এত এত এস এম এস আমার লগে আছে লগিয়া। অনেক বন্ধু আবার এই নাম্বারে ই করেন কল করেন না বন্ধু। জান্নাতুল হীরা লিখছে কেমন আছেন ভাইয়া, ফেসবুকে আপনার গানগুলো দেখেছিলাম, ওকে অনেক অনেক শুকরিয়া বন্ধু, প্রত্যেকটি গান খুবই সুন্দর, তবে আমার প্রশ্ন আপনি কি বেশি স্যাড সং গাইতে পছন্দ করেন আর গানগুলো কি আপনার নিজের লেখা? ম্যাক্সিমাম গানই বন্ধু আমার লেখা, ম্যাক্সিমাম গানই অনেক সময় স্যাড হয়ে যায়, রোমান্টিক করে মাঝে সন্দেহ করে ও প্রেমে পড়েছ, আর স্যাড গান গাইলে আবার মনে করে ও ছেঁকা খেয়েছো, এখন সব মিলে আর কি করতে হয়, কারণ আপনি ভালোই ধরছেন, আপনি বুঝাইতেছে যে আপনি আসলে শুনেন আসলে একটু স্যাড সং ই করার কারণে আমাকে আশেপাশে তো সব চেক খাওয়া কি করবো ম্যাক্সিমাম, তো আসলে গানের লগে যে কানেক্ট করতে পারে যার লগে যেটা কানেক্ট হয়, প্রত্যেকটা মানুষের জীবনে আসলে যদি আমি সহজভাবে কই প্রত্যেকটা মানুষের জীবনে বেদনা, তারপরে মনে করেন বেদনা আনার এই দৌড় আবার খাউন ঢুকে গেছে, আমি কোথায় ছিলাম মানে বেদনা স্যাডনেস এগুলো আর কি থাকে,
তো এরা কানেক্ট করবার পারে আর কি। তো রোমান্টিক গানও আছে, দুষ্টু গানও আছে, ওগুলো আপনি শুনবার পারেন। যেমন কেমন কইরা চাও, এটা লোক একটা মানে রাফ অ্যান্ড টাফ গান, যেটার ভিতরে আমার যে কথাবার্তা গুলো একদম ডাইরেক্ট করে দিচ্ছি, ওরকম এরকম অনেক প্রেমিক আছে, ঠিক আছে। তারপর আবার খুব রিসেন্ট টাইমে একটা গান বেরিয়েছে, ওটা লোক খবর আছে, এটার ভিতরে একটু থ্রেটপূর্ণ গান, তো এরকম আছে অনেক, ঠিক আছে। আবার স্যাড সং আছে, স্যাড সং এর পরিমাণ বেশি। তহিদুল, তহিদুল আপনি যেটা লিখছেন এটা যদি আমি পড়ছি জিনিসটা অন্যরকম হয়ে যাবো, লিখে বাদ দিলাম। ভাইয়া লাবণ্য তোমার নতুন ফ্রেন্ড আমার বাসার রংপুর, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, লাবণ্য ভালো আছি, রংপুর থেকে আমাকে লাবণ্য রে স্বাগত জানাতেছি। আরো আছে আমি লোকের রংপুর থেকে সানিম, চেষ্টা করি লেখা আচ্ছা সুন্দর করতে। সিফাত ভাই তোমার কথা ভালো লাগে আমার, অনেক অনেক শুকরিয়া সানিম। এই যে এখন যে আপনি লিখছেন, এই যে এখন যে আপনি যেটা লিখলেন আর কি, এটার ভিতরে স্পেস গত মানে যে মাঝখানে যে গ্যাপ থাকে এটার কোনো ভুল নেই, এলে আপনি লেগে একটা তালি হইব। অনেক সুন্দর আপনি বুঝাইতে যাবার চেষ্টা করেন। এখন যেটা আপনার করতে হবে সানিম, ওইটা হলো গিয়া যে আপনার এই বানানগুলা, যেটা যদি আপনি কিছু মনে না করেন, এই যে বানানগুলো আছে এগুলো আপনি আস্তে আস্তে করেন। এটা খালি আমার SMS করানোর লেগে না, আপনার জীবনের চলতি পথে আপনার সামনে সবসময় এই লেখা পড়া লেখা এগুলোর প্রয়োজন পড়বো। তো আপনার যদি যে কোনো ভাবে যদি আপনি মনে করেন যে যদি একটু হিগা ফালাইবার পারেন, তেরা তো লাল টেকাও লাগলো না, আমরা যেটা টেকা দেয় হিগছো ওইটা আপনি ফ্রিতে FM হইনে হিগা গেলেন, বুঝে নেবার। তো সানিম আপনার লেগে অনেক অনেক শুভকামনা, অনেক সুন্দর লিখছেন, এবং এই মুহূর্তে আমি আপনার স্পেস গত একটা ভুলও পাইনি, বানান ভুল আছে বাট বানানটা আশা করি ঠিক হয়ে যাবো। এটা আপনি যত লিখতে থাকবেন, যত পড়তে থাকবেন, আপনার এগুলো ঠিক হইতে থাকবো। এন্ড আপনি যদি চিন্তা করেন ধর হ্যাঁ SMS করানোর লেগে আমার পড়ালেখার কি দরকার আছে, আমি খালি আমার লেগে কইনি, আমি আপনার লেগে কইছি। আচ্ছা এই জায়গায় লোকিয়া আমগো বন্ধু কেটা আছে, এই জায়গায় দেখি হাই মিনহাজ কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। এতক্ষণ নদীর পারে বসে আমিও আমার কাজিনরা বাতাস উপভোগ করছিলাম আর নৌকা দেখতেছিলাম, বা বাবা তাই জয়েন হতে লেট হয়ে গেল। লাকি খান, লাকি খান স্বাগত জানাতেছি বন্ধু, খুব সুন্দর ভিউ আপনি পাইতেছিলেন, খুবই সুন্দর। রানী ভাইয়া আপনাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না দুষ্টুরে, আচ্ছা খালি শুনতে মন চাচ্ছে বাট অনেকগুলো পড়া জমে আছে, যা এরকম হইল কথা, এতক্ষণ প্রশংসা করে যাইতে চাই গা। আচ্ছা এখন কি করবো ভাইয়া বলেন না। আচ্ছা না রানী, এবার পুঙ্কটা আমি তুই সিরিয়াস দিই, আপনার কাছে যদি মনে হয়ে থাকে যে এই মুহূর্তে আপনি পড়াটা পড়লে আপনার মাথার ভিতরে ঢুকবো পড়াটা, তাহলে আপনি আলবত পড়বেনই বেশি, আমার আমার তো পরেও হুনবার পারবেন যদি আল্লাহ বাঁচায় রাখে, ঠিক আছে। আর যদি মনে হয় যে না আপনার একটু ব্রেকের দরকার আছে, আপনি একটু হুনবেন, একটু এন্টারটেন হইবেন, তারপরে ঠান্ডা মাথায় পড়বেন, এটাও আপনি করবো পারেন, এটা পুরোপুরি আপনার উপর নির্ভরশীল। আচ্ছা এই জায়গায় লিখছে মিনহাজ সিফাত ভাই, আপনাকে এখন বলতেও মন চায় না যে এই সংটা প্লে করুন, কজ এইটা বললেই আপনার আনসার হয় না। বন্ধু আমি রিকোয়েস্টের গান হইবার পারি না, অথবা প্লে লিস্টে থাকলে আলবত প্লে হয়ে যাবো। বন্ধু মনটা চায় আপনাকে গুলি করে ইস্পিতা প্লিজ ডু ইট, তারপর আল্লাহ জেলে থাকতে হবে আপনার, লেখা করবেন আপনি গানের কথা, এত সুন্দর সুন্দর গানটি প্লে করতেছি। ভাই আপনি কি জীবনে কখনো প্রেম করেছেন? আমি ইনশাল্লাহ চারবার কয় কি প্রেমে পড়েছে, আমি তাই এখনো প্রেমে পড়ি, পাগল নাকি, প্রেম ছাড়া হয় নাকি, প্রেম ছাড়া আপনি কোনো কিছু সৃষ্টি করবেন কেমনে, প্রেম তো থাকতে হইবো আপনার। দেখ প্রেমের কথা কখনো আমার কেমন জানি শরম করতে আছে। যদিও কিচ্ছু বুঝেন নাই তারপরে কইলাম ফর্মালিটিস, না এবার সিরিয়াসলি কই 01841904904 তুই বড় সরি এটা তো গানের নাম, আচ্ছা সরি গানটা শুনতে থাকেন লগে থাকেন।

0: স্যার, তাহলে কি এভাবেই চলবে?
1: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
2: বাইজা বুঝা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি।

कोई जा रहा है ना इन्हें कह रहा है पर ना 01841904904 এটা নাম্বার এই নম্বরে আপনি আপনার কথাবার্তা জানাইবার পারেন আছি সিফাত আপনার লগে চক্কর বক্কর বাতচিত দিয়া দ্বিতীয় ঘন্টায় আছি দ্বিতীয় ঘন্টার মাঝামাঝি আপনি শুনতাছেন ঢাকা এফএম 90.4 তো লিখতেছেন আপনার কথাবার্তা খুবই ভালো লাগতেছে মানে দিনগুলো কেমন যেন আউলে জ্বলে গেছে যারা খেলা দেয় না আর কি এগুলো সারা রাত খেলা দেয় সকাল উঠটা নিজেই নিজেরে চিনে না যে কে আমি কি হয়েছিল কালকে এরকম হয়ে যায় বিষয়টা জায়গা তারপরও এটা একটা মজা 4 বছর পর পর আসলে একটা উন্মাদনা বিশ্বের সবচেয়ে বড় আর কি এটা আয়োজন আজকে ভোর 4টায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে যে কোনো এক পক্ষ মন খারাপ করে ঘুমাতে যাবে অহনা ইসলাম ওটা তো বই ওকে আপনি তবে আমি আসলে খেলাটা উপভোগ করতে চাই আমি চাই আসলে যে ব্রাজিল আর্জেন্টিনা এরা আরো দূরে যাক একসাথে খেলা পড়ুক কারণ এই টিমগুলোর কোনো একটা বাদ পড়ে গেলে আসলে খেলার এটা বাংলাদেশের মতো জায়গা থেকে আসলে কইমা যায় আফ্রিদা ওয়াসিমা হায় ভাইয়া মারিয়া রে তুই অপরাধী রে সংটা প্লে করো আচ্ছা করতেছি মনে মনে হইনালন আচ্ছা এম টি জওয়াদ সিবাস ভাইয়া আমার বড় ভাই খায় না ঘুমায় না মোবাইল টেপে না ভাইয়াকে জিজ্ঞেস করলাম ভাই তোমার কি হয়েছে ভাই বললে ছেঁকা খাইছি আমি বললাম আরো ব্রাজিল সাপোর্ট করো মেয়ে আর্জেন্টিনা সাপোর্ট করতো দেখো আমি আর্জেন্টিনা সাপোর্ট করি এখন আমার কিছুই হলো না এখন এটা নিজের দোষে পুরো পৃথিবী যেই জায়গায় আসলে এখন জানে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো গিয়া আর্জেন্টিনা আর্জেন্টিনার খেলা উপভোগ করতেছে এই জায়গার মধ্যে লিওনেল মেসি আছে তো এত কিছু দেখার পরও যদি হ্যাঁ আরেক দলে মানে স্পেসিফিক ওই দলে যেতে অন্য দলে যদি যায় এখন এই কারণে যদি হারে কেউ সিলেক্ট না করে এটা আপনার কি করতে মানুষ তো বুঝে যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড সবাই যেহেতু যেটা পছন্দ করতেছে ওইটা বিশ্বাস করে ভালোই হইব তারপর আপনার ভাই খারাপটাই চুজ করে নিচ্ছে কার কি করার আছে এখন বুক করুক আর কিচ্ছু করেন না খেলা 20 তারিখে রাখ পর্যন্ত 20 তারিখ পর্যন্ত যাইতে দেন উপভোগ করুক ছেঁকা খাওয়া এদিকে আছে আমগুলোকে হোয়াটসঅ্যাপে আসসালামু আলাইকুম আমগো ইন্টারন্যাশনাল বন্ধু জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আছি থাকবো পুরোটা সময় অনেক অনেক শুকরিয়া জুয়েল স্বাগত জানাইতেছি আপনাকে অহনা লিখছে শৈশবে কখনো হকারের কাছ থেকে খালি প্লাস্টিকের বোতল জমা দিয়ে হাওয়াই মিঠাই খেয়েছেন ও হো হো হো কি কোন আপনি আলবত খাইছি হাওয়াই মিঠাই খেয়েছি আরেকটা ছিল ওটা লোকের কটকটি মনে আছে আপনি জানেন আপনারা কি করতেন কটকটি যে মিঠাই দিয়ে আর কি বানাইতে কেমনে বানাইতে তো জানি না বানালে তো পারলে তো খাইতাম আর কি কিন্তু এক ওটা ই করতাম বুঝে পুরান জিনিসপত্র দিয়া পরে আবার ওই যে একটা ছেনির মতো ওইটা দিয়ে যে বাইঙ্গা বেঙ্গা ছোট করে দিত 2 টাকার 5 টাকার এরকম আর কি ওইটা এমন টেস্টি আছিল আরেকটা ছিল ঘোড়ার ডিম কইতো ওইটারে আমরা কইতাম মুখরম এগুলোও খাইতাম প্রচুর তো এটা সেরকম আছিল আরেকটা জিনিস আছিল যেটা আপনি অনেক বেশি পরিচিত হওয়ার কথা হলো ওই যে ছোট একটা বক্সের মতো ওই ব্রিফকেসের মতো আর কি কাঁচা দিয়ার মতো থাকতো ওইটাতে লেস ফিতা লেস কয়ে যে বিক্রি করতো তো ওই জিনিসগুলো আসলে খুব মিস করি এটা আসলে অনেক বেশি পরিমাণ সুন্দর আছিল এই জায়গায় লিখছে রাতের আকাশে তারার হাসি চাঁদের আলোয় ভরা ঢাকা এফএম 90.4 মনটা করে চড়া ওকে সিফাত ভাইয়ের মিষ্টি বুলি কানে বাজে সুর তার কথাতেই দূর হয়ে যায় সব ক্লান্তি বহুদূর ওহো হো নিয়মিত শুনি তার শো কত যে আনন্দ সিফাত ভাই যেন ঢাকার মাঝে এক অন্য সুরের ছন্দ ভালোবাসা রইল তার প্রতি শতরঙ্গের ফুলে সিফাত ভাইকে ভুলব না তো কোনোদিন কোনো কালে ও করা কেথা লিখছেন এটা আমি ইসরাত ইসরাত লিখছেন সেরকম হচ্ছে আসসালামু আলাইকুম ভাই আমি ইসরাত জয়েন হয়ে গিয়েছি আজকে এক্সাম ছিল 1:30 PM এ শেষ হয়েছে অনেক অনেক শুভকামনা বন্ধু অনেক সুন্দর কবিতা লিখছেন সহযোগিতা নিচ্ছেন কিছুর মনোজ আছে আর কি ভাইয়া কি খাওয়া দাওয়া করছেন না হাজি থেকে বিরিয়ানি পাঠাই দিব ভাই খাওয়ানোর কথা কোন কি লেগে এখন আপনি কইছেন আমার লগে তেহারি বেহারি বিরিয়ানির কথা কইলেন কি লেগা এ ভাই হইল জিনিসটা না বন্ধু বান্ধব মাঝে মাঝে দুষ্টামি কইরা যা করে না খাওয়ানোর কথা শুনেন যে ক্ষুধার্ত থাকবো দুপুরবেলা এর সামনে কাজ চিনি হারি তেহারি এগুলোর কথা কইবেন না এটা একটা মানে কেমন শোনা যায় যে লোকটা সামনে মানে আপনি একটা ক্ষুধার্ত মানুষের সামনে নান্না খাইতেছেন মানে মজা করে করে ছি এইসব করা হয় না করা না করা উচিত না আমার মেসেজ পড়ো না কেন আরিয়ান ফ্রম সিলেট বন্ধু আপনার মেসেজটা মাত্র আমি আমার হাতের সামনে মানে চোখের সামনে পাইছি আর কি রানী লিখছে থ্যাংকস সালিহুর ভাইয়া আর সিবাদ ভাইয়া কখনো হারাবো না যতদিন বেঁচে আছি আপনাদের সাথে আছি আমি আপনার বিগ ফ্যান আর ট্রিটটা এক্সামের পরে ঢাকা যাবো তখন দেবো সিওর রানী অপেক্ষায় রইলাম আপনার ট্রিটের যদি এই পর্যন্ত অনেক বন্ধুর অপেক্ষায় আছি হেরা আবার জানি কার অপেক্ষা বয়ে বয়ে গান গাইতেছে আমি জানি না সালিহুর খুশি ফাতেমা বিনু নিজু ভাই সাইফুর রহমান চাচাতো বোন খরগোশ অন্তরা এরা সবাই কোথায় একটু হ্যাঁ জিগাই তৈরি বোঝায় এরা কই নিজেরও তো পাইছিলাম গত কয়েকদিন এখন আবার গেছে মানে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে আর বাকি গো কথা তেমন একটা জানি না আমি ভাইয়া কেমন আছো বাসার সবাই কেমন আছে তাসনিম আহমেদ রংপুর থেকে তাসনিম আলহামদুলিল্লাহ ভালো আছে সপ্তাহে সিলেটে বর্তমানে বরফ পড়তেছে ওয়াও
এনজয় করতেছি, তাও সোয়েটার গায়ে, গত দুই দিনের তুলনায় আজকে একটু কম বরফ পড়ছে বুঝছো তমা। ওকে সাবধানে, বরফ পড়ার সময় বাইরের দেশে তুষার পরে আপনি ওই জায়গায় বরফ পড়তেছে, এলাকা মাথায় হেলমেট পরে নামেন। ওয়ালিস আরিফিন, আচ্ছা ইস্ট ওয়েস্ট নার্সিং কলেজ হোস্টেল উত্তরা ঢাকা, রিটেন শেষ করে কাল থেকে ভাইবাস শুরু, যেটা আমার কাছে পুলসেরা। দোয়া করো 15 তারিখের মধ্যে শেষ হয়, তাহলে অনেকদিন মায়ের কাছে থাকতে পারবো। এখন তুরাট নদীতে নৌ ভ্রমণের দাওয়াত দিচ্ছি, বাড়ি গেলে পরে সমুদ্র ভ্রমণের দাওয়াত দিব, কারণ আমার বাড়ি সন্দ্বীপ থেকে সমুদ্রের একটা দ্বীপ। আহা সুন্দর ওয়ালিসা, অনেক সুন্দর জায়গা, এবং আপনার যে ইচ্ছা, আপনার যে উইশ, এটা যেন পুরো নয়, আলবত দোয়া রইল আপনার লেগে। ওই ভাইয়া, তোমার কিছুদিন থেকে মেসেজ দিলে তুমি আমার মেসেজ পড়ো না আজও। কষ্টে ভরা জীবন আমার, দুঃখ ভরা মন, মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ, তারার সাথে থাকি আমি চাঁদের পাশাপাশি, আজব এক মেয়ে আমি, দুঃখ পেলেও হাসি জিনিয়া। ও হো হো সুন্দর, আরে হাসুস কি লেগা, তালি দে সুন্দর। কিন্তু কথা লোকে না না পাইলে পরে না, এটা তো হয় না বন্ধু, এই যে এখন পাইলাম পরে দিলাম। কষ্টে ভরা জীবন আমার, দুঃখে ভরা মন, আচ্ছা মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ, তাহলে কষ্টের সাথে যুদ্ধ করতেছেন, নরে এমনি ছেড়ে দিচ্ছেন আপনি। আচ্ছা তারার সাথে থাকি আমি চাঁদের পাশাপাশি, তারার লগে আপনি থাকেন চাঁদের পাশাপাশি, এর মানে আপনি কাবাব মে হাড্ডি চাঁদ আর তারার মাঝখানে। আচ্ছা তাহলে কি মাইলস আপনার লিগে গান গেছিল, চাঁদ তারা সূর্য নও তুমি নও পাহাড়ি ঝর্ণা, এর মানে তুমি মাঝখানে কাবাব মে হাড্ডি, এই টাইপের কিছু মনে হয়। দুঃখ পেলেও হাসেন আপনি, যাক ভালো, এটা ভালো, জিনিয়া জিনিয়াস। ওকে ভাই আপনি দেখি মিয়া ভেরি ফাউল, কি করলাম আবার, আজকেই তো আমি ফার্স্ট এস এম এস করলাম আর আপনি আমাকে সুরঙ্গ মসুদ বানাই দিলেন, আমি একটু চালাকি করে আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। তা আচ্ছা তাহলে কি করবো মাসুদ, ভালো হয়ে যাও মিয়া, ভালো একটা নায়কের কথা বলছিলাম, ভালো লাগলো না। আচ্ছা সবখানে বৃষ্টি হলে রংপুরে ঠাটা কেন ভাই, ওই যে সবখানে বৃষ্টি তো পড়তেছে, এক জায়গায় তো ঠাটা পড়তো, নাহলে ঠাটাকে উপড়ে যাব। আক্কেল হোক মোর, আর মেসেজ দিব না নিজের বাপের খেয়া তোমারে মেসেজ দিয়ে, আর তুমি পড়ো না টাকা কি থাকা চা দিমুই না। আচ্ছা সিবাদ ভাই চৈলা গেনু, ওই মিয়া কোন দুঃখে আপনি আমার মেসেজ পড়েন বন্ধু, এত অস্থির হলে তো আপনি জিন্দগিতে সামনে যেতে পারবেন না, মানে এটা লোকে একটা অস্থির, আপনার যে অস্থিরতা যে আপনি পরীক্ষা দিতে যাওয়ার আগে চিন্তা করেন পরীক্ষা হয় নাকি হয় নাকি হয় নাকি হয় নাকি, এরকম করতে থাকেন, যখন ঢুকেন আপনি পরীক্ষার ভিতরে পরীক্ষা শেষ হয় নাকি হয় নাকি হয় নাকি হয় নাকি, এরকম করতে থাকলে তো বন্ধু আপনার জিন্দগিতে পুরা মানে আন্ধার দেখতেছি আমি, ধৈর্য ধরতে হবে বন্ধু, 3 ঘন্টার আমি 5টা পর্যন্ত আছি। আচ্ছা চৈলা এলাম ঠিক আছে, বয়া বলেন এখন আরো আছে আমি লোকে, ভাইয়া কেমন আছেন, আমি সুমাইয়া রংপুর থেকে বলছি, সুমাইয়া স্বাগত জানাতে চাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো আছে আমি লোকে সিয়াম চট্টগ্রাম থেকে বলছি, ওকে সিয়াম স্বাগত জানাতে চাই আপনারে। এদিকে আছে আরো ভাইয়া, তুমি কি প্লিজ সিরিয়াসলি বলো কবে কবে রসুন, রসুন আমি একদম যেটা আপনি প্রথমে জিগেছেন ওইটাই, আমি আলবত আছি আর নতুন করে বিয়ে করবো না। মিনা সিফাত ভাই, আমার ভাই সান আমাকে বার্থডেতে অনেক কিছু গিফট করে, এটা অনেক ভালো কথা, বাট এই সাথে যখন ও ঝগড়া হয় এই বেটায় যা যা গিফট দিচ্ছে সবই নিয়ে নেয়, আমার আম্মা জান না পেরে বলে এই বেয়াদব থেকে কিছুই নিস না, তা আপনিও আবার নেন কে লেগে, হ্যার অভ্যাস খারাপ আপনি নেন কে লেগে, আর যদি নেনি নিয়ে শেষ করে নেবেন নষ্ট করে নেবেন, আলা পর নষ্ট জিনিস আপনি দিবেন, আর নিলে খাওয়ানোর জিনিস নেবেন যে এইবার আলা চা করতে দিমু দিই। হাই শিবু ভাই হাউ আর ইউ, জগদীশ চাকমা রাঙামাটি থেকে, জগদীশ চাকমা স্বাগত জানাতে শিব বন্ধু আপনারে, আমগো চক্কর বক্কর বাচ্চিতে, ভাইয়া খুব ফানি, ও রিয়েলি ওকে। আচ্ছা আরো আছে আমগুলোকে জান্নাতুল হীরা, আপনার শিহরণ গানটি আমার খুবই পছন্দের, আমি সবসময় গানটি প্লে করি, অনেক অনেক সুক্রিয়া বন্ধু জান্নাতুল হীরা, শিহরণ শুনবেন, নিখোঁজ শুনবেন, আরো যা যা আছে শুনবেন, খুবই ভালো লাগে, উৎসাহিত হই আপনারা যখন শুনেন গান। আচ্ছা এদিকে আছে লালমনির হাট থেকে মিরাজ, আমার একটা প্রশ্ন, আমার বাপ দাদা দিয়ে গেছে 5 টাকা দিয়ে গেছে, সেই টাকা এখন শেষ, আমি ভিক্ষা করে আবার 60 টাকা পাই, তা আবার শেষ, তা আমি বড় লোকই ভাব ছাড়ি না, বলেন আমি কে, 5টা টাকা দিয়ে গেছে, দেখেন আমি আসলে কোনো উস্কানিমূলক প্যাচ লাগেন না কথা বলতেছি না, আপনার এস এম এস এর উত্তর খালি দিতেছি, যতটুকু আমি যদি বাদ দিই আপনার আশেপাশের লেখা, আমার চোখের সামনে 5 আর 7 মানে 5টা ওয়ার্ল্ড কাপ 7টা এই টাইপের কিছু একটা হইব আর কি, আমি আমি সিওর না, আমি জাস্ট এটা আমার একটা ডাউট আর কি। যাই হোক আজ অনেকদিন পর তোমার রবিবার স্পেশাল আড্ডায় যুক্ত হয়ে গেলাম, রংপুর থেকে আইরিন, আইরিন স্বাগত জানাতে চাই, অনেকদিন পর না জয়েন করে, নিয়মিত জয়েন করেন আরো ভালো লাগবো। জাহাঙ্গীর নারায়ণগঞ্জ পাগলা আছি, পর কি পর সময় আই লাভ ইউ, কোন সময় আই লাভ ইউ করলেন,
আচ্ছা এটা বুঝি নাই কা, জানো সিফু ভাইয়া আজকে সকালে আমুর ফোনে এক ডাক্তার ফোন করে বলে কাল রাতে নাম্বার থেকে ফোন এসেছিল, এই কথা শোনার পর আমার দিকে তেরা করে তাকাচ্ছে। আপনি কি ফোন দিয়েছিলেন আপনি ডাক্তাররে? না না মানে আমারও তো প্রশ্ন এটাই, আপনি কয়ে দেন যেন আমার দিকে চাই রুচি করে আমি গেলে ফোন দিব। আচ্ছা এই জায়গায় আছে আমার বন্ধু, জানো মিনহাজ আমার অনেক খিদা পেয়েছে কিন্তু কিভাবে খেতে যাব, কারণ আমি যখন খেতে যাব তখন তো তোমার অনেক কিউট কিউট কথা মিস করে ফেলবো। আর ইয়ারফোন কানে দিয়েও খাবার খেতে পারি না, লাউডে দিলে ভাইয়ারা বকা দেবে, কি করি এখন লাকি খান? তো কঠিন প্রশ্ন করে ফেলেন আপনি। আচ্ছা আপনি কাম করেন, আপনি মুখে ইয়ারফোন লাগিয়ে রাখেন, কান দিয়ে খাইতে পারেননি আজকে দেন তো লাকি খান? নাম ওই মনে রাখছেন, আপনাদের নামটা লইলে মনে হইব যে আপনাদের কেউ খাইবার কইতেছে লাকি খান। আমি তোমাদের নতুন বন্ধু হজরত নীলফামারী থেকে, হজরত আপনারা স্বাগত জানাইতেছি বন্ধু, এখন আবার একটু আপনারা স্বাগত জানাই গানেও যাবার যেতেছি, সুন্দর একটা গান ওয়েট করতেছে আমার প্লে লিস্টে। এই সিঙ্গারটার নাম নিতে গেলে আমার পেস্টের কথা মনে পড়ে যায়, সালমালি কোলগেন, আল্লাহ দিন গান শুনতে থাকেন লগে থাকেন।

0: দেশবন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, sh

দিকে পড়ছি, সিফাত আছে আপনার লগে ঢাকা এফএম 90.4 এ চক্কর বক্কর বাতচিত শো লয়া। তো এই শো আপনি পাবেন প্রতি রবিবারে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর সিফাত যেতে এখন আছি, এখন লোকের সময় আপনার 3:47 আরো 1 ঘন্টা আছে, 1 ঘন্টা 10-15 মিনিটের মতো। তো আলবত যত যত কথাবার্তা আছে সুন্দর করে আমার কাছে মনে করেন পাঠায় দেন, ওটি পয়লা দেওয়ার চেষ্টা করবো আমি আলবত। আর এর মধ্যে যারা যারা লিখছেন এক কথা তো পড়তেছি, সেই প্রথম থেকেই পড়তেছি। এই জায়গায় সিনথিয়া সিনহা, সিনথিয়া সিনহা আছে আমার লোক, আসসালামু আলাইকুম ভাই, আমি হাফসা, ওকে, সাইনবোর্ড থেকে তোমাকে 1 বছর ধরে শুনি, বাট এই ফার্স্ট মেসেজ করলাম কারণ আমি তোমাকে ব্লুটুথের মাধ্যমে শুনি। ওকে, তো এখন থেকে নিয়মিত করেন কথাবার্তা। এই যে আমি আজকে জানলাম যে আমার এই বন্ধু হুনতো আমার, কিন্তু আমি তো মানে এটা জানতাম না যে এই বন্ধুই হুনতো। এই যে আজকে যখন আপনি লিখা পাঠালেন তখন আমি বুঝলাম যে আমার এই বন্ধু আমার হুনে, আমার মনে করেন আরো উৎসাহিত হয়ে গেলাম আমি। জাওয়াদ আছে, ভাইয়া তোমার এসএসসি কত ছিল? হ্যাঁ দুষ্টু, এটা এই জায়গায় কম যায় নাকি পাগল জগা। অহনা ইসলাম, আচ্ছা এটা তো আমরা পড়ছিলাম, আমরা এবার একটু যাই আমাকে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপের ভিতর আমাকে বন্ধুরা লিখছে, আসসালামু আলাইকুম, সিলেট থেকে বলছি, কেমন আছেন? আপনি কি জানেন আর্জেন্টিনা যে একবার হাত দিয়ে ওয়ার্ল্ড কাপ নিয়েছে? না ওইটা আমরা পরে জানছি, যখন ওই যে আপনার ম্যারাডোনা কইছে, আমি রিসেন্ট দেখলাম ওই লোক যে নেইমার আর কি হাত দিয়ে গোল করতে যায়, পরে ওই যে রেফারি লাল কার্ড দিয়েছে আর কি, ওইটা দেখছিলাম। আর বাকি যেটা ওইটা নাকি ধরতে পারে নাই আর কি, যখন ওই আর্জেন্টিনা দিয়েছিল ধরতে পারে নাই, মানে কি পরিমাণ স্কিল আপনি চিন্তা করেন যে এত এত ক্যামেরার সামনে এত এত মানুষের সামনে গোল দিয়ে লাগছিল ম্যারাডোনা, কিন্তু কেউ ধরবারও পারেনি, এটাও তো একটা স্কিল। কিন্তু অবাক লাগে আমার কাছে যে বর্তমান জেনারেশনে আইসাও কিল্লিগা মানে নেইমার এই ব্যর্থ চেষ্টাটা করতে গেল, হাত দিয়া গোল করবার গেল এবং ধরাও খাই গেল, এটা আরো বেশি মনে করেন। কেউ যদি কেউটা দেখে লিখে, যেমন আমরা একজন আরেকজন বন্ধুটা দেখে লিখে এক একজন পাস হয়ে গেলাম, সবাই কিন্তু মানে খুব খুশি হয়, কিন্তু যদি পরীক্ষার হলের ভিতরে ওইটা দেখতে গিয়ে যদি ধরা খেয়ে এক্স ফেলে যায়, মানে যতের বিষয় না, বাকি আপনি বুঝালেন আর কি, ওরকম বিষয়টা আর কি। যাই হোক সিফাত ভাই, আমি সাকিব মনে আছে সিলেট থেকে লাস্ট অ্যাটেন্ড করেছি রোজার আগে, কিন্তু আগে আর একটা ফিলিং, এই তো এখন দেখি আইনা সো স্যাড, কি বুঝি নেই, লাস্ট অ্যাটেন্ড করেছি রোজার আগে আর একটা ফিলিং, এই তো এখন দেখি আইনা সো স্যাড, এখন আমাদের প্রি টেস্ট চলে, পরীক্ষা দিয়ে আইসা একটু ফেসবুকে স্ক্রল করতে দেখি পোস্ট, দেন ঢুকলাম রেডিওতে। তা তো বুঝলাম, কিন্তু তার আগের কথাগুলি বুঝি নাই কে বন্ধু, আর একটু ক্লিয়ারভাবে লিখলে ভালো হয় আর কি, তবে আমার বুঝতে হয়ে যাওয়ার মধ্যে সমস্যা হয়েছে। আর এদিকে আছে আমগুলো SMS এর মাধ্যমে অনেক বন্ধুরা, SMS এর কথাগুলি পয়রা শেষ করতে হবো, কিন্তু এত কোটি কোটি SMS এর মধ্যে আমি কখন কি পয়রা শেষ করবো এটাই তো বুঝতেছি না। এই জায়গার মধ্যে লিখছে আমাকে সিফাত দা, আমি শুনছি, ওকে বন্ধু, বন্ধুর নাম কি? আমার 3rd July 17th বার্থডে ছিল, বাট SSC রেজাল্টের ভয়ে বার্থডের কথা অবশ্য অনেক বড় হয়ে গেছে তাই এগুলো আর পালন করি না। এটা আসলে কি মানে জন্মদিন মানে যেমন একটা নতুন বছর, আবার জিন্দগি থেকে একটা বছর যাওয়া, মৃত্যুর কাছাকাছিও যাওয়া, তো একদিক দিয়ে যেমন আনন্দের ব্যাপার আছে ঠিক অন্যদিকে আবার কষ্টের ব্যাপারও আছে। আচ্ছা সারমিন আক্তার মুবারিকা ভাই, আপনি কি প্রেমে ব্যর্থ তাই বেমান গান শুনছেন? গান শোনাবেন গাজী মন হারা মন প্লিজ। না আমি প্রেমে ব্যর্থ, আমি এগুলাই শুনবো। আচ্ছা ভাইয়া বাহিরে অনেক গরম তাই ঘরে আসলাম, দেখি কারেন্ট নেই, বের হয়ে গেলাম কারেন্ট এলো ঘরে, এলাম আবার কারেন্ট চলে গেল, কি করবো বুঝে? এই তো আপনার লোকে খেলতে আছে, আপনি খেলেন কেন আছে, খেলেন ওর লোকে। সিফাত ভাই বড় বেইমান রে, সিফাত ভাই বড় বেইমান, না বুঝি আজকে অনেকগুলো মেসেজ কিনলাম, একটা মেসেজ পড়েন, একটা মেসেজ পড়েন। এই যে বললাম তো আজকে আরো লিখছিলেন, চট্টগ্রামে হালকা বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘলা, পাখিরা কি উঠছে, আমি চা খাচ্ছি তোমাকে শুনছি। তারপর আরো লিখছিলেন আফরোজা জাহান, আমাদের এই বন্ধুর নাম হলো আফরোজা জাহান, আফরোজ কি মনে আছো ভাইয়া তোমার কথা গানটা চালনা বন্ধু, আমার তো মানে রিকোয়েস্টের গান প্লে করার কোনো জায়গা নেই, যদি প্লে লিস্টে থাকে ওই যে আমার এক বন্ধু করে দিল, আমি যেটা কমো যে প্লে লিস্টে থাকলে আলবত প্লে হইব। অনেক অনেক শুক্রিয়া আফরুজ, আপনার আমগুলোকে জয়েন করার লিগা। হালিমা রংপুর থেকে আছে আমগুলোকে, ভাইয়া আজকের গানগুলো ভালো লাগছে, ভাইয়া সাথে আছি পুরো সময়, শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া বন্ধু। মিনহা সিবাদ ভাই একটু বলেন তো, যা দুষ্টু শরম করে, ইস্পিতা দুষ্টু যা শরম করেন আমার। আচ্ছা কি মনে আছেন ভাইয়া পরি রংপুর থেকে, কি রে ভাই রংপুর, মুতমাইনা, আচ্ছা নেম যে উচ্চারণ করতে পারছেন না আমি জানি, না করলাম তো মুতমাইনা, তবে আপনার কাছে প্রশ্ন, আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের আপনাকে দেয়া নিকনেমটা জানান, আমার নাম তো এটাই সিফাত ডাকে, আর যারা একটু বেশি মানে দেখা গেছে বাইরে মিনহাজ ডাকে অনেকে, অনেকে সিফু ভাই কয়, সিফু দাদা কয়, এক একজন এক এক নামে ডাকে আর কি, মানে কিন্তু এগুলো থাকে, মিনহাজ থাকে, রেলা সিফাত থাকে, এরকম থাকে আর কি। ভাইয়া তুমি কি আপনি করবেন বিয়ে?
বারবার জিজ্ঞাসা আপনি কি বিবাহিত? বারবার আমার স্মরণ দেওয়া হলো। হ্যাঁ যারা আছে ভাইয়া ভালো আছো? আমাদের পরীক্ষা হচ্ছে, দোয়া করি অবশ্যই। যারা অনেক অনেক দোয়া রইল, আমরা আবার জামুকা গানে অনেক অনেক গানও আছে, এসএমএসও আছে, তো আমরা সবগুলো একটু মেনটেন করার চেষ্টা করবো। আলবো যে গানটা এখন মনে হলো হাবি ফিচারিং টিকে তারেকের অভিমানী প্রেম, সেরকম একটা গান। আপনি শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

আছি আছি কোন জায়গায় জানেন কেন, 9 ঘন্টা শেষ ঘন্টায় স্বাগত জানাতেছে আপনার বন্ধু সিফাত। আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4, চলতেছে চক্কর বক্কর বাতচিত। অনেক বন্ধুরা অনেক কথাবার্তা লিখছেন, অনেক অনেক শুকরিয়া। আমরা শেষের দিকে যেহেতু আছি, অনেক বন্ধু এসএমএস ও করছেন, অনেকে আবার কল দেন। তো আমি বাকি যারা কল দেন বন্ধুদের বন্ধু, মানে কল দিলে আপনি যদি নিয়মিত কল দিতে থাকেন আর কি, না দিয়ে আর কি এসএমএস এর জায়গায়, তাহলে কিন্তু একটা সময় আপনার নাম্বারটা ব্লক হয়ে যেতে পারে, তখন আপনি কিন্তু এসএমএস ও করবা পারবেন না। এখন যদি আপনার এসএমএস করার বা নেক্সট আর যোগাযোগ করার ইচ্ছা না থাকে, তাহলে দিতে থাকেন, সমস্যা নেই। অন ইসলামিক একটা কথা না বলে পারলাম না, 2022 সালের আগে আর্জেন্টিনার লাস্ট বিশ্বকাপ জিতেছিল 1986 সালে। আচ্ছা, তাহলে 2022 আগে আর্জেন্টিনার সমর্থকরাও নিশ্চয়ই তাদের বাপদাদার সম্পত্তি দেখেই সাপোর্ট করেছে। না না, সাপোর্ট ওইটার লেগে করে নাই, সাপোর্ট হয়তো বা খেলা পছন্দ এই কারণে করতে পারে, ওইটার কারণেও করতে পারে। তাহলে কি হয়েছে কি, মানে আনকে এইটা দেখা কি আরেক দলের এটা মানে ফলো করে চলতে হবে? যদি ফলো করে চলে তাহলে ওস্তাদ হিসেবে সম্বোধন করুক, সমস্যা নাই তো এই জায়গার মধ্যে। আচ্ছা, এই খেলা লয়ে কিন্তু আরো একজন বন্ধু আমাকে লিখছে। আচ্ছা ভাই, আপনি কি জানেন 11 নভেম্বর 2016 সালে ব্রাজিল আর্জেন্টিনাকে 3-0 পরাজয় দিয়েছিল, আর এই ওই ম্যাচে কিন্তু মেসি, মার্টিনেস সহ আরো বড় প্লেয়াররাও ছিল। তা আমি আরে লিখছি, আমি আর কি বন্ধুগুলো আর কি কইতেছি যে আমার আসলে ওয়ার্ল্ড কাপ ছাড়া খুব বেশি ফ্রেন্ডলি ম্যাচ দেখা হয় না। এলাকা আমার ওয়ার্ল্ড কাপের কথাই মনে আছে, 2014 সালে জার্মানির লোক একটা ম্যাচের ভিতরে ব্রাজিলের 7-1 একটা রেজাল্ট আছিল আর কি, তো আমার ওইটা মনে আছে, ওইটা আমার পুরো বিশ্ববাসীর মনে আছে। তো ফ্রেন্ডলি ম্যাচ তো এরকম হারা দিন হইতে থাকে, আমরা তো কেপ বার্দেও তো ফ্রেন্ডলি ম্যাচ খেলে আছি, আমরা কি আর চিন্তাম ওরকম ওয়ার্ল্ড কাপে আছি। তো ওয়ার্ল্ড কাপের মতো বড় আসরে এত বড় দল এত এত গোল খাওয়া, ইটস রিয়েলি মানে স্মরণীয় আর কি। অবশ্যই আর্জেন্টিনারও এরকম ঘটনা থাকতে পারে, ওইটা নিয়ে মানে কি কয় এটারে, ওইটার ধামা চাপা দেওয়ার কোনো কিছু নেই। যদি থাইকা থাকে আলবত খাইছে, তো ই তো এরকমই, ফুটবল তো গোলেরই ফুটবল, তাই না? এমন তো না যে না ফুটবলের ভিতরে আর্জেন্টিনা 3টা উইকেট নিয়ে নিছে, তাহলে অবাক হইতাম, তাই না? ফুটবলে তো গোল হইবই, কিন্তু কেন মানে নিতে পারে না কিছু কিছু মানুষ, আমি এটা বুঝি না এই জিনিসটার মধ্যে। আর আমগো বন্ধু যেটা করলো অহনা ইসলাম, এর মানে এটা বোঝা গেল যে কিছু টিম আর কি আমগোরে ফলো করে, যেহেতু আমরা ধরেন 32 বছর পাই নাই, হ্যাগো এন 32 বছর ওয়েট করতে পারবো। যে আমার কথা হলো, যেহেতু আপনি ফলো করতেছেন তাহলে ওস্তাদের মতো সম্বোধন করেন, এরকম লগে লগে গা গেছে গেছে করেন। আর সবচেয়ে বড় কথা যেটা ওইটা লোক যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কারা, আমি কোনো দলের কথা কইতেছি না, আমি খালি স্পেসিফিক কইতেছি, এটা মাইনে নিতে হইব। যেমন ফ্রান্সের ওইল গিয়া আপনার এমবাপে, দেম্বেলে, তারপরে ওলিসে, নিঃসন্দেহে উনার স্পিড অন্য লেভেলের এবং অনেক ভালো খেলে। মেসির লগে বর্তমানে মারামারিটা চলতেছে এমবাপের এই গোল লয়া, যে কে কত বেশি গোল দিবার পারে, এটা আমার অস্বীকার করার কোনো ওয়ে নাই, ঠিক আছে? তো ওই জায়গার ভিতরে আপনার বুঝা নিতে হইব যে না, এই জায়গাগুলা বর্তমানের বেস্ট টিমটার মধ্যে বেস্ট টিমটা আর্জেন্টিনা আছেন, কাপটা হেয়ার করে। যদি আবার এটা ফ্রান্সের কাছে যায়, নিঃসন্দেহে এই বছরের বেস্ট ফ্রান্স। যদি ব্রাজিলের কাছে যায়, নিঃসন্দেহে এই বছরের লেগে ব্রাজিল মানে ফার্স্ট বা ব্রাজিল সবচেয়ে বেস্ট টিম। কিন্তু মানে আমি অনেক আগে পাইছিলাম, ফাইন ওইটা একটা ইতিহাস, তাই বললে তো মনে করেন আমি সারা জীবন ওই ইতিহাস দিয়ে চলো না, যে আমার দাদার এটা ছিল বা আমার বাবার এটা ছিল অথবা আমার এটা নেই। আমরা চেতেছি বর্তমানে খেলা দেখতে, বুঝেন না জিনিসটা, ওই বর্তমানে খেলা চেতেছি। এটার ভিতরে আর্জেন্টিনা বাদ হয়ে যেতে পারে, মেসি কোনো গোলই না খাইতে পারে, মানে না পাইতে পারে, 12টা গোল খাইতে পারে, অসম্ভবের কিছু নেই, এটা সবই সম্ভব। কিন্তু আমার কথা লোকে স্বীকার করেন না কে, হ্যাঁ স্বীকার না করার মধ্যে কি আছে, আমি তো এটাই বুঝলাম না। যাক, এটার লেগে আলাদাভাবে একটা শো করতে হবে। এদিকে আমাকে হোয়াটসঅ্যাপে যারা আছে, আসসালামু আলাইকুম ভাই, তবে আমি ব্রাজিলের লেগে শুভকামনা জানাইছি ওই বন্ধুরও। আমি আলবত চাই যে না কোনো একটা টিম আলবত, যারা ভালো খেলবো তারাই যাবো, যারা একটু পারফরমেন্স ডাউন করবো তারা, এই পর্যন্ত যারা যারা মানে হারছে বা হারাইছে, এই যেমন ধরেন গতকালকে প্যারাগুয়া গেল গা, কানাডা গেল গা, আপনার কাছে কি মনে হয় যে এরা আসলে খেলা জানে না? কেপ ভার্দে গেল গা, এরা খেলা জানে না, এরা যথেষ্ট পরিমাণ ভালো খেলা জানে এবং অনেক ভালো খেলা জানে দেখে কিন্তু এই স্টেজগুলোর ভিতরে যাইতে পারছে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। আপনি নিজেও যদি খেলা দেখে থাকেন জিনিসটা বুঝবেন। আচ্ছা, এই জায়গায় লিখছিল হাফসা সাইনবোর্ড থেকে, আমি তোমাকে 1 বছর ধরে শুনি, বাট এই ফার্স্ট মেসেজ করলাম কারণ আমি তোমাকে ওয়াটসঅ্যাপে আমি পড়ছিলাম, পরে আবার লিখছে কি ও এক এসএমএস দিয়ে দুইবার করছেন, হ্যাঁ ইসরাত লিখছে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলে কোন টিম সাপোর্ট করেন ভাই? ফিফা ওয়ার্ল্ড কাপে যেই দলে যেই ভালো ভালো প্লেয়ার আছে, একবারে সবাই আমি সাপোর্ট করি, আর দল হিসেবে আমি সাপোর্ট করি আর্জেন্টিনার। এটা অনেক আগে মানে জন্মের পরে থেকে আমি আর্জেন্টিনারই সাপোর্ট করছি। এর মধ্যে দিয়ে আর্জেন্টিনার অনেক খারাপ সময় গেছে, আবার ওয়ার্ল্ড কাপও জিতে গেছে, তো মোটামুটি সবগুলাই উপভোগ করার সময় পাইছি। আর 2022 তো নিঃসন্দেহে বেস্ট ইয়া ছিল,
কারণ এটা শুধুমাত্র আর্জেন্টিনার লেগে না, এটার ভিতরে ম্যাচগুলো যে আছিল এবং প্রত্যেকটার ভিতরে যে নাটকীয়তা আছিল, যে একদম ধৈর্য রাখা টান টান উত্তেজনা, এইটা কিন্তু মানে মানুষ মনে রাখবো সারা জীবন। আচ্ছা, এই জায়গায় লিখছে আর্জেন্টিনা কাপ জিতলে চিল হবে, ইদ্রিস নিয়ে হুদা চিল, বাজ পাখি হবে ম্যান ইয়ো না। তবে এই মুহূর্তে আসলে আমার, আমি যদি ব্যক্তিগত ভাবে কই এজ এ আর্জেন্টাইন সমর্থক হিসাবে, তাহলে আমার আসলে এই মুহূর্তে আসলে খুব বেশি পাওয়ার কোনো কিছুই না, আমি খালি উপভোগ করতেছি। যদি হাইরাও যেত কেপ বার্ধের লোকে, এটা নিয়ে আমার খুব বেশি পরিমাণ কষ্ট লাগতো না, সামনেও যদি হাইরা যায় এটা নিয়ে কষ্ট হবে না, কারণ অলরেডি কাপ আছে, সারা জীবন আমার কাছে রাখবো, দিতে হবো না কাপ, এটা এটাতে কি করবো আমরা সারা দিন। মেসির কাছে কাপ দরকার ছিল, আইছে তো হয়েছে তো। আচ্ছা আসসালাম আলাইকুম, আচ্ছা আমরা তো পড়ছি, ওয়ালাইকুম আসসালাম। আমি তো চাই সেমিফাইনালে ফ্রান্স জার্মানি ব্রাজিল আর্জেন্টিনা খেলুক, এটাই হবে সেরা বিশ্বকাপ। আহ, জার্মানির কি বাইতে লইম আবার, কি খবর হইদি, ক্যানসলতে লাগো, আজ দেরি করি ফেলাই তা করছেন, এটা কইলেন কি? ঠিক আছে, ফ্রান্স ব্রাজিল আর্জেন্টিনা কই দেবেন, আপনি জার্মানির কই পারেন, আপনি খেলাই দেন না, জার্মানি কবে বাদ হয়ে গেছে, বাইর গিয়ে আরো কফি খাইতেছে কিও নিজু কি ইচ্ছে আপনার। আচ্ছা, এই জায়গায় লিখছে আমি গহনা বোতল দিয়ে কটকটি আর হাওয়া মিঠাই সবই খাওয়া হয়েছে ছোটবেলায়, আর লেইস ফিতার কাছ থেকে অনেক কিছু কিনা হতো, যদিও এখন তাদের দেখা যায় না, কিন্তু আমি ভাবছি লেইস আর ফিতাতে একই কথা, দুটো একসাথে টাকার সিস্টেম কেন চালু হলো, ওইটা ভুলা ছিল দেখেই সরমে হেরায় ওনার বাইরানা। থ্যাংক ইউ, আপনার এটা থেকে আমি পাইলাম যে আমার প্ল্যান ছিল কি রে ওরা বাইরানাকে, এই যে এখন বুঝলাম যে কে লেগা বাইরানা, কারণ ওরা পরে যায় বুঝছে যে আরে লেইস আর ফিতাতে একই, এতদিন আমরা মাইন্ডসেটে ভুলভাল কথাবার্তা কইতেছিলাম, যা সরমে আনতে গেলে বাইরাম হই না, এরকম হচ্ছে বিষয়টা আর কি। নিজু লিখছে হাতে জার্মানি চলে আসলো লিখার সময়, যে তাই পড়ছে তার কাপ দিয়া দেন জার্মানির হাতে বানায় একটা, প্লাস্টিকের বোতল দিয়ে যে খাবারটা কিনতাম ওইটার নাম আমার জানা মতে চমচম ছিল, ইয়াস চমচম পাওয়া যেত, আচ্ছা গোল্ডেন কালার, তাই ঘি চমচম বলতো অনেকে, বুঝছো অনেকে কিনে খাইছি ভাই, তোমা তোমা যাক আপনিও ওই সময়টা পাইছেন খুবই ভালো। ভাইয়া আজকে আমার ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা হয়েছে, আজকের পরীক্ষাটা অস্থির দিলাম, কিন্তু গণিত পরীক্ষাটা নিয়ে চিন্তায় আছি, কারণ আমি 6 মার্ক ছেড়ে আসছি প্লাস 4 মার্ক ভুল, আর MCQ এ 24 পাবো, আর ওখানে 6 মার্ক পাবো না, ছোট প্রশ্নে 4 মার্ক পাবো না, মানে 80 মার্ক টিকলো। হে কংগ্রেচুলেশন, লেটার মার্ক পাইছেন, কেমন তো হয়ে গেল, ইয়ারে কয়ে দেন লোড দেন, লোড দিয়ে জান ওই যে জায়গায় পরীক্ষা দিচ্ছেন, গিয়ে টিচার দেখুন আপনার হুদাদি কষ্ট করে খাতা দেন না, আমি গুইনা গুইনা পাইছি, আমি 80 পেয়েছি দেন। মিনহাজ ভাইয়া আপনি কি জানেন, না আপনার কথা শুনলে আমার কি ঢোক গিলতে কষ্ট হয়, আপনার মতো যদি আমার একটা বয়ফ্রেন্ড থাকতো জাহারা ফ্রম সিলেট, তখন তো আপনি নিঃশ্বাসে নিবার পারতেন না, আপনি তো ঢোকই গিলতে পারতেছেন না আমার কথায়। যারা জাহারা সুন্দর নাম, ও মেরি জাহারা যাবি বুঝে মালুম নেই, সেরকম সুন্দর লিখছেন জাহারা, নিয়মিত লিখবেন আশা করি, ভালো লাগলো আপনার এসএমএস পায় খুব। হাই ভাইয়া, আমি বিনতে, আচ্ছা আজকে ম্যাথ এক্সাম ছিল, তেমন ভালো হয়নি, ম্যাথ আমাকে কোনোদিন বোঝে না, আর আমি বুঝতে চাইলে তাও দেয় না। এ বন্ধু চিমটি, আমার সেম ম্যাথের লোক, আমার কোনোদিন সম্পর্ক ভালো ছিল না, ওর লোক আমার সম্পর্ক, দুজনে আমরা মানে আমরা সেপারেশনে আছি আর কি। যাই হোক, আপনিও দেন ইন্টার রিলেশনশিপে থাকেন, পরে যায় সেপারেশনে যায় গা। আচ্ছা, সবাই বলে প্রেম করে, কেউ বলে না প্রেম করবা, আচ্ছা সবাই বলে প্রেম করো, কেউ বলে না প্রেম করবা, সুন্দর লিখছে। এবার এটার ভিতরে কিন্তু আপনি নিজের নিজের অনেক উত্তর খুঁজে পাবেন আপনাদের, যে কেউ কেউ কয় না, মানে সবাই কয় প্রেম করতে, কেউ কয় না প্রেম করবা, মানে ডিরেক্টলি প্রত্যক্ষ ভাবে কেউ ইন্টারেস্ট পাইতেছে না আপনার উপরে, তাহলে আপনি ফাইন্ড আউট করেন আপনার মধ্যে আসলে এই অগ্রহণযোগ্য বিষয়টা কি, কারণ কেউ একজন কথা কইলে আমরা মনে করি কি আহারে স্যাড হয়ে, এই কথাটা যদি কয় স্যাড হয়ে হয়তো বা কেউ না বন্ধু, স্যাড হয়ে কেউ কেউ জীবনে এমনি মানে গাড়ার মধ্যে ফালাই দিব না, এটা এটা হয় না, ঠিক আছে। সো এটা যদি কয় কিছু কিছু কথার মিনিং এর উপর বেস করে আপনি নিজেরা পরিবর্তন করতে হইব, যেমন ধরেন আমি কোনো গান যদি গাই, গানের ভিতরে যদি কয় মানে ওই গানগুলা শুনলে মনে করো ওরে আরো ভালো হইব, তখন বুঝতে হইব যে না এই গানটা আর ভালো লাগে না আর কি, বুঝছো। আচ্ছা সিফাত ভাই, মানুষ কেন মরে যায় কি প্লিজ ভাই, এটা কোনো প্রশ্ন হইল, মানুষ কেন মরে যায় মানে তো মানুষ যে মানে জন্ম লাগে লেগা, আপনারটা তো পড়বো কিন্তু আপনি কি লিখছেন, পড়বো যে খালি পড়লে পড়লে হইব, আপনি কথার মিনিং থাকতে হইব না। আচ্ছা প্লিজ, আচ্ছা বন্ধু রিকোয়েস্ট করছে, বন্ধু মনে জানে না যে রিকোয়েস্টে গান প্লে হয় না। রানী লিখছে এখন আমি চলে যাচ্ছি ভাই, বাট আপনি জান নাই এখনো, আচ্ছা চলে যাচ্ছি ভাই বাট আবারও ফিরে আসবো আপনার মাঝে, সবাই তো স্যাড
বেতন দিয়ে বার্থডে নেয়, বাট আমি ব্যান্ড পার্টি দিয়ে বার্থডে দেয়। আপনারা তো একবার উইশ করেছেন, তখন তো আপনার কর্ণে একজনে তো দুইবার বার্থডে উইশ করেন যাবে না। হ্যাঁ, তারপর আপনাকে বলবেন গিফট দেন। হ্যালো ভাইয়া, আমি মুইন, তোমার নতুন বন্ধু আজ প্রথম। মুইন বন্ধু, স্বাগত জানাইতেছি আপনারে। ভাইয়া আজকের শো খুব মজা লাগছে, সালেহ আহমেদ লালমনিহাট থেকে। এই আপনার না খেলা আর্জেন্টিনার লোকে মোহাম্মদ সালেহ, আচ্ছা সরি ইজিপ্টের লোকে খেলা পড়বো আর কি। লালমনিহাট থেকে আমাকে বন্ধু হচ্ছিল। বন্ধু অনেক অনেক শুক্রিয়া আপনারা, আমরা গানে জিতে শিখে সেরকম একটা গান যেটা ফুয়াদ মিউজিক করছে, আর আমরা পাইছি নুসরত ফারিয়ার কাছ থেকে গানটা। লোকে বলে সেরকম একটা গান নাচানাচি করবো, পারেন আপনি এমনি আর শুনতে থাকেন ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

FM 90.4 চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আপনার লগে আছি। বহুত বাতচিত হয়ে গেছে আজকে, বন্ধু বান্ধব অনেক মজা পাইছে। শুক্রিয়া আমার সকল বন্ধু বান্ধবরা যারা টিউন করে আছেন ঢাকা FM 90.4। অনেকে জিগাইছেন এই আয়োজনটা কবে হয়। প্রতি রবিবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার বন্ধু সিফাত থাকে আপনার লগে ঢাকা ইয়া চক্কর বক্কর বাতচিত লিয়া। এর মধ্যে আমি সবচেয়ে বেশি কথা কিন্তু এই শোয়ের মধ্যে পড়ি, কারণ আপনার লগে কথা বার্তা বা বাতচিত করানোর লেগেই মূলত এই শো। আর এদিকে আমার যে যে বন্ধু বান্ধব লিখছেন, বন্ধু বান্ধবকে কথাবার্তাগুলো আমি একটু পড়ে ফেলাম। আমাকে এক বন্ধু হোয়াটসঅ্যাপে লিখছে হ্যালো হাই সাদমান সম্ভবত। আর এদিকে ফেসবুকে দেখতে পারতেছি অহনা লিখছে, আচ্ছা ভাই আপনি অঙ্ক না জানলে গ্র্যাজুয়েট কিভাবে করেছেন? বিশেষ দ্রষ্টব্য, আমি অঙ্ক না জেনে গ্র্যাজুয়েট করেছি। সুন্দর, এখানে তো দিলাম পরীক্ষা আমরা। ওকে, তৌহিদুল ইসলাম লিখছে বনশ্রী থেকে, আজকের প্লে লিস্টের গানগুলো অনেক সুন্দর চমৎকার লাগছে, অনেক অনেক শুক্রিয়া বন্ধু। অনা ইসলাম লিখছে, আপনারা তো এখনো থ্রি স্টার হোটেলে বসে আছেন, ফাইভ স্টার রেস্টুরেন্টে যেতে 36+36 72 বছর লেগে যাবে। কি লেখা বন্ধু ওই জায়গার মধ্যে, মানে আপনাকে পাঁচটা এরকম না থ্রি, ওই হিসাবে তো আপনাকে তিনটা ওই লোক আপনার। আমি যদি কই 1958 সাল, 1962 এবং 1970, ওই সময় তো ফিফা ওয়ার্ল্ড কাপ আছিল না, জুলের ইমা কাপ জিতছিলেন আপনারা। আপনার কাপ টোটাল ফিফা ওয়ার্ল্ড কাপ দুইটা, ঠিক আছে দুইটা আপনাকে ওয়ার্ল্ড কাপ দুইটা, ওই হিসাবে আমাকে তিনটা হয়ে গেছে। সো জুলেখা কাপ আর রিমা কাপের বিষয়ে যে, না না সরি, মানে জাস্ট শুনে না, এটা তো ঠিক আছে, মানে আমরা, আমি তো কই নাই ব্রাজিল খারাপ খেলে, কিন্তু আমার কথা লোকে যে মনে করেন লজিক্যাল এই টাইপের কথা কইতে গেলে তখন লজিকে পারবেন না আর কি, লজিকের ভিতরে আবার আটকাই যাবেন কি আপনি, ঠিক আছে। তো ওই জায়গার মধ্যে নিঃসন্দেহে ব্রাজিল অনেক এক্সপিরিয়েন্স টিম, আর্জেন্টিনা অনেক এক্সপিরিয়েন্স টিম, এগুলো আসলে মানে জিনগত ভাবেই এখন মধ্যে ফুটবলটা অনেক বেশি। এখন মনে করেন যে পাঁচটা অবশ্যই এরা এক যোগ্যতা দিয়ে করছে, তিনটা জুলে নিমা কাপ এবং তারপরে যখন ওয়ার্ল্ড কাপ বেরোচ্ছে তারপরে এরা দুইটা অর্জন করবার পারছে। ওইদিকে আবার ফ্রান্স দেখা গেছে অনেকগুলো জিতছে, আর্জেন্টিনা গতবার একটা শো তিনবার জিতলো টোটাল। তো যদি ওয়ার্ল্ড কাপের হিসাব করেন ফিফা ওয়ার্ল্ড কাপের, তাহলে ওই হিসাবে ব্রাজিলের দুইটা, আর্জেন্টিনার তিনটা, ফ্রান্সের আর একটু বেশি আছে এরকম আর কি, ঠিক আছে। আর যদি কন জানে আমি ওইটা সহ আমরা যোগ দিয়ে তারপর করবো, তাহলে ওইটা আপনারা করবো পারেন নিজের মতো করে, এটা অন্য হিসাব। আর নিঃসন্দেহে সবাই ভালো খেলা দেখেই এ পর্যন্ত আইছে, তো যখন যে ভালো খেলবো ওইটার প্রশংসা করতে হইব, ঠিক আছে। যেমন ধরেন পাঁচবার এরা ওয়ার্ল্ড কাপ জিতছে, মানে তিনবার জুলের রিমা কাপ আর দুইবার যে ওয়ার্ল্ড কাপ জিতছে, ওইটার প্রশংসা তো আমি করি। ওই জায়গার মধ্যে রবার্তো কার্লোস, রিভালদো, পেলে, আর পেলের খেলা যদি আমি দেখি নিকা, আমি রিভালদো, তারপর রোনালদো, রোনালদিনহো, তারপরে কাফু, তারপরে লোকে কার্লোস, এগো খেলা আমি দেখছি এবং আমি এগো অনেক বড় ফ্যান, ঠিক আছে। তো ওইটা আমি মাইনা নিচ্ছি, তো একটা ভালো জিনিস মাইনা নেওয়ার মধ্যেও একটা ব্যাপার আছে ওই জায়গার মধ্যে। এখন আবার আর্জেন্টিনা অনেক ভালো খেলতেছে, মেসি সর্বকালের সেরা, যেটা এত বছর লাগায় উনি প্রমাণ করছে অলরেডি। এটা মাইনা নেওয়ার ভিতরে সমস্যা থাকে। এখন মনে করেন যে এখান তুই যদি কেউ মাইনা নিতে না চান, কেউ ওর মধ্যে ওই যে একটা গল্প আছে আমি কইছিলাম মনে, যে এক গ্রামের ভিতরে এক আর কি বুড়ি আছিল, ওই বুড়ি সবসময় কেউ না কেউ খুদবাই করতো। তো ওই গ্রামের ভিতরেই আবার একজন আর কি খুব চ্যালেঞ্জ আকারে নিয়েছিল জিনিসটারে, যে আমি এমন একজনের বিয়ে করবো যে সবচেয়ে সুন্দরী এবং এই বুড়ি কোনো ভুলবাই করবো পারবো না এর ব্যাপারে। এবং তাই হইল যে বিয়ে শাদি করলো, এবং পুরো মহল্লার মানুষ, এলাকার গ্রামবাসী পুরো অপেক্ষা করতেছে যে বুড়ি এইবার পারলে ভুলবাই করে দেখাও। তো বুড়িরে পাঠাইলো, বুড়ি গেল ঘরের ভিতরে গিয়ে বউরে দেখলো, বিভিন্নভাবে দেখা কথাবার্তা করে বুড়ি বাইরে এলো। সবাই এর দিকে চায় রয়েছে খুব এক্সাইটেড হয়ে, যে এইবার তো বুড়ি ধরা খাইছে, এইবার তো বুড়ি এইবার আর কিছুই করবো পারবো না, কারণ এত সুন্দরী বউ, এত সুন্দরী মানুষ, এর খুদ বাই করতে পারবো না কেউ। বুড়ি বাইরে গেল, দেখছি সুন্দর ভালো, কিন্তু এত ভালো আবার ভালো না। তো যার খুদ বাই করার ইচ্ছা থাকবে খুদ বাই করতে থাকবোই, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন খুব স্বাভাবিকভাবেই এগুলান চলতে থাকবে, এইটাই অবশ্য ওয়ার্ল্ড কাপের মজা। তো যাই হোক, আমরা যদি তথ্যগুলো ঠিকঠাক মতো জানি আমার মনে হয় যে আমাকে তর্কে সুবিধা হইব আর কি। আর শুভকামনা আলবত দুইটা টিমের লেগে, দুইটা টিম না, যেমন এই জায়গায় ইজিপ্টের লোক খেলা চলতেছে, মোহাম্মদ সালার খেলা আমার খুব পছন্দ, তো আর্জেন্টিনারে সাপোর্ট করি, তার মানে এই না যে বাকি দল ভাল লাগবো না, বাকি সবার খেলাই আমি দেই। আমি এই পর্যন্ত ওয়ার্ল্ড কাপের ভিতরে এমন কোনো খেলা নেই যেটা দিই নেই, হয়তো বা লাইভ দেখছি নয়তো হাইলাইটস দেখছি আর কি, কোনো না কোনোভাবে দেখছি। যাই হোক, অহনা লিখছে লোকে, আফসোস আর্জেন্টিনা একটা জুলের রিমা ট্রফি জিততে পারলো না, লজিকে আপনিও পারবেন না। আমাকে জুলের রিমা ট্রফিতে কি করবো আমরা, জুলের ট্রফি আছে এটার কোনো বেল আছে? এখন ওগুলোর মেয়াদ মোয়াদ কবে শেষ হয়ে গেছে গা? এটা 2002 সালের কাপের আর মেয়াদ আছে, গেছে গা দিয়ে মেয়াদ উত্তীর্ণ কাপ। যাই হোক, হ্যালো সিরাজ ভাই, আমি আগে শুধু জানতাম, আজ মেসেজ দিলাম, আমি রংপুরের বাসিন্দা, স্বাগত জানাতেছি বন্ধু, অনেক অনেক শুক্রিয়া। আর এদিকে আমাকে লিখছিল কি, আমাকে এস এম এস অনেক বন্ধুরা আছে, আমরা একটু যাই এস এম এস এর দিকে।
এসএমএস এ যারা, আচ্ছা এখনো অনেকে কল দিতেছেন বন্ধু, মানে মনে করতে পারে অনেক বন্ধু যে কল দিলে হয়তো বা কথা বন্ধু, আসলে কল রিসিভের কোন সিস্টেম নেই ওই ক্ষেত্রে, আসলে দেখা গেছে যে কথা কওয়ার তো যাই বই না, পরে দেখা গেছে যে ব্লক হয়ে গেলে তখন আপনার আমি মিস করবো অনেক। আচ্ছা এদিকে যারা আছেন নামগুলোকে, আল্লাহ কোটি কোটি মেসেজ, থ্যাংক ইউ ভাইয়া আমার এসএমএস পরে দেওয়ার জন্য। ওকে সালিহুল লিখছে ডায়াবেটিস রোগীর বেকার ছেলের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য নাই। আচ্ছা ডায়াবেটিস রোগী যেমন তার সামনে পছন্দের খাবার থাকার পরও খেতে পারে না, আর ঠিক তখনই বেকার ছেলেদের আশপাশে অনেক সুন্দরী মেয়ে থাকার পরও সে বিয়ে করতে পারে না কারণ ও বেকার। কই অ্যালিসন বেকার তো বিয়ে করছে মনে হয়, ওই যে ইয়ার ব্রাজিলের যে গোলকি অ্যালিসন বেকার, হ্যাঁ তো ইয়ে বিয়ে হয়েছে বন্ধু, ঠিক করলো কারেকশন করলেন যোগ। চাঁদ ও তারার মাঝে থাকি আমি, সুখ তারা নই, আমি কাবাব মে হাড্ডি, আমি শুধু পূরণ করি তাদের ইচ্ছা। জিনিয়া, ইয়া ইউ আর জিনিয়াস। ওকে আমার জিনিয়াস, এটা তো জিনিয়াস বন্ধু নামেই আছে, নামে আছে কাজেও আছে, আমার অন্যান্য বন্ধুগুলোও জিনিয়াস, আসলে এরা মন অনেক বড় এবং আমরা এত এত দুষ্টামি ফাইজলামি করি, এরা আল্লাহর রহমতে এই পর্যন্ত কেউ আসলে নেগেটিভলি নেয় নাই। নুসাইবা ভাইয়া আপনি আপনি জন্য সানডেটা অনেক খারাপ লাগে, আপনি লাঞ্চ না করলে না সমস্যা নেই, আমি অত কষ্ট করে অভার করতেছি না, আমি ঢাকা থাকলে আপনার জন্য মাঝে মাঝে লাঞ্চ না যা দুষ্টু আর খিদে লাগায় দেয় খালি কথা কয়া। আচ্ছা ভাইয়া আমার মনে হয় আমার একটা উইশ পূরণ হয়েছে, তাই আরেকটা আপনার সাথে দেখা করার উইশ পূরণ হবে, ভাইয়া দোয়া করেন আপনার সাথে যাতে দেখা করতে পারি ইনশাল্লাহ। অবশ্যই আমি নিজেও এক্সাইটেড আমার বন্ধু বান্ধবের লাগে দেখা করানোর লেগে, যারা একান্তই দেখা করতে পারেন না এরা হোয়াটসঅ্যাপে অ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি আপনার মানে ওয়ান টু ওয়ান কথা কওয়া যায় এবং ওই জায়গার মধ্যে কিন্তু আপনি আপনার ছবি শেয়ার করতে পারেন, বা আপনি যদি আপনার এলাকার বা আপনার মানে বিশেষ কোনো দেখা গেছে যে একটা ঘটনা ঘটতেছে খেলা হইতেছে ওইটার কোনো ছবি তুলে আপনি শেয়ার করতে পারেন। কেমনে আপনাদের সাথে যুক্ত থাকতাম ভাইয়া, আমার আব্বু তো ফোনটা নিয়ে যেত কিন্তু এখন থেকে নিয়মিত আপনাদের সাথে থাকতে পারবো কারণ আমার আব্বু এখন থেকে ফোন নিয়ে যাবে না রংপুর থেকে। আইরিন, ওকে আইরিন তাহলে তো এখান থেকে পাইতাছি আপনাদের নিয়মিত। রংপুর থেকে সানিম আছে, সিওদ ভাই তোমার গান রিকোয়েস্ট করে তুই রিপিট করে শুনি, আমি ভালো লাগে তোমার গান, খুব খুব ভালো লাগে, অনেক অনেক শুকরিয়া সানিম, দোয়া করবেন। আরো আছে আমার লগে, ভাই কেমন আছো, শুভ সকাল। হ্যাঁ অনেকদিন পর যুক্ত হলাম এই জন্য দুঃখিত ভাই, বাকি সব বন্ধুরা ভালো আছে। রংপুর থেকে নবাব, এখানে গরম অনেক, গরম ঠিক আছে লেগে কি সকাল হনে এটা কোনো মানে কথা কইলেন আপনি। আর যাই হোক আমার ভালো হওয়ার কয়েকটা টিপস দেন তো ভাই, সবাই আমাকে ভালো হইতে কয়, আমার মনে হয় কাকু ছাড়া আমার ভালো হওয়ার সম্ভাবনা নাই, সম্ভব না, তাকে বলা লাগবে মাসুদ ভালো হয়ে গেছে। ওকে না আপনি নিজে নিজে নিজে নিয়ত করলে ঠিক হয়ে যাবো, সমস্যা নেই, আপনি তো ভালোই। জগদীশ রাঙামাটি থেকে, আচ্ছা সিফু ভাইয়া এটা ঠিক মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর পুরুষেরা বিয়ের পরে করে, আমরা একটা রিলস চার্চি আমরা এবং আপনাকে ভালোবাসা সেটা অনেক দূর পর্যন্ত গেছে, এবং প্রতিটা রিলস যদি আপনারা শেয়ার করেন এটা সবার লেগে ভালো, আমরা আরো মজার মজার হয়তো বা আপনাদের সামনে কোনো কিছু নিয়ে আইতে পারবো। ভাইয়া অভিমান গানটা প্লে করুন প্লিজ, আমি রিকোয়েস্ট গান প্লে করতে পারি না, এটা বলবেন না আমি বুঝতে কি বুঝতে বুঝছি বলতে হবে না, আমি বুঝছি আমি মেজ বা ভালো মানে আপনার এই কথাটা কইতে হবে দেখে আপনি নিজে বানাই লইলেন মাঠটা, তাই তো? আচ্ছা রানী ফ্রম গাজীপুর, ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগছিল পরে যখন ও পারতেছিল না তখন বলল আমার জামাই আছে, তোর কি জামাই আছে, কি আর বলবো কষ্টটা একেবারে কিডনিতে যায় লাগছে, এটা কোনো কথা হইলো ভাইয়া বলো তো? না অবশ্যই কথা না হইলে হ্যাঁ কেমনে কইলে, তোর গান গায়নি কথাই এটা, কিন্তু আপনার এটার রিটার্নও আছে যে আপনি কইতে পারতেন যে তোর তো জামাই আছে আমার তো মন আছে, আমি যদি কইতো মন তো আমার আছে, না তুই তো তোর জামাইরে মন দিয়ে দিচ্ছ আমি কেউ রে দেয়নি আমারটা আমার কাছে আছে, এটা কইতে পারতেন আপনি, যাক সমস্যা নেই পরের বার করে দিন। কিষান মানে চাষি, আমি তোমায় ভালোবাসি, হি হি, কেমন হলো সিফু ভাইয়া, খুব সুন্দর হয়েছে পরেই সুন্দর। রংপুর থেকে, আমি তোমাকে নিজের ভাইয়ার মতো ভালোবাসি, বলো তো আমি কোন শ্রেণীতে পড়ি বন্ধু, এটা অনেকটা এরকম না যে মানে ওই যে কয়েকদিন আগে এরকম একটা প্রশ্ন দেখছিলাম, ধাঁধা দেখছিলাম এর মধ্যে, বাসের মধ্যে যেতেছে কি রুম কি ঝুমকি টুমকি এটা সেটা, বাসের ড্রাইভারের নাম কি, তো বাসের যাত্রীর রুম কি ঝুমকি হইতে পারে, এটার লোকে বাসের ড্রাইভারের কি সম্পর্ক, ঠিক তেমনই ভাবে আপনি আমার ভাইয়া মনে করেন ঠিক আছে, এটার লোকে আমি কেমনে বুঝবো আপনার নাম কোনটা, যাকে নামটা করবেন আশা করি পরের বার থেকে, আপনার নামটা অনেক সুন্দর নিঃসন্দেহে। বিদেশ ফেরত মামার সামনে বলতে পারিনি খাদ্য কাকে বলে, এই শুনে আমার মা আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সুথি সান্না হৃদ নাটোর থেকে, বাবা রে সেরকম একটা নাম, আমি পুরো ডিফারেন্ট নাম, সুথি সন্না হৃদ, সুথি সন্না হৃদ সুন্দর নাম। আচ্ছা জানো মিনহাজ, শেষ পর্যন্ত তুমিও আমার নেমটা নিয়ে মজা করলা, আমার ভাইয়ারাও সবসময় আমার নাম নিয়ে ভেঙচি মারে আমার সাথে, একদিন রেগে আম্মুকে বললাম বড় একটা সার দিয়ে আবার আকিকা করে নামটা
বদলে দিতে। আম্মু বলে স্যার কেন হাতি দিয়ে আকিকা দিল, নামটা বদলানো যাবে না। লাকি খান আপনার নাম মোটেও খারাপ না, আপনার নাম অনেক সুন্দর, বরং আপনি নিজেরই করতে পারেন। যেমন আপনার নাম হলো লাকি খান, হয়তো বা শাহরুখ খানের কোনো কাজিন হইব, হৃদয় খানের কেউ হইতে পারে, ঠিক আছে, এরকম হইবার পারে, ঠিক আছে। তো আপনি ওই জিনিসটা এমনি নিয়েন না, এরকম যত নামই দিবেন আপনি সব নামের ভিতরে কেউ চাইলেই দুষ্টামি করতে পারে, ওইটা কোনো বিষয় না। কিন্তু আপনার নাম অনেক সুন্দর লাকি খান, আপনার নামের লগেই লাকি আছে, মানে আপনি আনলাকি হইলেও আপনি লাকি। আচ্ছা ভাইয়া আপনি কোন দলকে সাপোর্ট করেন? আর কইতাম না, এক কথা কইবার যায় দুনিয়ার মাসে যে জুলিরিমা জুলে খারিমা রায়া পড়তেছে আমগুলোকে মারামারি করতে। আমাদের ওখানে জমি চাষ হচ্ছে, ছোট বড় সবাই মাছ মারতে গেছে, আর আমি দাঁড়িয়ে দেখছি। কাল পরীক্ষা, তাই মা বলছে বই পড়া বাদ দিয়ে উঠে দেখ তোর খবর আছে। তাই মন খারাপ করে বই নিয়ে দাঁড়িয়ে সবার মাছ ধরা দেখছি। তানিয়া, এটা তো একটা মজার ব্যাপার, আপনি মাছ ধরা এমন বই পড়া দেখতেছেন, বই বাসায় পড়েন, মাছ তো এমন না যে হেরা উঠে লাইলে জিন্দগিতে মাছ পাওয়া যাবো না, আপনি হেরে না পাইলে সমুদ্রে যাবেন, তিমি মাছ ধরবেন, কেমন চিন্তা বড় করেন। তিমি মাছ, হাঙ্গর মাছ আমরা দেখতে চাই, যে আমাকে তানিয়ার জালের ভিতরে তিমি মাছ হাঙ্গর মাছ ধরা পড়ছে, কারণ তখন হ্যাঁ ব্যস্ত ছিল মাছ ধরবার পারেনি, এখন তিমি মাছ ধরা শুরু করছে, এরকম একটা ব্যাপার থাকতে হতো বন্ধু। যাই হোক, আরো কিছু এসএমএস আছে। পরমু চোপা বিষয় গেছে, আইতেছি একটু পরে, যেখানটা হুনমু ফুটবল নিয়ে অনেক কথা বলতে হলো, আছে জায়গার মধ্যে আমাকে হনা জানি আর কি কি লিখছে। হইছে ভাইয়া স্বীকার করলাম, আপনি এবং আপনার প্রিয় দলের সবাই সেরা, রাতে ঘুমানোর সময় পাস তার না থাকায় আফসোস করিয়েন না, হতাশ ভরেন না, একটু আগে কি কইলাম, হ্যাঁ কি কইল, আফসোস যে করেন না এটা দশ বার বললেও বিশ্বাস করবো না। যাই হোক, লিও মেসি বিশ্ব সেরা সেটা আমিও মানি, থ্যাংক ইউ অহনা। এই যে আফসোস যে করেন না এটা দশ বার বললেও বিশ্বাস করবো না, এটা আমরা জানি, এটা একটা কিছু বিশেষ দলের লোকজন আছে, দশ বার গেলে একে চোখের সামনে হইলেও হেরা একে কল্পনার উপরেই থাকবো, এটাই স্বাভাবিক। আমরা জানি তো এক একটা দলের এক একটা সমর্থকের এক একটা বৈশিষ্ট্য আছে, এটা আছে, সমস্যা নাই। আর অনেক অনেক শুক্রিয়া অহনা আপনার এই কথাবার্তার লেগা। যেটা ঠিক আছে, গানে ফুটবল লেই যেহেতু কথাবার্তা হচ্ছে, ফুটবল লেই গানটা শুনি, ওয়াক্কা ওয়াক্কা বাই শাকিরা, শুনতে থাকেন, লগে থাকেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বিদায় কারণ ভাল লাগতেছে না, খিদায় বিদায় লোনের আগে আলবত বন্ধুকে কথাবার্তা পড়ে ফেলাম। আমার এমনকে থামাইবেন না, আমি খুব দ্রুত পড়বো, কারণ টলিউডে অনেক অনেক SMS রয়ে গেছে। গাঙ্গু লিখছে, বন্ধু লিখছে, ভাইয়া রিদমকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, না হলে যে টানাটানি লাগছে কয়দিন পর দেখবা রিদম ভাইয়া কি চিড়ে গেছে। যাকগা, চিড়ে গেলে আবার জোড়া লাগালো, সমস্যা কি? কোনো সমস্যা নাই তো এই জায়গার মধ্যে। আচ্ছা যাকগা, এই জায়গায় আছে আরো আমগুলোকে। এ ভাই, মানুষ কেন মরে যায়? ও গান দাও তো, এইটা কইতে হইব না, গান দাও। এই যে এখন বুঝলাম, এখন আমি একটা ব্যবস্থা নিতে পারবো, ব্যবস্থা আমি নিতেও পারছি। ওটা লোকে আজ দিতে পারতাছি না, কারণ লোকের রিকোয়েস্টে শোনা এটা। আচ্ছা তারপরে লোকে, আমাদের এখানে জমি চাষ করা হচ্ছে, ছোট বড় সবাই মাছ ধরছে, ওটা দেখো। আচ্ছা এটা তো আমরা পড়ছি, তা নিয়ে লিখছিল। আচ্ছা ভাইয়া, ভাই কি খারাপ আছেন তো? সুন্দর লিখছে, ডিফারেন্ট। আচ্ছা এবারের ওয়ার্ল্ড কাপটা কে নিবে ভাই? আর্জেন্টিনাকে নিয়ে কেন জানি কনফিডেন্স পাইতেছি না। কনফিডেন্স কি? আমি তো আর্জেন্টিনার নিয়ে স্বপ্নই দেইনি, একবার জিতছে একটা মানুষ কয়বার কাপ জিতবো? আচ্ছা আর এমিলিনো মার্টিনেজ নাকি আবারও মেসিকে বার্থডে গিফট দেয় নাই, তাহলে কি আবারও মার্টিনেজ মেসিকে কাপ দিতে পারবে? না এইটা তো মার্টিনেজ দিবে না, মার্টিনেজের নিজের কাপ যে হ্যাঁ দিয়ে দিব। এটাকে আপনার সিঙ্গার পাইছেন যে আকাশ তোমায় দিয়ে দিলাম, যে আকাশ মনে হয় যে পৈতৃক সম্পত্তি। যাই হোক, আপনার প্রেডিকশন কি ভাইয়া? আরাফাত এইচএস, আরাফাত এইচএস এই মুহূর্তে আসলে নিঃসন্দেহে যেহেতু চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ওই ক্ষেত্রে আর্জেন্টিনা হয়তো বা যাইবার পারে, কিন্তু যতটুকু ইতিহাস আছে ততটুকু লোকিয়া মানে টানা এমনি পারাটা খুব টাফ। এটা হয়তো কিছু কিছু দল নিয়েছিল, কিন্তু আমি ফালাই দিয়েছি আমার লিস্ট থেকে। নিঃসন্দেহে প্রথমে আছে ফ্রান্স, কারণ ফ্রান্সের স্পিড দেখা। আর আর্জেন্টিনার যে খেলাটা ভালো লাগে ওইটা লোকে আর্জেন্টিনা ম্যাচ প্রতি মানে তাদের কৌশল চেঞ্জ করে, যেটা আমি আমি যতটুকু আমার ক্ষুদ্র সেন্স থেকে বুঝি। ব্রাজিলের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, লাতিন আমেরিকার দেশগুলোর এটা একটা স্টাইল যে যখন খেলাটা এক এক সময় এক এক জায়গায় ঘুরতে থাকে তখন ওই অনুযায়ী এক খেলার টার্ন হইতে থাকে। তো এই মুহূর্তে আমার কাছে ফ্রান্সটা আমি আগায় রাখবো নিঃসন্দেহে গতবারের মতোই, কারণ ফ্রান্সের যেহেতু একটা স্পিডি প্লেয়ার আছে এবং ম্যাচগুলো আমরা বুঝবার পারতেছি যে এরা ডোমিনেট করে খেলতেছে। আর আর্জেন্টিনার কথা আমি বলবো, আর্জেন্টিনা ডোমিনেট করে গতবারও খেলে নাই, কিন্তু প্রতি ম্যাচে কিন্তু আস্তে আস্তে করে জিতা গেছে। তো এইবারও সেম জিনিসটা করতে পারে, এবং আর্জেন্টিনার উপরে আরেকটা মানে আশা আছে কি, হাইরা গেলে আমার কোনো কষ্ট নাই, সবচেয়ে বড় কথা সবার প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হলো গিয়া, যদি বাস্তবতা কই, আর্জেন্টিনার ম্যাটারটা হইতেছে গিয়া যতটুকু আমি বুঝছি একো খেলা দেখা একো কৌশলগত ব্যাপার, এক একটা ম্যাচে এর কৌশলটা ধরা অনেক টাফ, এবং এক একজনের মধ্যে যে টেলিপ্যাথি পাওয়ার এক একটা প্লেয়ারের মধ্যে, কারণ পুরনো যে দলটা ওই দলটাই আবার আইছে। এবার কিন্তু হ্যাগো ওই প্রেসারটা নাই, গতবার যেমন প্রেসার আছে এবার ঠান্ডা মাথায়, আর ওই দলের ভিতরে আবার আছে মেসি। তো মেসি যখন প্রেসার নিয়ে খেলে তখন এই অবস্থা করে, যখন ঠান্ডা মাথায় খেলে তখন উনি আরো কোন কোন খেলা দেখাইতে পারে, যেটা অলরেডি আমরা লাস্ট কয়েকটা ম্যাচ অলরেডি দেখছি। সামনে আরো কি কি দেখায় আমি জানি না, তবে অঘটন ঘটতেও সময় লাগে না, যে কোনো সময় ঘটতে পারে। তো ওই ক্ষেত্রে আমার মতে ফাইনাল আবারও আর্জেন্টিনা ফ্রান্সের একটা দেখা হইবার পারে, তবে এবার কিন্তু স্পেনও আছে, এটা হয়তো স্পেন পর্তুগালের খেলা দেখার পরে বোঝা যাবো, এবং পর্তুগালেরও চান্স আছে। পর্তুগাল যদিও আমি এই পর্যন্ত আসলে ওই 5-0 ম্যাচটা ব্যতীত আমি অন্য কোনো ম্যাচে আসলে এক রোনালদোর ওরকম আসলে পারফরমেন্স আমি দেই নাই, যদিও আমি আশা করতেছি, কারণ এই লোকটার অনেক অনেক অর্জন আছে কিন্তু ওয়ার্ল্ড কাপ নাই। তো সব মিলাইয়া আমার প্রেডিকশন যে কেউ হইবার পারে আর কি। আরো কয়েকটা দিন যাইবার দেন, আগে অস্থির বানা লাইছেন, আপনি পাগল বানা লাইছেন, দেন পুরো টেনশন ঢুকে গেছে, কি লয়ে জানি কথা কইতে লেছিলাম, বুঝলে গেছি গা স্যার। আচ্ছা আচ্ছা, আমি লোকে হাই দাদা, আমি কল্লোল রংপুর থেকে শুনছি, প্রথম SMS করলাম, আজকে এক্সাম কোপাতে পারিনি, কোপা ওয়ার্ল্ড কাপ তো শেষ, মানে কোপা কাপ আর কি, কারণ আমি অসুস্থ, আমাকে সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ। অবশ্যই বন্ধু, অনেক অনেক দোয়া রইল কল্লোল আপনার লেগে। হালিমা রংপুর থেকে লিখছে লোকিয়া, ভাইয়া জানো তোমার যত ঢাকায় আসো শুনছি সব থেকে চক্কর বক্কর বেস্ট, সবসময় ভাবে চলতে থাকুক, দোয়া করবেন বন্ধু, অনেক অনেক শুকরিয়া আপনারে। আচ্ছা টাটা মিনহাসিফাত ভাই, অনেকক্ষণ থাকছি এখন, খুদা হাফেজ। আর হ্যাঁ, আমাকে একটা একটা কি বিগ থ্যাংক ইউ দিন তো, উপরের মেসেজটা কি পড়েছেন? পড়ছি তো। আচ্ছা ইস্পিতা আপনারা দিলাম একটা বিগ থ্যাংক, কি লেগে এটা আমি পরে জানালুম। আচ্ছা এই জায়গায় আছে রানী ভাইয়া গো, হা হা হা আপনি পাগলা পাগলা পাগলা, আমি বলছি আমি ব্যান্ড পার্টি দিয়ে বিদায় দেন, স্যার তো দিয়েন না, একটু ব্যান্ড পার্টি দেন। আচ্ছা ব্যান্ড পার্টি তো এখন বাড়িতে গেলে এস এম এস মিস হয়ে যাবো কত, আপনার লেগে পা পা পা পা পা পা পা পা পা পা পা পা পা পা পা পা পা পা পা পা পা পা পা পা, হেই ওই জানা বন্ধু জানা, আপনার লেগে ব্যান্ড পার্টি মুখ দেওয়া যাবে না। ওকে রামিসা তোমার নিউ ফ্রেন্ড, ওকে নিউ ফ্রেন্ড। ফুফাতো ভাইয়ের বিয়েতে সব মেয়েরা শাড়ি পরেছিল, আমি একা বোরকা পরে গেলাম, ভাবলাম কেউ আমার দিকে তাকাবে না, এখন দেখি সবাই আমার দিকে তাকায়, বোরকা পরে মেয়েদের দিকে ছেলেরা তাকায় কেন জানলে বলেন? বন্ধু এটা তো ক্রিটিক্যাল প্রশ্ন, এটা কে লেখা চায় কে লেখা চায় এটা তো জানি না, হয়তো বা বোরকা পরা মানুষরে ওইভাবে আসলে দেখা যায় না, হয়তো বা তার এই ধরনের একটা ইন্টারেস্ট থাকে যেটা কে আইলো এটা হইবার পারে, আই এম নট শিওর। তো ভালো, আপনার যেমনি আসলে ভালো লাগে আপনি ওইভাবেই আপনার ড্রেস আপ থাকবো, এটাই তো স্বাভাবিক। ইউসুফ বিক্রমপুর থেকে ভাইয়া টাটা আলবিদা, ও আপনি আছিলেন আমি খেয়াল, শুক্রিয়া ইউসুফ আপনারে। আচ্ছা আমি অহনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, অহনা লিখছে একটা ভিডিওতে দেখলাম একটা ইন্টারনেট মেয়ে পরীক্ষার্থী বলছে শনিবারের পরীক্ষা ছিল এটা নাকি সে জানতোই না, তাই এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি আহ্বান রইল তারা যাতে পড়াশোনার আগে রুটিনটা অত্যন্ত ভালো মতো থাকে। এটা খুবই ভালো একটা কথা বলছেন অহনা, এবং আমি আমার সকল শিক্ষার্থী বন্ধু করে কইবার চাই যে সবার প্রথমে রুটিনটার দিকে একটু বিশেষ খেয়াল রাখবেন। আমরা যেটা করতাম ওটা লোকের পড়ার টেবিলের সামনে রুটিনটারে মনে করেন ওই যে স্কচ টেপ দিয়ে অথবা কিছু দিয়ে আর কি লাগাই রাখতাম সামনে, যেন আর কি প্রতিদিন দেখা যায় যে আসলে কবে কোন পরীক্ষা। তো এটা আপনারা করতে পারেন, এত পড়ে লাভ কি যদি নাই জানেন আপনি কবে কোন পরীক্ষা। আচ্ছা এটা এবং খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা কিন্তু বিশাল মানে আপনার ওই পরীক্ষা পর্যন্ত আপনি দেখা গেছে ওই পরীক্ষা আপনি ফেলও করতে পারেন, সো এইদিকে একটু বিশেষ নজর রাখবেন। শুক্রিয়া আপনার রহনা, এই এক বছর ধরে আপনার আপনাকে শুনছি, প্রথমবার এসএমএস দিতে গিয়ে অন্য মোবাইলে চলে গেছে, এখন ভাইয়া শুনলে আমাকে কি করবে তা ভাবছি, কারণ মোবাইলটা আমার না, কয়ে দিবেন যে তুমি তোমার মোবাইলটা কার এসএমএস করছো এটা আমি কেমনে করবো, কারণ যারা এসএমএস করছেন হ্যাঁ কি নাম সহ পাঠিয়েছেন, নাম সহ পাঠালে আপনি বাইরে কইবেন যে তুমি আজকে আমার নাম দিয়েও ফাইজলামি শুরু করছো, পোলা পান যে কুবুদ্ধি দিতে দিতে আমার নিজেরই এমন আমার ভিলেন মনে হয়। দাদা আমি শ্রীতা, সুন্দর নাম শ্রীতা, আজ প্রথম আপনাকে মেসেজ করলাম, মনটা ভীষণ খারাপ, আমার কিছুই ভালো লাগছে না, মায়ের কথা খুব মনে পড়ছে আর কষ্ট হচ্ছে, আসলে মা আমার থেকে অনেক দূরে না ফেরার দেশে চলে গেছে, জানি হয়তো সারা জীবন কাঁদলেও মাকে আর ফিরে পাবো না, তবু কষ্ট আর কান্না নিজে থেকেই চলে আসে। আপনি জন বন্ধু শ্রীতা, এটা এই কষ্টটা আসলে নতুন করে কওয়ার কোনো কিছু নাই, কারণ বাবা মা আমগো সবচেয়ে বড় সম্পদ থাকে, এবং আমরা যখন হারাই তখন আমগো ওই ছায়াটা জায়গা আমগো কাছ থেকে, তো নিঃসন্দেহে এটা খারাপ লাগারই বিষয়, এবং যে যায় তাদের তো আমরা ফিরা পেয়ে পারি না, তবে স্মৃতি এতটুকু ব্যাপারে আপনি খালি এইভাবে একটু চিন্তা করেন যে তিনি যদি বাইচা থাকতেন এবং তিনি যদি আপনার দেখতেন যে আপনি মনে করেন কোনো একটা কাজ করতেছেন খুব সাকসেসফুলি কোনো কাজে আগাইতেছেন, নিশ্চয়ই হেভি খুশি হয়ে যেত যাইত না, তো ওই চিন্তা করবেন আপনি যে আলবত আপনি হ্যার লেগে প্রার্থনা করবেন, এবং প্রার্থনার সাথে সাথে আপনি আপনার জীবনের বেস্ট কাজগুলো করবেন, পড়ালেখা হইবার পারে এটা, আপনার কোনো জব সেক্টর হইবার পারে, যে কোনো ক্ষেত্রে হোক, এবং এটা মনে রাখবেন যে আপনার ওই সফলতা দেখান আপনার মা আপনার বাবা অনেক খুশি হইতেছে, তো তাকেও এই যে খুশি করবার পারতেছেন এই চিন্তাটা করে এইটার একটা শক্তি বানায়, এই শোকটারে শক্তি বানায় সামনের দিকে আগে যান বন্ধু। আর যদি মন খারাপ করে বয়ে থাকেন তাহলে কিন্তু আসলে তিনিও যদি আপনারে দেখে থাকেন তিনি অনেক কষ্ট পাব যে আমি আসলে হয়তো বা তারে খুব স্ট্রংভাবে বানাইবার পারিনি, তো আলবত আপনি আপনার কাজটা মনোযোগ দিয়ে করে যান, অবশ্যই খারাপ লাগা থাকবো, ওই খারাপ লাগাটাতে আপনার শক্তি বানান, আপনি কোনো কিছু অর্জন করে স্মরণ করে না করে, ঠিক আছে? তো এইভাবে চিন্তা করেন, আর যদি সবসময় মন খারাপ করে রাখেন তাহলে দেখবেন কি একটা সময় আপনি নিজের মনটা কন্ট্রোল করতে পারবেন না, আপনার মনে করেন মনই আপনারে কন্ট্রোল করব। আচ্ছা এই জায়গার মধ্যে আমগো বন্ধু লিখছিল গিয়া ব্রাজিলের তিনটা না না এ জানে কি করছে এটা কোন যাবো না কি জানি করছে, টিনের কাপ তিনটা দুইটা বলে ওয়ার্ল্ড কাপ, দেখ ভাই এইটি এস এম এস এসব পড়বার গেলে পরে বন্ধু বান্ধব মনে করে যে আমি স্বজন প্রীতি করতেছি। আচ্ছা সিফাত ভাই, সিফাতের সাথে যুক্ত হলো মুইনের মন, যতক্ষণ থাকবে সিফাত থাকবে মুইনের মন থাকবে ততক্ষণ। বাবা পরীক্ষার জন্য আপনার সাথে যারা যুক্ত আছে তাদের কাছে দোয়া চাই, ও আমি একটি গান শুনতে চাই, গান সামিনা সামিনা ও আচ্ছা এটা হচ্ছে উত্তরপাড়া পালিয়পুর রংপুর থেকে সামিনা সামিনা না ভালো সামিয়ানা কর নেই সামিয়ানা সামিয়ানা ও ও বিয়া সাদি ও ও আসসালামু আলাইকুম কেমন আছেন সিরাজ ভাইয়া ভাইয়া আমাকে অনেকে কি দুধ চা বলে খেপায় আমি রংপুর থেকে আপনি কইবেন যে আপনার রং চা কে লেগা গরিব আপনার মনে করেন এই কি জানি দুধ চা খাওয়ার মতো সামর্থ্য নেই লেগা আমার চা তান হ্যাঁ আপনি এইভাবে কয়ে দিবেন জিনিসটার মধ্যে আর শুনেন একটা মানুষ মানুষ তো অনেক খেপায় জন দেয় যে এই জিনিসটা লেগে খেপতাছে আপনি খেপবেন না আপনি হাসি দেখবেন যে আহারে গরিব রে আহ গরিব কয়ে হাসি দেখা বলবেন শেষ ভাইয়া আমি তোমাদের সব রিলস দেখি খুব ভালো লাগে আজ একটা দেখলাম কাপড় ধোয়া খুব কষ্ট তাই না ভাইয়া অনেক কষ্ট অনেক সময় লাগে রানী লিখছিল আচ্ছা সালিউর বিদায় জানাইছে আরেক বন্ধু প্রপোজাল দিচ্ছে আচ্ছা ঠিক আছে আরেকজন আছে তুমি কি আর্জেন্টিনা সাপোর্ট করেন আমি করি তুমি কি আর্জেন্টিনা সাপোর্ট করেন আমি করি কি সম্বোধন করলেন আপনি না তুমি আমি জি আমি আর্জেন্টিনাই সাপোর্ট করি আচ্ছা এই জায়গায় আছে লোক রমজান ফিরে এসেছি সিফাত ভাই এতদিন এয়ারফোন ছিল না তাই তোমাকে শুনিনি এখন থেকে আবার শুনবো অনেক অনেক শুক্রিয়া রমজান এবার রমজান অনেক তাড়াতাড়ি এলো না হেদিন না গেল আচ্ছা ওই মিনহাজ এখানে এত বাতাস বইতেছে কেন বাতাসে যেন ঘাসগুলো এলোমেলো হয়ে যাচ্ছে মনে হচ্ছে ঘাসগুলোর সাথে নেটওয়ার্কটাও এলোমেলো হয়ে গেছে তার জন্য মেসেজগুলো অনেক দেরি করে যাচ্ছে লাকি খান তারপরে তো আসতেছে এলোমেলো হয়ে যায় অন্য কারো কাছে যেতেছে না এলেগা শুক্রিয়া আদা করেন আর আপনি ঘাসের সামনে বয়ে বয়ে লিখতেছেন যেন বাতাস নেই হনে বয়ে লিখেন তাহলেই তো আমি পাগল আমি ছাগল আচ্ছা এইগুলি সব কয়ে তারপর করব মুখ ফুটে বলতে নেই আমরা এমনিতেই জানি এ পুরান যোগ এগুলো বন্ধু নতুন আরো ভালো কিছু ট্রাই করতে হবে সারমিন আক্তার মুবারিকা আপনি অনেক ভালো কিন্তু মনটা কালো মেসেজ করেন সবার তাই ধন্যবাদ গান পেলে করেন তাই গান পেলে করেন না তাই মন খারাপ ও সুন্দর হচ্ছে কবিতা আমি এটা অ্যাজ এ কবিতা হিসেবেই নিলাম এত কি এত সরম তোমার এত সরম নিয়ে কেমনে থাকো যা দুষ্ট আমার আবার সরম করতেছে যাই হোক অনেক কথাবার্তা পুরো ফেলাইলাম জাগোটা পুরো পারি নাকি দিলে চোট পায় না একেবারে বিদায়ের সময় হয়ে গেছে যাইতে হইতেছে বিদায় লইতে হইতেছে আগামী মঙ্গলবার বুধবার ইনশাল্লাহ আবার কথা হইব ঢাকা মেট্রো 9040 শুদ্ধ ভাষায় তো ওই জায়গায় আরো কথাবার্তা হইব এই পর্যন্ত ম্যাচ উপভোগ করেন ব্রাজিল এবং নরওয়ে দেখা যাকে আজকে কে জিতে ভিনি নাকি আপনার এখানে নেমার নেমার করেন এই পর্যন্ত নেমার নামেই নেই দেন কি একটা অবস্থা নাম ছিল একবার দশ মিনিটের লেগে তারপর আবার উঠে গেছে আজকে নাম মুগি নাম জানি না এটা হয়তো আঞ্চলের একটা প্ল্যান থাকতে পারে যে হয়তো বা এটা করলাম না ওই যে কৌশলগত খেলা খেলে এই এই টিমগুলো তো ওই ক্ষেত্রে দেখা যাক যে কে নামে তবে আমি ভিনির লগেই ই করতেছি ভিনি অ্যান্ড ওই জায়গায় হল্যান্ড দেখা যাক কে আসলে জিতে বা কে কারা নেক্সট রাউন্ডে যেতে পারে শুভকামনা দুই দলের লেগেই শুভকামনা আরও যে ম্যাচগুলো আছে সবগুলোর লেগে এবং সকল সমর্থকগুলো লেগেই সমর্থন অবশ্যই করবেন এনজয় করবেন ঝগড়াঝাটিও করেন বাট হেলদি এই যে আমরা লাস্ট কিছুদিন আগেও খুব মানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা দেখছি বিভিন্ন জায়গার মধ্যে তো এই জিনিসগুলো আসলে করবেন না মানে ব্রাজিল জাপানের লোকে জেতার পর থেকে তো এই জিনিসগুলো করবেন না যে দলের সমর্থকই হন উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা এটা কোনোদিনই সমর্থনের কোনো জায়গা হইবার পারে না ঠিক আছে আপনি অবশ্যই সমর্থন করবেন লজিক দিয়া যুক্তি দিয়া কথা কন ফান করেন দ্যাটস ডিফারেন্ট থিং বাট হাতাহাতি জীবন নিয়ে নেওয়া আহত করা এটা আসলে কোনো ভদ্র মানুষের কাজ হইবার পারে না একটা ফুটবলের নিয়ে ঠিক আছে তো এটা একটু মাথায় রাখবেন অতিরিক্ত ক্রেজি যখন আপনার হইতে হবে তখন আপনার বুঝতে হবে যে আপনি ফুটবল ফ্যান না আপনি রেসলিং ফ্যান তখন রেসলিংয়ে যান খালি অস্টিন তারপর দ্য রক জন সিনা আপনার মনে করেন গাইরাত হইব না ওইটা সমস্যা নাই ওইটা আপনি যা করবারই পারেন ব্যাপার না তো শুভকামনা আমার সকল বন্ধুগুলো অনেক অনেক শুক্রিয়া আমার লগে এতটা সময় থাকানোর লেগে যাইতে এতে একটু হাসিমুখে বিদায় লেবার চাই জাহাজি অ্যালবাম থেকে শিরোনামহীনের গান হাসিমুখ বন্ধু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আপনার পরিবেশটারে আজকের লেগে সিফাত কইতাছি টাটা বাই বাই অ্যান্ড আলবিদা

পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির

0: destination, X station.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
3: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bu। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: সিটি লাইফ, সিটি লাইফ।
6: ওয়েলকাম টু ঢাকা এফএম 94.4 এক নেশন এক স্টেশনে শুরু হলো সিটি লাইফ রিতার সাথে। এবং সিটি লাইফ মানে সিটির কিছু কথা থাকবে, সিটির কিছু কথা মানে সিটির খবরাখবর না, মানে এখানে কি হচ্ছে, ওই এলাকায় কি হচ্ছে, এটা না, এটা আপনি জাস্ট বলতে পারেন। আপনার কি হলো, আপনি কখন কোথায় গেলেন, বিকেলটা আপনার কেমন কাটলো, বা সকালে কি কি করলেন ইত্যাদি। সিটিতে আপনি থাকেন, আপনার সিটিতে আপনি কি করছেন, এই সমস্ত কথা কিন্তু আপনি আমাকে জানাতে পারেন facebook.com/ilovedhakafm। এই পেজে কমেন্টের মধ্যে ইদানিং কেউ ফেসবুকটা মনে হয় একটু ধুমেরে বের হয়ে যায়, আর কারো কারো যদি একটু মোটিভেশন টাইপ কথা বলতে হয় সেগুলি লেখেন, আবার জ্ঞান গর্ব কিছু বলতে চাইলে সেগুলি লেখেন। কিন্তু এর বাইরে ধরেন আপনি যে আমাকে কমেন্ট করবেন সেটার জন্য আপনার ফুরসতি হচ্ছে না, আর পাশাপাশি যেটা হচ্ছে সেটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নাম্বারটাতে।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেক মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে
3: রে। লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়। এক নেশন এক স্টেশন। 1 2

0: and see if you would touch me.
1: 90.4 FM.
2: City Life. City Life.
3: Hello, City. Welcome back to Dhaka FM 90.4. Ek Nation, Ek Station. It's Cholse City Life, Rita Shathe. Ebong ja bolchilam je city te ei shohore onek kichui ghote jay. Shohore ghote jawa na bola kotha gulo jemon apnar moner majhe ekta jhor utheche, sei jhorer abash kintu karo mone giye lagini. Apnar chokho hoyto ba kono rokom dheu utheche, sei dheuer chobol hoyto ba karo mone lagini. To ei kotha gulo kintu apni chaile janate paren. হয়তো বা লোকসম্মুখে মানে ফেসবুকে না বলে আপনি হোয়াটসঅ্যাপেও আমাকে লিখতে পারেন facebook.com/ilovedhakafm ফেসবুকের ঠিকানা যদিও বলে রাখলাম আর হোয়াটসঅ্যাপের নাম্বার হচ্ছে 01841904904 এটা হচ্ছে নাম্বার আপনি কিন্তু এখানে লিখে আমাকে জানাতে পারেন আর যদি মনে করেন যে না কিছুই জানাবেন না শুধু একটা গান শুনতে চান অলসো ইউ ক্যান রিকোয়েস্ট মি ওকে হোয়াটসঅ্যাপ অর কমেন্টস এর মাধ্যমে এ হলো কথা বাকি কথা ফিরে এসে জানাচ্ছি এবং গানে যাচ্ছি

0: You're listening to Taka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
5: Hey City, how are you? Rita is here with City Life. এবং কিছু হোয়াটসঅ্যাপের মেসেজ পড়বো যারা আমাকে মেসেজ করেছেন। দীপ্তি লিখেছেন, আপু ঠিক বলেছে, এই শহরে কখনকার মন ভেঙে যাচ্ছে, কখন গড়ে যাচ্ছে, কখনকার চোখ বেয়ে অঝরে ঝরছে, আমরা কেউ খোঁজ রাখি না। যখন নিউজ বা টিভিতে দেখি, আমরা কোথাও দেখি, তখনই মনে হয় কি ঘটে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। সেটাই তো বলছি যে এই শহরে অনেক কিছুই ঘটে যায় যা আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে যায় বা মনের অন্তরালে চলে যায়, যেগুলো আমরা জানি না। ওকে, সে যা অজানা জানা কথাগুলো আপনি চাইলে এই শহরের মাঝে বিলীন হয়ে না যাওয়া পর্যন্ত আমাদেরকে কিন্তু জানাতে পারেন। 01841904904 হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে ওকে, গানা যাচ্ছি, ফিরছি খানিক বাদে।

CTV Live. চলছে ঢাকা এফএম 94.4 এর ইতাছি আপনার সাথে। মেলা দিন কিন্তু মিউজিক্যাল আয়োজনটা হচ্ছে না বিকজ অফ লট অফ রিজনস। আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ, নো ওয়ারিজ। গেস্ট আর অলরেডি লিস্টেড, সো নো ওয়ারিজ, উইল বি স্কেডিউল ডান, উইল বি ডান আওয়ার স্কেডিউলস ভেরি সুন। ওয়েল, এছাড়াও আরো কিছু কমেন্ট না, একচুয়ালি হোয়াটসঅ্যাপ পড়বো। রাহি লিখেছেন যে আপু, শহরে অনেক কিছু ঘটে যাওয়ার মধ্যে একটা কথা বলে দিই, আমার কিন্তু বিয়ে ঠিক হয়েছে। বাহ, খুব ভালো। ওই যে লাড্ডু খেলেও পছতাবেন, না খেলেও পছতাবেন, খেয়েই পছতাম, তাই না? কংগ্রেচুলেশনস। ওকে, তারপর দেখতে পাচ্ছি শাহিন গানের রিকোয়েস্ট করেছেন। মাহি আমাকে লিখেছেন, আপু কেমন আছেন, আমি প্রথম আপনাকে শুনছি, আমি অনেক কৃতজ্ঞ যে আপনি প্রথম আমাকে শুনছেন। ওকে, গানে যাচ্ছি এবং আরো একবার মনে করিয়ে দিই, facebook.com/ilovedhakafm হচ্ছে ফেসবুকের ঠিকানা, আর 01841904904 হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
3: স্যার আসবো?
4: আসুন।
3: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
5: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
3: জি স্যার।
5: সেটা কেন হলো না?
3: না স্যার, মানে স্যার,
5: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
3: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
5: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
3: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
5: তাহলে কি এভাবেই চলবে?
6: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ওয়েলকাম ব্যাক টু ঢাকা ফ্রম 90.4 সিটি লাইফ নিয়ে রীতা আছি আপনার সাথে। এবং শহরের কথা যদি বলতে হয়, এই শহরে ঘুমিয়ে আছে অনেক গল্প, যে গল্পগুলো জাগিয়ে দেওয়ার মতো এমন কোনো কিছু নেই যে একটা ট্রিগিং পয়েন্ট থাকবে, ট্রিগার পয়েন্ট থাকবে, যেই ট্রিগারের মাধ্যমে গল্পগুলো জেগে উঠবে। এই শহরে বয়ে বেড়া, এই শহরটা বয়ে বেড়াচ্ছে কত কথা, কত কিছু, কত অনেক কিছু যেটা হয়তো বা দেখার মতো করে দেখছি না, শোনার মতো করে শুনছি না, বোঝার মতো করে বুঝছি না, কিন্তু প্রতিদিন এই শহরে ভোর হচ্ছে, শহরে রাত্রি হচ্ছে, বিকেল হচ্ছে, সেগুলো আমরা দেখছি। এবং বিকেলটা হয়তো বা কখনো আপনাকে মনে করিয়ে দেয় কারো হাত ধরে কখনো হেঁটেছেন, সকালটা হয়তো বা কখনো আপনাকে মনে করিয়ে দেয় যে কেউ কখনো আপনাকে ডেকে ঘুম থেকে জাগিয়েছে, হতে পারে আপনার বাবা কিংবা মা কিংবা স্কুল টাইমের কথাগুলো, যখন নাকি আপনি একদমই ছেলেবেলাতে ছিলেন এবং স্কুলে যাওয়ার জন্য ভোরবেলা উঠতে কান্না কষ্ট হয়, রাইট? তো ওই সময়টার মেমোরিগুলো অনেক সময় আমাদের নিউরনে জমা হতে থাকে, সামটাইমস ট্রিগার যখন পড়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের চোখের সামনে চলে আসে কথাগুলো, রাইট? সো ইউ ক্যান শেয়ার উইথ মি ইফ ইউ ফিল দেন, ওকে? 01841904904 হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং facebook.com/ILOVEDHAKA হচ্ছে ফেসবুকের ঠিকানা।

0: পাহাড়ে যাবো কে কইছে
1: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
3: এই চলে এসেছে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Didi Live. Didi Live.
1: Hello, welcome back to Dhaka from 90.4 X Nation X Station. Rita Chhi, apna shate cholse City Life. Kotha bolche city niye, kotha bolche city mon gulo niye, kotha bolche ei city te drishti gulo niye. Je drishti gulo apolok chake thake shunno drishti te, ebong shei drishti te thake na kotha, shei drishti te thake na kono kichui, alo kono bhuti kono kichui. কিন্তু এই দৃষ্টিগুলো যখনই কোনো একটা দৃষ্টির সাথে মিলে যায় তখন মনে হয় কি অনেক কথা তাদের আদান প্রদান হয়ে যাচ্ছে, হুইচ ইজ ভেরি আননোন টু আস, হুইচ ইজ ভেরি আনকমন টু আস, বাট এগুলি কিন্তু কমন হওয়ার কথা ছিল, যেগুলো এখন আমাদের কাছে আনকমন মনে হচ্ছে। সো হোয়াটস ইউর আনকমন থিং আমাকে কিন্তু জানাতে পারেন facebook.com/ilovedhakafm এই পেজে এসে এবং 01841904904 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে। ওয়েল, গানে যাচ্ছি, ফিরছি খানিক বাদে।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4। কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4
4: স্যার আসবো
5: আসুন
4: জি স্যার স্যার ডেকেছেন স্যার
5: সামাদ সাহেব গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল
4: জি স্যার
5: সেটা কেন হলো না
4: না স্যার মানে স্যার
5: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি যদি সময় মতো কিছু না হয় অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
4: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস
5: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
4: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস কোনো সমাধান পাইনি স্যার
5: তাহলে কি এভাবেই চলবে
6: জি না আপনি চাইলে দ্রুত গতিতে চলবে শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা দ্য সার্ভিস ইউ উইশ ফর

CD Life. Welcome back to Dhaka FM 94.4. Rita আছে আপনার সাথে সিটি লাইফ নিয়ে এবং কিছু হোয়াটসঅ্যাপ পড়ব যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন। রিঙ্কু লিখেছেন, হাই আপু কেমন আছো? সত্যি কথা, দৃষ্টি যখন দৃষ্টিতে পড়ে তখন আসলে কথা বলার কোনো কিছুই থাকে না, তখন কথাগুলো অটোমেটিক্যালি মনে হয় যেন এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে একজন আরেকজনের সাথে। দ্যাটস ট্রু। তারপরে দেখতে পাবে শেখর লিখেছেন, রিতা কেমন আছেন? আপনাকে প্রথম শুনছি, আমি অনেক কৃতজ্ঞ যে আপনি আমাকে প্রথম শুনছেন। দেন দেখতে পাচ্ছি দীপ্তি আবারও লিখেছেন যে আপু ভালো লাগছে শুনতে, তবে একটা গান শোনালে আরো বেশি ভালো লাগবে, কিন্তু কোন গানটা শোনালে যে আপনার ভালো লাগবে সেটাই আপনি লেখেননি, সেটা আপনাকে লিখে আপনি আমাকে লিখে পাঠিয়ে দেন 01841904904। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর ফেসবুকের কথাটা আরেকবার আপনাকে মনে করিয়ে দিই না, facebook.com/ILoveDhakaFM হচ্ছে ফেসবুকের ঠিকানা।

0: কি ছুঁসলো, বাসলো, লাইনের মানুষলো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: আমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হাই সিরি, ওয়েলকাম ব্যাক টু ঢাকা ফ্রম 90.4 সিটি লাইফ। এতক্ষণ চলছিল রীতার সাথে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী দিন কথা হবে, তবে অলওয়েজ ট্রাই টু লাভ ইউর সেলফ, কিপ ইউর সেলফ হেলদি অ্যান্ড হ্যাপি, দ্যাটস অল। আপনি যদি নিজেকে না জানেন তাহলে কেউ আপনাকে কষ্ট করে জানতে আসবে না। ফার্স্ট নো ইউর সেলফ, দেন নো ট্রাই টু নো আদার্স। ওকে, একবার নিজেকে জানা হয়ে গেলে না অন্যকে জানতে আর বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আপনি অলরেডি ছকে পড়ে গেছেন এবং ছক আপনি তৈরি করে ফেলেছেন। শুধু ছকে গিয়ে আপনি ইনফরমেশনগুলো ফেলবেন, দ্যাটস অল। বাই।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সব ব্যান্ডের গান শুনুন। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: আটকে ছুঁচলো, বাঁচলো, লাইনের মানুষলো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নিরাপত্তা কৌশলে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান। সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ সরকার, বললেন রাষ্ট্রপতি। নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট অর্জনে কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দিলেন তারেক রহমান। সরকারি যেকোনো অনুষ্ঠানের ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে পরিপত্র জারি। তথ্য সম্প্রচার সংক্রান্ত বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা সময়োপযোগী করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে 7 শিশুর মৃত্যু। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ের অনুষ্ঠানকালে কোন পক্ষই হামলা চালাবে না, জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং ফিফা বিশ্বকাপের শেষ 16 পর্বে আজ রাত 2টায় ব্রাজিল নরওয়ের এবং আগামীকাল সকাল 6টায় ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান, নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধানের থেকে বিচ্ছিন্ন বোধ না করায় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা সেনানিবাসে পিজিআর এর 51তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, যদিও ঢাকা এবং দেশের প্রত্যন্ত অঞ্চল জুড়ে জনসভা ও সরকারি কর্মসূচির মতো জনাকীর্ণ অনুষ্ঠানে নিরাপত্তা প্রদান করা সর্বদা চ্যালেঞ্জিং এবং জটিল, তারপরও নিরাপত্তা ব্যবস্থা এমনভাবেই পরিকল্পনা করা উচিত যেন তা সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়।
2: নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই।
0: প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন হামলা এবং তথ্য যুদ্ধ সহ ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীকে অবশ্যই আধুনিক প্রযুক্তি সহ প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, এই ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শুধু পিজিআর নয়, সকল নিরাপত্তা বাহিনীকে আধুনিক প্রশিক্ষণ গ্রহণ এবং তাদের প্রযুক্তিগত সক্ষমতা শক্তিশালী করতে হবে।
2: পিজিআর এর মতো বিশেষায়িত বাহিনীর সর্বোচ্চ সফলতার জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড অনুসরণ, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য।
0: রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। তিনি আজ ঢাকার সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 51তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতির মাধ্যমে গ্রহণ করা হয়েছে।
3: সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। এসকল নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ হ্রাস এবং আন্তর্জাতিক কার্বন বাজারের সুযোগগুলোকে ভালোভাবে কাজে লাগিয়ে বাংলাদেশের কার্বন ক্রেডিট বাড়ানোর জন্য একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈঠকে এই নির্দেশ দেন। সভায় প্রধানমন্ত্রী কার্বন শোষণ বাড়াতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্প্রসারণ, শিল্পে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, বন সুরক্ষা এবং বৃক্ষরোপণ বাড়ানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। তিনি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা প্রস্তুত করতেও কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তারেক রহমান বাংলাদেশকে আরও বেশি কার্বন ক্রেডিট অর্জনে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিবিড় করতে একটি কমিটি গঠনেরও নির্দেশ দেন। তিনি কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, একটি নির্ভরযোগ্য ডেটাবেস তৈরি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করার উপর জোর দেন। সরকারি যেকোনো অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ এক পরিপত্রে জানায়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। এতে বলা হয়, এসব প্রচার সামগ্রীর নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, নির্ভরযোগ্য ডাটাবেজ সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি। আজ রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সরকারি পরিসংখ্যানের উপর জনগণের আস্থা বৃদ্ধিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর সক্ষমতা, পেশাদারিত্ব এবং তথ্য প্রকাশের স্বাধীনতা আরও জোরদার করতে হবে। মত বিনিময় সভা শেষে মন্ত্রী আগারগাঁওয়ে বিবিএস প্রধান কার্যালয়ে স্থাপিত মাইক্রো ডাটা বিশ্লেষণ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সৃষ্ট নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা সময় উপযোগী এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ নিজ দপ্তরে এ সংক্রান্ত এক সভায় একথা বলেন। মন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ে বিভিন্ন দেশের আইন পর্যালোচনা ও বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
4: জীবনযাপন, আচার আচরণ, চিন্তা ভাবনা, গতি, আর এখন যখন আমরা এটার উপরে নির্ভরশীল হয়ে একটা দৈনন্দিন জীবনের মধ্যে প্রবেশ করেছি, তখন আমাদের নিজেদের মধ্যে পরিবর্তনটা কিন্তু আমরা বুঝি। ফলে এরকম একটা আশীর্বাদকে সুরক্ষা দেয়া এবং এর মধ্যে নিহিত সমস্ত যুগের সম্ভাবনাকে এবং চ্যালেঞ্জটাকে চিহ্নিত করা এবং সেটাকে একটা আইনের কাঠামোর মধ্যে আনা এবং আনতে গিয়ে যে প্রচলিত আইনের কিভাবে সময় উপযোগী করা যায় অথবা যদি আইনের অভাব থেকে থাকে সেটাকে কিভাবে পূরণ করা যায়, এই হল আমাদের কাজ।
0: সভায় অন্যান্যের মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র কুটিরশিল্প ভবন বিসিক প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষামেলা। শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি দেশে উৎপাদিত ক্ষুদ্র কুটিরশিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলতে কুটিরশিল্পী উৎপাদিত পণ্য আরও আকর্ষণীয় করে তোলার আহ্বান জানান। মেলায় প্রায় 80টি ক্ষুদ্র ও কুটিরশিল্পের স্টল স্থান পেয়েছে। এ মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বর্ষা মৌসুম শুরু হতেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ ও জলাবদ্ধতার আশঙ্কা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন, পানি নিষ্কাশন ও নগর পরিচ্ছন্ন রাখতে বিশেষ চিরুনি অভিযান ও ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নগরবাসীরও সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: বর্ষার আগমনী বার্তার সঙ্গেই ঢাকার বাতাসে এখন ডেঙ্গুর আতঙ্ক। এডিস মশার বংশবিস্তার রোধে এবার আগেভাগেই মাঠে নেমেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর ও দক্ষিণ উভয় অঞ্চলেই শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান। ডেঙ্গু প্রতিরোধে উত্তর সিটি কর্পোরেশন প্রযুক্তির ব্যবহারে জোর দিয়েছে। ড্রোন দিয়ে বহুতল ভবনের ছাদে জমে থাকা পানি ও এডিসের লার্ভা শনাক্ত করা হচ্ছে। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের নেতৃত্বে গঠন করেছে বিশেষ তদারকি কমিটি। ঢাকা উত্তরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, যেখানে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে সেখানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেওয়া হচ্ছে জরিমানা ও মামলা।
6: যেই বাড়িগুলোতে একবার লার্ভা পাওয়া যায়, নেক্সট ভিজিটে গেলে সেই বাড়িগুলো তো আবার সেই লার্ভা পাওয়া যায়। তার সাথে এটার সাথে আমরা একটু রিলেট করতে পেরেছি যে নেগলিজেন্সের একটা ব্যাপার আছে। তো এটার জন্য আমরা মোবাইল কোর পরিচালনা করেছি এবং আমরা দেখেছি যে প্রায় 60% বাড়িগুলোতে লার্ভাটা পাওয়া যাচ্ছে।
5: ডেঙ্গুর পাশাপাশি বর্ষায় থাকার আরেকটি বড় অভিশাপ জলাবদ্ধতা। এবার কৃত্রিম বন্যা পরিস্থিতি এড়াতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য আগেভাগেই ড্রেন, কালভার্ট এবং খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছে দুই নগর কর্তৃপক্ষ। ডিএসসিসি ও ডিএনসিসি তাদের নিজস্ব অর্থায়নে প্রধান প্রধান ড্রেন ও বক্স কালভার্ট থেকে টন কেটন পলি ও বর্জ্য অপসারণ করছে। অতিবৃষ্টির সময় যেসব এলাকায় পানি জমে সেসব হটস্পটে বসানো হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন হেভি ডিউটি পাম্প। এছাড়াও কোথাও পানি জমলে তা দ্রুত সরানোর জন্য কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। তবে সিটি কর্পোরেশনের এসব উদ্যোগের সফলতা নগরবাসীর সচেতনতা ও সহযোগিতার উপর নির্ভর করছে বলে জানান ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম।
7: যদি জনগণ সচেতন না হয় তাহলে কিন্তু ডেঙ্গুটাকে প্রতিরোধ করা খুবই কষ্টের ব্যাপার, কারণ বাড়ি ঘরের বিভিন্ন জায়গায় পানি যেখানে জমে থাকে সেখানে তো সিটি কর্পোরেশন যে ওষুধ দিতে পারবে না। নতুন বাড়িঘর যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে সেগুলোতে পানি যদি জমে থাকে
5: নগরীকে পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনায় আনা হয়েছে আধুনিকতা। যত্রতত্র ময়লা ফেলা বন্ধে সচেতনতামূলক মাইকিং করার পাশাপাশি চলছে ফুটপাত ও সড়ক সংস্কারের কাজ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। আগামীকাল দেশে প্রথমবারের মতো উদযাপিত হবে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026। দিবসে এবারের প্রতিপাদ্য, উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। তিনি আজ উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে বাংলাদেশ সচিবালয়ে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। 10 টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং 5 টাকা মূল্যমানের ডেটা কার্ডও প্রকাশ করা হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া গেলে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ বর্তমানে তদন্ত করা হচ্ছে। বাংলা একাডেমির সভাপতি, বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 86 বছর। আবুল কাশেম ফজলুল হক 1940 সালে 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেন তিনি। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বাংলা ভাষা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 1981 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন 1031 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 738 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 271 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 4 মাস বন্ধ থাকার পর আজ ঢাকা, সিলেট, ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেটবাসীর জন্য গুরুত্বপূর্ণ এই বিমান যোগাযোগ আবার চালু হল। কক্সবাজারের মৎস্য খাতের উন্নয়নে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি এবং জাইকার অর্থায়নে 232 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আধুনিক ফিশ ল্যান্ডিং সেন্টার, যেখানে এক ছাদের নিচে মিলবে মাছ খালাস, সংরক্ষণ, প্যাকেজিং ও বাজারজাতকরণের আধুনিক সব সুযোগ সুবিধা। এই প্রকল্প ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন মৎস্য খাতে জড়িত জেলে, ট্রলার মালিক, শ্রমিক ও মৎস্য ব্যবসায়ীরা। বিস্তারিত শুনুন আমাদের কক্সবাজার সংবাদদাতার পাঠানো প্রতিবেদনে।
9: কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে নির্মাণ করা হচ্ছে আধুনিক ফিশ ল্যান্ডিং সেন্টার। ইতিমধ্যে নির্মিত হয়েছে টেকসই বাঁধ, স্টিলের জেটি, পল্টুন ও গ্যাংওয়ে। এছাড়া মাছের গুণগত মান ঠিক রাখতে এখানে সরবরাহ করা হবে মাছের কন্টেইনার, ওজন পরিমাপক যন্ত্র, উচ্চচাপ ওয়াশার সহ আধুনিক মাছ হ্যান্ডেলিং করার বিভিন্ন সরঞ্জাম। ল্যান্ডিং স্টেশনের এক ছাদের নিচে মিলবে মাছ খালাস, সংরক্ষণ, প্যাকেজিং ও বাজারজাতকরণের আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা। দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট কাটিয়ে এই প্রকল্প ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন এখানকার মৎস্য খাতে জড়িত জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।
10: এটা হলে আমাদের ব্যবসায়ীর জন্য আর বাইরে যারা ব্যবসায়ী আছে তাদের জন্য অনেক লাভবান হবে। যেমন বাইরে থেকে অনেক অনেক ট্রলার এখন ঢুকতে পারতেছে না, দেখুন ঢাকা সংকটের কারণে এটা যদি রেডি রেডি হয়ে যায় বাইরে ট্রলার ঢুকবে, অনেক ট্রলার ঢুকবে, একসাথে অনেক মাছ প্রসেসিং করা যাবে,
11: মাছের আর যখন বড় হবে আর মাছ বেশি সুবিধা হবে।
9: বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসনাত হুমান কবির জানান, এই প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় 2 লক্ষ মানুষ উপকৃত হবেন। এখন ট্রেডিশনাল পদ্ধতিতে মাছ আহরণ, পরিবহন, সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু প্রজেক্ট শেষ হলে আধুনিক পদ্ধতিতে মাছ পরিবহন, রিজার্ভেশন করা যাবে।
12: আমাদের টার্গেটেড যে টাইম আছে December 2027, তার 2-3 মাস আগে আমরা আশা করছি যে এই কাজটি শেষ হয়ে যাবে এবং এই প্রজেক্টে যদি বাস্তবায়ন হয় প্রায় 2 লাখ লোক উপকৃত হবে।
9: এস এম আরজ, বাংলাদেশ বেতার, কক্সবাজার।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খালি আমিনির প্রথম নামাজে জানাজা আজ অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, চলমান সপ্তাহব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে তেহরানের গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ডে এই জানাজা অনুষ্ঠিত হয়। খামিনির পুত্র উত্তরাধিকারী মোজতবা খামিনি জানাজায় আসেননি, তবে আয়াতুল্লাহ আলী খামিনির অন্য 3 ছেলে মাসুদ, মুস্তফা ও মেইসাম জানাজায় শরিক হন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, জানাজায় 70টিরও বেশি দেশের প্রতিনিধির অংশগ্রহণে ইরান সন্তুষ্ট। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে কোনো পক্ষই অন্য পক্ষকে হামলা করবে না এবং অনুষ্ঠান শেষে ইরানের সঙ্গে আলোচনা চলবে। ইয়েমেনের বন্দরনগরী হুদেইদাহতে হুতিদের হামলায় অন্তত 14 জন ইয়েমেনের সৈন্য নিহত হয়েছে। সরকারপন্থী বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে এই তথ্য নিশ্চিত করে বলেন, গতকালে ভয়াবহ লড়াইয়ে আরও 23 জন আহত হয়। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপে আজ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাংলাদেশ সময় রাত দুইটায় ব্রাজিল নরওয়ের মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল ছয়টায় মেক্সিকো সিটিতে ইংল্যান্ড স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত খেলায় মরক্কো ফ্রান্স কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে আজ রাতে মাঠে নামছে ফুটবল বিশ্বের হেভিওয়েট দলগুলো। রাউন্ড অফ সিক্সটিনের প্রথম ম্যাচে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে শক্তিশালী নরওয়ের। হাই ভোল্টেজ ম্যাচে সাম্বার ছন্দ বনাম নরওয়েজিয়ান শক্তির এক দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। এক হাই ভোল্টেজ ম্যাচে টুর্নামেন্টের অন্যতম আয়োজক মেক্সিকো ঘরের মাঠে মুখোমুখি হবে শক্তিশালী ইংল্যান্ডের। আসরে এখন পর্যন্ত একটি গোলও হজম না করা উড়ন্ত মেক্সিকোর জমাট রক্ষণ ভাগের সামনে আজ বড় পরীক্ষা দিতে হবে হ্যারি কেইনের ইংল্যান্ডকে। দুই ম্যাচ থেকেই বিজয়ী দল চলে যাবে সরাসরি কোয়ার্টার ফাইনালে। এদিকে কিলিয়ান এমবাপের একক নৈপুণ্য প্যারাগুয়ের রক্ষণ বুহ ভেঙে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলো এর চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে প্যারাগুয়েকে 1-0 ব্যবধানে পরাজিত করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে প্যারাগুয়ের সুশৃঙ্খল ও জমাট রক্ষণ ভাগের সামনে ফরাসি আক্রমণ ভাগ পুরোপুরি নিষ্প্রভ ছিল। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় দ্বিতীয়ার্ধে। ম্যাচের 67 মিনিটে ফ্রান্সের বদলি খেলোয়াড় ডেসিরে দুয়েকে ডি বক্সের ভেতর ফাউল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার ডিয়েগো গোমেজ। দীর্ঘ ভিএআর রিভিউ শেষে রেফারি পেনাল্টির বাঁশি বাজালে 69 মিনিটে ঠান্ডা মাথায় নিখুঁত স্পট কিকে ফ্রান্সকে এগিয়ে নেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপে এটি ফরাসি তারকার সপ্তম গোল। এছাড়াও রাউন্ড অফ সিক্সটিনের অপর ম্যাচে কানাডাকে 3-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে আজ দুপুর একটা থেকে পরবর্তী 72 ঘণ্টায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 510 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 520 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 285 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 340 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী 24 ঘণ্টার মধ্যে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রীয় 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। নিরাপত্তা কৌশলে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান। সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ সরকার, বললেন রাষ্ট্রপতি। নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট অর্জনে কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দিলেন তারেক রহমান। তথ্য সম্প্রচার সংক্রান্ত বিদ্যমান আইন বিধি ও নীতিমালা সময়োপযোগী করা হবে জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। এবং ফিফা বিশ্বকাপের শেষ ষোলো পর্বে আজ রাত দুটোয় ব্রাজিল নরওয়ের এবং আগামীকাল সকাল ছয়টায় ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হবে। খবর শেষ হলো।
2: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
3: শুনছেন ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নয়টা কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমতনের মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর

0: লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PS10 অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
4: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
5: মুকুল টি স্টল, হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
0: স্যার। আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
0: স্যার। যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান শুনে শুনে।
3: কন্ট্রিস ফার্স্ট ফুল HD FM স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু, মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মন মতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেক মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে
3: রে। লেট কেন? মন তো খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারাইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারাইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: ভাড়া আছে।
1: আচ্ছা নয়টা কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথাও বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির